সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শুক্রবার, 9ই শ্রাবণ 1948 শকাব্দ, 31শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 14ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। ঘড়িতে সময় সকাল 5টা বেজে 59 মিনিট 40 সেকেন্ড। শুরু হলো আমাদের

વૃંદાવને મુરલી જેસાય બધુ બજાય જમુના યુ છલયો પારે તાર.

বেড়া ফসলে তজরু পাবেন, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছে তো জম ঘেসে না তুমি কৃষিকাজ।

এতক্ষণ শুনলেন বন্দনা। আজ বন্দনার শিল্পী ছিলেন দিলীপ কুমার রায়। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। প্রথমেই রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। খারিফ ধান, জল নিকাশি ব্যবস্থা ভালো করুন যাতে চারাগুলি জলে ডুবে না থাকে, সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখুন যাতে বীজতলা নষ্ট হয়ে গেলে আবার নতুন বীজতলা তৈরি করা যেতে পারে। ভারী বৃষ্টির জন্য জমিতে জল জমে থাকা ও আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় খোলা পচা রোগ দেখা দিতে পারে। বেশি নাইট্রোজেন প্রয়োগ করা জমিতে এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়। নাইট্রোজেন সার ব্যবহার কম করুন। বৃষ্টির সময় ছত্রাকনাশক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাট, পরিণত পাট কেটে ফেলুন, পাট বেশি পরিণত না হতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এতে তন্তুর গুণগত মান খারাপ হয়ে যায়। শাক জাতীয় সবজি, যদি ফসল পরিণত হয়ে গিয়ে থাকে তাহলে পরিণত ফসল কেটে শুকনো জায়গায় মজুত করুন। বৃষ্টির থেকে গোড়া ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই জন্য মাটি দিয়ে ভালো করে উঁচু করে রাখুন। প্রাণীদের ক্ষেত্রে মুরগি, মুরগির পোলট্রি ঘরগুলি ভালো করে তৈরি করুন, না হলে ঝড়ে কাঁচা ও নড়বড়ে ছাউনি ও ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। ছাগল, গরু এবং মোষ, বিকেলের দিকে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকায় গরু বাছুদের বাইরে চড়তে দেবেন না। ঘরগুলি ভালো করে তৈরি করুন, না হলে ঝড়ে কাঁচা ও নড়বড়ে ছাউনি ও ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। শুনলেন কৃষি পরামর্শ। এবারে আবহাওয়ার পূর্বাভাস। ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31-34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26-27 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 80-95% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে 55-77%। বাতাসের বেগ থাকবে ঘন্টায় 4-9 কিলোমিটারের মধ্যে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বর্ষাকালে পানের বরজের পরিচর্যা নিয়ে কিছু কথা। আজ শুনবেন এর দ্বিতীয় ও শেষ পর্ব। বলছেন অধ্যাপক ডক্টর পার্থসারথি মেদ্দা, বিভাগীয় প্রধান, আবাদি ফসল বিভাগ, উদ্যানবিদ্যা অনুষদ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
1: বর্ষাকালে পানের বরজের লতা পচার যে অংশটা দেখা যায়, লতা পচার অংশটা দেখবেন যে ওই জায়গাটায় ছোট ছোট ছোট ছোট সর্ষের দানার মতো কিছু দানা দেখা যায়। এটাও একটি ছত্রাক ঘটিত রোগ, এবং এই ছত্রাক ঘটিত রোগটা এবং সাদা রঙের ছত্রাকের মাইসেলিয়া ওই লতার ওপর দেখা যায়। তখন ওই অংশ থেকে সমস্ত লতাকে একদম পরিষ্কার করে নিয়ে ওই জায়গাতে কিন্তু কপার অক্সিক্লোরাইড বা বর্ধ মিক্সচার আমরা তৈরি করে নিতে পারি, অথবা কপার অক্সিক্লোরাইড বাজারে কিনতে পাওয়া যায়। সেই কপার অক্সিক্লোরাইডের দ্রবণ তৈরি করে সেই দ্রবণটাকে ভালোভাবে ওই জায়গাটায় সম্পূর্ণভাবে ভিজিয়ে নিতে হবে, যাতে করে ওখানে কোনো রকম রোগের জীবাণু না থেকে যায়। আর হচ্ছে, যখন আমরা আরেকটা জিনিস, কিছু কিছু চাষিরা এখন এই মুহূর্তে রাসায়নিক সারও প্রয়োগ করে থাকেন, কিন্তু এই সময়ে বর্ষা যখন অতিবৃষ্টি যখন চলবে, তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন নাইট্রোজেন ঘটিত সার কম মাত্রায় প্রয়োগ করি। আর যদি বা আমরা সার প্রয়োগ করি সর্ষে খোল হিসাবে বা বাদাম খোল হিসাবে, বাদাম খোল একটা অত্যন্ত ভালো হতে পারে সর্ষে খোলের থেকে, কিন্তু যদি সর্ষে খোল বা বাদাম খোল যেটাই প্রয়োগ করি, এটা কিন্তু বারে বারে দিন, কিন্তু কম পরিমাণে দিন, যাতে একেবারে না হয়ে যায়। কারণ একেবারে প্রয়োগ করলেই গাছ হঠাৎ করে সবুজ বেশি হয়ে যাবে এবং সেখানে রোগ পোকার আক্রমণের প্রাদুর্ভাব অনেক বেশি পরিমাণে দেখা যাবে। ধরে নিতে পারেন যে এই সময় যেমন ফলনটাও বেশি, এই সময় দামও কম, সেই জন্য বারে বারে প্রত্যেকটা হাটে ফসল তুলুন, যাতে ওই যে পাতাগুলো থেকে যাচ্ছে সেই

0: পাতায় যেন কোনো রকমভাবে হঠাৎ করে নতুন করে রোগের প্রাদুর্ভাব না দেখা যায়। অর্থাৎ যে পাতাগুলো ম্যাচিওর হচ্ছে সেই পাতাগুলো সঙ্গে সঙ্গে বাজারজাত করে সঙ্গে সঙ্গে বাজারে তুলে দিন।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয় ডায়াবেটিস। লিখেছেন ডাক্তার সমর বন্দ্যোপাধ্যায়। ডায়াবেটিস রোগটি আসলে একাধিক রোগের সমন্বয় সৃষ্টি একটি অবস্থা, যেখানে রক্তে সুগার বা গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় ও সেই সঙ্গে প্রস্রাবের সঙ্গে গ্লুকোজ বেরিয়ে আসে, মূলত ইনসুলিন নামক একটি হরমোনের অভাবজনিত কারণে। ইনসুলিন হরমোনটি অগ্নাশয় নামক একটি গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং রক্তে সুগারের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এর অভাব হয় যদি এর উৎপাদন ব্যাহত হয়। এই ধরনের ডায়াবেটিসকে বলে প্রাইমারি ডায়াবেটিস, অথবা ইনসুলিনের কর্মক্ষমতাকে হ্রাস করে এমন কিছু হরমোন যদি শরীরে অতিরিক্ত পরিমাণে তৈরি হয়, যথা গ্লুকাগন, অ্যাড্রিনালিন, পিটিউটারি হরমোন, থাইরয়েড হরমোন ইত্যাদি। এই প্রকার ডায়াবেটিসকে বলা হয় সেকেন্ডারি ডায়াবেটিস। প্রাইমারি ডায়াবেটিস আবার দুরকম হতে পারে, যেমন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস টাইপ সাধারণত 30 বছরের নিচে দেখা যায় এবং হঠাৎ করেই হয়। ঠিক মতো সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং ইনসুলিন নির্ভর নয় বা টাইপ 2 ডায়াবেটিস, এটি মধ্যবয়স্ক ও বয়স্ক ব্যক্তিদের দেখা যায়, ধীরে ধীরে আরম্ভ হয়, অতটা মারাত্মক নয়, তবে চিকিৎসা না করলে জটিলতা সৃষ্টি হতে পারে। সাধারণত সুস্থ মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা থাকে অভুক্ত অবস্থায় 80 থেকে 100 মিলিগ্রাম, এবং ভরপেট খাবারের 2 ঘন্টা পরে এই পরিমাণ দাঁড়ায় 120 থেকে 140 মিলিগ্রাম। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অভুক্ত অবস্থায় এই মাত্রা 120 থেকে 150 মিলিগ্রাম এবং খাবার 2 ঘন্টা বাদে 180 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম হয়। চরিত্রগত দিক থেকে ডায়াবেটিস রোগটি একটি দীর্ঘস্থায়ী রোগ, যা আমাদের বিভিন্ন অঙ্গ ও প্রত্যঙ্গকে আক্রান্ত করে ও ধীরে ধীরে মৃত্যু ঘটায়। যেমন নার্ভ কোষকে আক্রমণ করে অসাড় করে দেওয়া, চোখ থেকে অন্ধত্ব, কিডনি ফেলিওর, করোনারি হার্ট ডিজিজ ইত্যাদি। ডায়াবেটিস রোগটি যদিও উন্নত দেশগুলোতে বেশি দেখতে পাওয়া যায়, তবু আমাদের দেশেও এর হার বেশ বেশি। বংশানুক্রমিকভাবে রোগটি এক পুরুষ থেকে অন্য পুরুষে যেতে পারে। এছাড়া অলস জীবনযাপন, অতিরিক্ত ভোজন, স্নেহজাতীয় খাদ্য গ্রহণ, মদ্যপান, মেদ বাহুল্য ডায়াবেটিস রোগটি সৃষ্টি করতে সাহায্য করে। ডায়াবেটিস সন্দেহ করা হয় যদি কোনো মধ্যবয়স্ক ব্যক্তির হঠাৎ করে বারে বারে প্রস্রাব হয়, অতিরিক্ত জল পিপাসা পায়, অতিরিক্ত ক্ষীরে দেখা যায়, যুবকদের ওজন হ্রাস হতে শুরু করে। এছাড়া অনেক সময় কোনো রকম লক্ষণ ছাড়াই শরীরে এই রোগটি থাকতে পারে ও কোনো একটি রোগ জটিলতার লক্ষণ নিয়ে রোগী আসতে পারে, যথা বারে বারে ইনফেকশন হচ্ছে, একটা ঘা শুকোচ্ছে না, দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে, বন্ধাত্ম, এই সমস্ত। ডায়াবেটিস হলে পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এবং ইনসুলিন নিতে হবে, সেই সঙ্গে নিজের যত্ন নিজেকেই নিতে হবে, রোগটি সম্পর্কে সঠিকভাবে জেনে রুটিন মাফিক প্রস্রাবের সুগারের মাত্রা দেখতে হবে গ্যাস্ট্রিক্স নামে ড্রিপ পেপারের সাহায্যে, মাঝে মাঝেই রক্তে গ্লুকোজের মাত্রা দেখে নিতে হবে, সবচাইতে সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। ভাতের বদলে রুটি খেতে পারলে ভালো হয়, না হলে ভাত এবং রুটি মিলিয়ে খাবেন। শাক সবজি প্রচুর খেতে পারেন, তবে মাটির নিচের জিনিস যেমন আলু না খাওয়াই ভালো। চিনি মিষ্টি একদম নয়, ক্রিম তোলা দুধ।

0: ছানা টক দই খেতে পারেন, চা চিনি ছাড়া চলবে। মুরগির মাংস, চারা পোনা, ছোট মাছ খেতে পারেন, একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে তিনবারে খাবেন। এর থেকে দূরে থাকতে গেলে খেয়াল রাখুন ওজন যাতে না বাড়ে। প্রতিদিন হাঁটা চলা, বাগান করা প্রভৃতি হালকা পরিশ্রম করুন। সুষম পুষ্টিকর খাবার খান, মদ সিগারেট না খাওয়াই ভালো। ডায়াবেটিস রোগীরা জামার পকেটে একটি আইডেন্টিটি কার্ড রাখুন, যেখানে আপনার চিকিৎসা কী কী চলছে তার রেকর্ড রাখবেন। এটা কোনো রকম জরুরি অবস্থায় আপনার পারিপার্শ্বিকদের চিকিৎসায় সাহায্য করবে। আজকের আরোগ্য অনুষ্ঠানে ডায়াবেটিস বিষয়ে শুনলেন, এটি লিখেছিলেন ডাক্তার সমর বন্দ্যোপাধ্যায়।
1: শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গান্ধী কথা।

0: শুরু হচ্ছে গান্ধী কথা। আজকের গান্ধী কথার বিষয় আত্মবিকাশ সম্পর্কে গান্ধীজি বলছেন, জ্যোতির্ময় দেবনাথ।
1: ভারতবর্ষের সাধনার মূল বৈশিষ্ট্যই হচ্ছে আত্মবিকাশ বা আত্মোন্নয়ন। এই আত্মবিকাশ বা আত্মোন্নয়নই ভারতবর্ষের প্রতিটি ধর্মমত বা ধর্ম সাধনার প্রধান ভিত্তি, যে ভিত্তিকে অবলম্বন করে যুগ যুগ ধরে ভারতবর্ষ তার স্বকীয় সাধনার ধারাকে অব্যাহত রেখেছে। যে ধারাকে অব্যাহত রেখে বিশ্বের বুকে ভারতবর্ষ আজও তার অধ্যাত্ম সম্পদের গরিমা ও শ্রেষ্ঠত্বকে সমুজ্জ্বল করে ধরে রেখেছে। গরিমা ও শ্রেষ্ঠত্বের এই সমুজ্জ্বল প্রভাবই ভারতবর্ষের সত্যকার পরিচয়। এই পরিচয় পৃথিবীর বুকে ভারতবর্ষকে এক স্বাতন্ত্র মর্যাদা দিয়েছে। এই মর্যাদা, এই গৌরব, এই মহত্ব ভারতবর্ষের স্বকীয় প্রতিভায় সমৃদ্ধ। ভারতবর্ষ তার শ্রেষ্ঠ সন্তানদের মধ্য দিয়ে অনাদিকাল ধরে সমুজ্জ্বল এই প্রতিভার বিচ্ছুরণ প্রত্যক্ষ করে আসছে। এই প্রতিভা, ব্যক্তি ও চরিত্রে এই সাধনা, এই হলো ভারতবর্ষের সাধনার মূল কথা। ভারতবর্ষ চায় ব্যক্তি তার আপন প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করুক, মনের উপর আপন নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জন করুক, নিজের আপন মহিমায় সগৌরবে বিরাজ করুক, আত্মানাম বৃদ্ধি। এই আত্মতত্ত্ব অবগত হয় ভারতবর্ষের সাধনা। আপনাকে জানতে চাওয়া ভারতবর্ষের সাধনা শুরু, আপনাকে চেনা বা স্বস্বরূপকে জানাই ভারতবর্ষের সাধনার সমাপ্তি। এছাড়া সমস্তই আর সব কিছুই এই চেনা বা জানার পাথর মাত্র। ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তানের এই আত্মবিকাশের সাধনায় চিরকাল প্রবৃত্ত হয়েছেন, রত থেকেছেন। রাজপুত্র বুদ্ধ রাজ্য ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন, সম্রাট অশোক রণনীতি পরিত্যাগ করে অহিংসা ন্যায়ের পথে ধর্মরাজ্য প্রতিষ্ঠা আত্মনিয়োগ করেছেন। অশোকের ধর্মচক্র পৃথিবীর কাছে ভারতবর্ষের পঞ্চশীল নীতির কথা আজও ব্যক্ত করে চলেছে। নীতি ধর্ম আদর্শের কথাই ভারতবর্ষ চিরকাল প্রচার করে চলেছে। ত্যাগ তিতিক্ষা ও সহিষ্ণুতার বাণীকে ভারতবর্ষ আবহমান কাল ধরে বাস্তবায়িত করে তুলেছে। ভারতবর্ষ অহং বিসর্জনের কথা বলেছে, ভারতবর্ষ ত্যাগের মহিমাময় কথা সগৌরবে ঘোষণা করেছে। ভারতবর্ষ দীপ্ত কণ্ঠে চিরকাল এই কথাই ঘোষণা করেছে, নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। ভারতবর্ষের ঋষিরা জগতের কাছে ভূমা বা বিহতের সাথে আলিঙ্গনের কথা ব্যক্ত করেছেন। এই ভূমা বা বিহতের সাথে আলিঙ্গনের অর্থই হচ্ছে নিজের ক্ষুদ্র অহমিকা বা ক্ষুদ্র স্বার্থপতির বিসর্জন, নিজের আত্মবোধের বিকাশ। এই আত্মবিকাশ সাধনাই ব্যক্তি জীবনের প্রধান কাম্য। মহাত্মা গান্ধীর জীবন তারই প্রকৃষ্ট উদাহরণ। তার আত্মজীবনীমূলক গ্রন্থের পাতায় পাতায় তারই সাক্ষ্য বহন করে। সত্যের প্রতি বিশ্বস্ত মহাত্মাজি জীবনকে সত্যোপলব্ধির পথে এগিয়ে নিয়ে গেছেন। চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে আপন জীবনকে প্রত্যক্ষ করেছেন, যে জীবন ছিল বৈজ্ঞানিক অনুসন্ধিসার সাথে ভারতীয় দার্শনিকের মনন ও প্রজ্ঞায় সমৃদ্ধ। প্রচলিত অর্থে তিনি হয়তো দার্শনিক ছিলেন না, তবু সত্যলাভের ঐকান্তিক প্রচেষ্টায় তার বিচিত্র জীবনের ঘটনাবলীর মনন সমৃদ্ধ গ্রন্থের তিনি নামকরণ করেছিলেন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। সমস্ত জীবন ধরে যিনি সত্যলাভের ঐকান্তিক প্রয়াসী ছিলেন, সত্য প্রতিষ্ঠায় নিঃশ্বাস প্রশ্বাসের মতো যা দৈনন্দিন জীবনে ব্রত ছিল, সত্যলাভের আকাঙ্ক্ষায় যিনি জীবনের প্রতিটি কর্মকে সাধনার উপজীব্য করে তুলেছিলেন, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নামকরণ যে ধরনের হবে তা স্বাভাবিক। গুজরাটের কাথিয়াবাড়ের এক বৈষ্ণব পরিবারে তার জন্ম। শৈশব ও কৈশোরে তার জীবনের অপর জননী পুতলিবাইয়ের প্রভাব ছিল অপরিসীম। এই রমণী ভারতীয় নারী জাতির আদর্শস্থল ছিলেন। তার মানসিক দৃঢ়তা, কষ্ট সহিষ্ণুতা, ঈশ্বরের প্রতি অনুরাগ,

0: বুদ্ধ এক দেশ উপহার দেব, মাই সন্তানকে পরিমাপ করে দিন, সংযম দৃঢ়তা বলিষ্ঠতা কর্তব্য নিষ্ঠায় সব মায়ের কাছ থেকে সন্তান জন্মসূত্রে পেয়ে থাকে। ব্যভিচারী মা পবিত্র ব্রহ্মচর্য পরায়ণ সাধু সন্তানের জন্ম দিতে পারে না, উশৃঙ্খলতা উশৃঙ্খলতারই জন্ম দেয়, হিংসা হিংসারই বীজ বপন করে, প্রেম শক্তি মৈত্রী বিশ্বাস ত্যাগ ও শান্তি আনয়ন করে, প্রেমের শিক্ষা সর্বজনীন ও সর্বব্যাপী। আত্মকল্যাণকারী মানুষের জন্য গান্ধীজি অহিংসা প্রেম ও সহিষ্ণুতারই শিক্ষা দিয়েছিলেন। গান্ধীজি বিশ্বাস করতেন প্রেমের শক্তিতে কঠিন হৃদয়ের পরিবর্তন ঘটানো সম্ভব। গান্ধীজি বলতেন অন্তরের শুভ শক্তির উন্মেষ ঘটিয়ে শুধু পারিবারিক সমস্যারই সমাধান করা নয়, রাজনৈতিক ক্ষেত্রেও দেশের বড় বড় কঠিন সমস্যারও সমাধান সম্ভব। শুধু দক্ষিণ আফ্রিকাতেও যে সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব একদিন তিনি দিয়েছিলেন, অচিরেই তিনি তা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ভারতে কোটি কোটি নিরস্ত্র মানুষের আকাঙ্ক্ষিত স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও হাতে কলমে তিনি তা প্রয়োগ করেছিলেন। গান্ধীজি আত্মশক্তির ক্ষেত্রে জয়ী হতে চেয়েছিলেন, আন্তঃসংগ্রামে জয়ী হয় আত্মবিকাশের মূল কথা। গীতাকার আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন। স্যার এডুইন আর্নল্ড কিন্তু গীতার অনুবাদ পড়ে গান্ধীজি ধর্মের রহস্য উপলব্ধি করার চেষ্টা করেছিলেন, ধর্মের সার সত্য স্বস্বরূপকে উপলব্ধির চেষ্টা। ধর্ম আমাদের অন্তরের দেবত্ব বৈশী ভাবকে উন্মোচিত করে, আমাদের নীতিপরায়ণ সত্যপরায়ণ ও কল্যাণকামী করে গড়ে তোলে। আত্মজীবনী গ্রন্থে স্বয়ং গান্ধীজি নিজেই যৌবনোচিত শারীরিক মানবিক মানসিক ত্রুটি ও দুর্বলতার কথা অকুণ্ঠ চিত্তে পাঠকের কাছে মেলে ধরেছে। বাল্যবিবাহের দোষ ত্রুটির কথা, পত্নী কস্তুরবাইয়ের প্রতি নিজের সন্দেহ অবিশ্বাস ও মর্মযাতনার কথা অনাবিলভাবে স্বীকার করেছেন। এমনকি ইউরোপে শ্বেত রমণীর প্রতি অসামাজিক আকর্ষণের কথা তিনি খোলাখুলি লিখে গেছেন। তিনি গীতার বাণী উদ্ধৃত করে লিখেছেন, সব ক্ষেত্রে ভগবানই তাকে রক্ষা করেছেন, হে পার্থ কল্যাণকামীর কখনো দুর্গতি বা অকল্যাণ হয় না। আত্মবিকাশের অর্থই হচ্ছে দৃষ্টির প্রসারণ, নিজেকে সর্বভূতের মধ্যে দেখা, সর্বভূতকে সর্বপ্রাণীকে আপনার মূলীভূত সত্তা অনুভব করা। এই অভিন্ন দৃষ্টিতে বিশ্ব দর্শনই আত্মকামী মানুষের পরম কাম্য। সেবার মধ্য দিয়ে নিঃস্বার্থ কর্মের মধ্য দিয়ে সহজে আমরা এই লক্ষ্যে উপনীত হতে পারি। নিজের হাতে শতপবিত্র হয়ে গান্ধীজি কুষ্ঠরোগীর সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন, বুয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা কাজে রত ছিলেন। মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে গান্ধীজি সমাজে তথাগত অস্পৃশ্যদের আশ্রয় দেন উদ্বুদ্ধ হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন অস্পৃশ্যতা এক ধরনের ব্যাধি, গান্ধীজি বলতেন ঈশ্বর ও মানুষের নিকট অস্পৃশ্যতা এক শাস্তিযোগ্য অপরাধ। আত্মকল্যাণকামী ব্যক্তির প্রধান লক্ষ্য ঈশ্বর বা ভগবত দর্শন, আত্মাকে স্বরূপে উপলব্ধি। এই উপলব্ধির জন্য আত্মকামী মানুষ সহজ সরল অনারম্ভ জীবনকে বেছে নেন, কারণ ভোগবাদ ও জড়বাদ উপকরণ সংগ্রহে সর্বদা আমাদের অর্থ সময় ও মানসিক শান্তি নষ্ট করে। আত্মকল্যাণকামী মানুষ তাই সামান্য জিনিসে সন্তুষ্ট থাকেন, সর্বদা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন, অহেতুক বিলাস ব্যাসন থেকে নিজেকে দূরে রাখেন। গান্ধী যখন লন্ডনে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, সেখানকার পরিবেশ ও আবহাওয়ায় তিনি প্রথমে সভ্য জগতে আকর্ষণে ঝুঁকেছিলেন, মূল্যবান পোশাক সঙ্গীত সামাজিক আদব কায়দায় নিজেকে অভ্যস্ত করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আপন ভোগ বুঝতে পেরেছিলেন। নিজের পরিবারের আর্থিক দুরবস্থার কথা ভেবে তিনি পড়াশোনায় আত্মনিয়োগ করেন, স্বহস্তে রান্নাও করতে তিনি অভ্যস্ত হয়েছিলেন। স্বাবলম্বিতার শিক্ষা অর্জন দক্ষিণ আফ্রিকাতেও তিনি করেছিলেন, নিজের হাতে চুল কাটতে, নিজের জামা কাপড় ধৌত ইস্ত্রি করতে, নিজের হাতে মলমূত্র পরিষ্কার করতে, এসবে তিনি অভ্যস্ত হয়েছিলেন। একবার জোহান্সবার্গ থেকে ফিরবার পথে বন্ধু পুলকের দেওয়া জন রাস্কিনের আন্টু দিস লাস্ট গ্রন্থে তাকে শ্রমের মর্যাদা শিক্ষা উদ্বুদ্ধ করেছিল। ফিনিক্স বাসকালে সকলের সাথে সহায় পরিশ্রম করে একত্রে বসবাসের যে দৃষ্টান্ত তিনি দেখিয়েছিলেন, তা নিঃস্বার্থ মামলুক প্রেমিকেরই মহৎ কর্ম, তাতে সন্দেহ নেই। ব্যক্তিগত জীবনে আত্মবিকাশের লক্ষ্যে ব্যক্তি মানুষ নিয়ত সাধনায় রত হন। গান্ধীজি সেই সাধনাকে সেই সেবাকে তার দেশ ও দেশবাসীর সেবায় উৎসর্গ করেছিলেন। গান্ধীজি বলতেন জগৎকে আমার নতুন কিছু শিক্ষা দেবার নেই, সত্য অহিংসা জগতের মতোই প্রাচীন। যীশু ও বুদ্ধের যথার্থ উত্তরসূরী মহাত্মা গান্ধী জগৎকে এই শিক্ষাই দিয়ে গেলে নীতি অহিংসা প্রেম ও ভালোবাসা ত্যাগ ও সেবা চিরকাল জগতে অপ্রতিদ্বন্দ্বী। সাময়িকভাবে মনে হতে পারে হিংসা ও বলের প্রয়োজন আছে, মনে হতে পারে পৃথিবীতে অস্ত্রের বলে বলিয়ান রাষ্ট্রের একচ্ছত্র সহ্যবীর্যের কথা, কিন্তু আজকের পৃথিবী যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পারমাণবিক অস্ত্র ধ্বংসের কথাই ভাবা হচ্ছে। আপাতত মনে হতে পারে যীশু বুদ্ধ গান্ধী এরা হয়তো ব্যর্থ, কিন্তু বাস্তবিকই তা নয়। যারা আত্মজয়ের সাধনায় রত প্রকারান্তরে তারাই বীর, তারাই যথার্থ পুরুষ। কোটি কোটি মানুষ পৃথিবীতে এদের নিত্য অনুসরণ করে থাকে, পৃথিবীতে এরাই আলোক স্তম্ভ স্বরূপ, সভ্যতা এদেরই প্রদর্শিত পথে এগিয়ে চলে। আমাদের সৌভাগ্য গান্ধীজির মতো এমনই একজন মানুষ এই পৃথিবীর ধুলিতে বসবাস করে গেছেন। এই ধরার ধুলিতে বসে ব্যক্তি ও জাতির আত্মবিকাশের সাধনায় গান্ধীজি নিজেকে উৎসর্গ করে গেছেন।
1: আত্মবিকাশ সম্পর্কে গান্ধীজি কথিকাটি বললেন জ্যোতির্ময় দেবনাথ।

এতক্ষণ শুনলেন গান্ধী কথা, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমেই শুনবেন সমবেত কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। আধুনিক হিন্দি ভাষা ও উর্দু ভাষার অন্যতম সফল লেখক মুন্সী প্রেমচাঁদের আজ জন্মদিন। তিনি ছিলেন স্বনামধন্য সাহিত্যিক এবং বিংশ শতাব্দীর ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম অগ্রগামী লেখক।

মুন্সী প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন 31 জুলাই 1880 সালে। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয়ে হাত বাড়ালেই বন্ধু। এ নিয়ে চিঠি লিখেছেন সুমনা দত্ত নাগড়াকাটা জলপাইগুড়ি থেকে। আপনি লিখছেন, আমি বন্ধু বলতে যাকে বুঝি যখন ক্লান্ত শরীর মাথা ব্যথায় বড্ড কাতর কোনো একজন কপাল ছুঁয়ে বলুক জ্বর নেই তো, কোনো একজন ঝগড়া করুক শাসন করুক মান অভিমান নাই বা বুঝুক, শক্ত হাতে আগলে রাখুক কোনো একজন যার সাথে কথা বলতে গেলে ভাবতে হয় না, মনের কথা মুখে না বললেও বুঝবে সবই কান্না হোক বা আনন্দ, যে সম্পর্কে কোনো ফিল্টার কাজ করে না, বন্ধু বলতে তাকেই বুঝি যেখানে কোনো ফরমালিটি ধার ধারে না, হঠাৎ হাজির পকেটের টাকা নাই বা থাকুক এক কাপ চা ভাগাভাগি দোষ ঠিক সব ধরিয়ে দেবে, আড়াল করতে হয় না নিজের অনুভূতি, কোনো কথায় রাগ করলেও একটু পরেই খবর নেবে, আমি যখন একলা ভীষণ উদাসী মন খাদের পাশে হাতের উপর হাত রেখে বলতো যদি সাথেই আছি ভাবনা কি তোর, বাস্তবে এমন কি আর সেরকম বন্ধু পাওয়া যায়? তাই হাত বাড়ালেই বন্ধু তোমার এ কথার সাথে আমি সহমত নই, বন্ধু হতে হলে আগে একে অপরকে বুঝতে হবে, আজকের এই ব্যস্ত জীবনে কোনো স্বার্থ ছাড়া কোনো শর্ত ছাড়া খুব কম মানুষ বন্ধু হয়, বন্ধুত্ব মোড়ানো থাকে স্বার্থপরতার আড়ালে, স্বার্থ ভেঙে গেলেই বন্ধুত্বের বিদায় হয়, বন্ধু সেই হয় যে তোমার সাফল্যে খুশি হবে এবং তোমার দুঃখে দুঃখী হবে। অথচ বাস্তব অভিজ্ঞতা বলে বন্ধু বলে যাকে জানি সে যদিও মুখে বলে আমার ভালো চায় তবে কখনো চায় না তাকে অতিক্রম করে যাই, আবার কষ্টে থাকলে হয়তো সামনে এসে সমবেদনা জ্ঞাপন করবে কিন্তু মনে মনে খুশি হবে, এক কথায় মুখোশ ঢাকা বন্ধুত্ব। আর এই মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য করা বড্ড কঠিন, হাত বাড়ালি যদি বন্ধু হওয়া যেত তবে আজকের সমাজে এত অবসাদ গ্রাস করতো না মানুষকে, আজকের ব্যস্ততা যুগে আমরা সবাই শুধু নিজেকে ভালো রাখতে ব্যস্ত, সেখানে বন্ধুত্ব একটি শব্দ মাত্র, তবে তার মধ্যে যদি সত্যি কোনো বন্ধু পেয়ে যাই যে আমার সব কিছু বুঝবে দিন শেষে একটা শক্ত কাঁধ হবে তার জন্য নিজেকে উজাড় করে দিতে কখনোই ভুলব না, এমন বন্ধু কি বলো সত্যিই পাওয়া যায়? লিখেছেন সুমনা দত্ত নাগড়াকাটা জলপাইগুড়ি থেকে। জবা সরকার, আপনি লিখছেন পশ্চিম লালকুঠি পাড়া এসপি মোড় শিউড়ি বীরভূম থেকে। কেমন আছিস বন্ধু, আজ ভীষণ তোর কথা মনে পড়ছে, সে কোন ছোটবেলা থেকে তোর আমার বন্ধুত্ব যা আজ মধ্যগগনে এসেও অটুট অমলিন। আজ আমরা বৈবাহিক সূত্রে একে অপরের থেকে অনেক দূরে থাকি, এই দূরত্বটা আমাদের বন্ধুত্বের সম্পর্কে দেওয়াল তুলতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না, মুঠোফোনের দৌলতে আমরা একে অপরের অনেক কাছে আছি বলে মনে হয়, টিফিন শেয়ার করে খাওয়া থেকে নোটস সাজেশন সবসময় আমরা শেয়ার করেছি, একদিনের জন্যে হিংসা কপটতা আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে কলুষিত করতে পারেনি। আমি জানি আমি কোনো সমস্যায় পড়লে তুই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আমার পাশে থাকবি। লিখেছেন জবা সরকার পশ্চিম লালকুঠি পাড়া এসপি মোড় শিউড়ি বীরভূম থেকে। প্রফুল্ল কুমার সিংহ নারায়ণজ্যোত রাঙাপানি ফাঁসি দেওয়া শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখছেন, বন্ধু কয় প্রকার ও কেমন, নামে নামে হয় মিতা, বাপের নামে হয় পিতা, বয়সে বয়সে হয় মিল, সখী বা সখা কয়েকজনের নামে বর্ণনা করলাম। রাজা দশরথের বন্ধু ছিল পক্ষীরাজ জটায়ু, সীতাহরণে সময় হাত বাড়িয়ে দিয়েছিল রাবণের হাতে প্রাণ ত্যাজিল, সেতুবন্ধনে হাত বাড়িয়ে দিয়েছিল সুগ্রীব, কিষ্কিন্ধার রাজা বালিবধে রামচন্দ্র করিল, হাত বাড়িয়ে দিয়েছিল হনুমান লক্ষণ শক্তিশেলে ঔষধ আনিতে গেল, গন্ধবান্ধন পর্বতে এক প্রহর রাত্রি বাকি ছিল, উদয় হবে ভানু, সেই সময় সংকটমোচন বলে তুমি ভানু আমি হনু, মিত্র আলিঙ্গন করিতে ভানুকে বগলে চাপিয়া রাখিল, ভ্রাতা বিভীষণ শ্রীলঙ্কা রাজা রাবণের হইল দুশ্মন, সীতা উদ্ধার হল শ্রীরামচন্দ্রের বন্ধু লঙ্কার বিভীষণ, নিজ রাক্ষস বংশ উদ্ধার করিল, হাত বাড়াইয়ে দিয়েছিল ভক্ত সুদামা, তীর মান রাখিতে হল কৃষ্ণ সুদামা, এইসব তথ্য কথা দান করেছে আমার প্রিয় বান্ধব গ্রন্থ অর্থাৎ বই। এছাড়া আমাদের রাজবংশী সমাজের বন্ধু আছে সইবা সখী, যুবক যুবতীরা সম্বন্ধপাতে তিন সত্য এবং সাক্ষী রেখে পালন করে, আবার পথিক বন্ধু আছে দুটি বিয়ের মুখোমুখি হলে দুইজন বরকনে বন্ধু ধরা হয় চালন বাতি সহকারে, সখী বা মিত্র বাবা মা দুই পক্ষে হয় সঙ্গা বা সঙ্গড়া বা সঙ্গুড়ি, এরা আজীবন ধর্ম পালন করে চলে, মানলে ধান না মানলে পাতান, তাই বলছি প্রত্যুষা হাত বাড়ালেই বন্ধু এটা ঠিক কিন্তু সবাই বন্ধু নয়, একটা প্রবাদ আছে সুসময়ে বন্ধু সকলেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয়,
যারা বিপদে আপদে পাশে থাকে তারাই সত্যিকারের বন্ধু। লিখেছেন প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণজ্যোত রাঙ্গাপানি, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি থেকে। অনিল বন্ধু ভট্টাচার্য 15 সত্যেন বোস রোড বাইলেন বাবুপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের স্কুলে যাওয়া শিশুকে দেখে হঠাৎ বলে উঠলেন, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, ভারের বেগেতে চলেছি কোথায় এ যাত্রা তুমি থামাও। বন্ধু বৃদ্ধের কষ্ট লাঘব করেছে এবং প্রণাম করেছে। মৌর্য সাম্রাজ্যের যুগে মহাপণ্ডিত শ্রদ্ধেয় চাণক্য বিশ্ব সমাজকে পিতৃমাতৃ ভক্ত সন্তান কেমন করে তৈরি করতে হয় তিনি তাই বলেছেন, 5 বছর পর্যন্ত সন্তানকে বকাবকি করা যাবে না, করুক যে কোনো রকম দুষ্টুমি, মায়ের হাসি এবং ভালোবাসাই হল শিশুকে শাসন করা। 5 বছর পর থেকে 10 বছর সন্তানকে কড়া নজরে রাখতে হবে এবং শাসনেও রাখতে হবে। যখনই 16 বছর পড়বে তখন থেকেই পুত্রের সঙ্গে বন্ধুত্ব বন্ধুবত আচরণ করতে হবে। এভাবেই মাতৃপিতৃ ভক্ত সন্তান হয়। তাহলে বাড়িতেই হাত বাড়ালেই বন্ধু পাচ্ছি? লিখেছেন অনিল বন্ধু ভট্টাচার্য, 15 সত্যেন বোস রোড বাইলেন বাবুপাড়া শিলিগুড়ি থেকে। চন্দন সরকার রবীন্দ্রনগর কোচবিহার থেকে লিখছেন, বন্ধু বা মিত্র আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে দেশীয় ও অন্তর্দেশীয় ক্ষেত্রে অর্থাৎ পৃথিবীর সর্বত্র জনপ্রিয়। বন্ধুকে প্রবাদ অনুসারে প্রয়োজনের বন্ধুই হল প্রকৃত বন্ধু। প্রাচীন ঋষি বলেছেন, উৎসবে ব্যাসনে জৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজুদ্দারে শ্মশানে চ জ্যোতিষ্ঠতি সবান্ধব। মানব জীবন বন্ধুত্বহীন হতে পারে না। ভারতীয় জীবনচর্যা এবং ঐতিহ্যে বন্ধুর স্থান অনেক উঁচুতে। মানুষ যখন একাকী ও নিঃসঙ্গ থাকে সে তখন একজন ভালো সঙ্গী চায়। একজন ভালো বন্ধুই তার সহমর্মিতা দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে এই একাকিত্ব ও নিঃসঙ্গতা দূর করতে পারে। একজন ভালো বন্ধুই তার সঙ্গীর চলার পথকে সুগম করে বাঞ্ছিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। ভালো বন্ধু কখনোই সুখের পায়রা নয়, তারা আনন্দ বেদনায় সুখে দুঃখে সমান তালে আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আর ভেকধারী বন্ধুরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, প্রভূত ক্ষতি হচ্ছে। বর্তমানে বন্ধুত্বের বিশ্বায়ন ঘটছে, তাই কিছু সমাজবিরোধী দুষ্টচক্র মানুষ নকল সেজে সোশ্যাল মিডিয়াতে মেকি বন্ধুত্বের হাত বাড়াচ্ছে ও আমাদের নানাভাবে প্রতারণা করছে। হাত বাড়ালেই বন্ধু, এই যদি আসল বন্ধু হয় তাহলে তো অতি উত্তম। বন্ধু নকল হলেই সর্বনাশ অবধারিত। আসল নকলের এই মিশাল থেকে আসলকে চিনে নেওয়া বেশ কঠিন। চাণক্য নীতি শ্লোকে আছে, সারবস্তুই উপাস্য, জল ও দুধের মিশ্রণ থেকে হাঁস শুধু দুধ অর্থাৎ সারবস্তুই গ্রহণ করে। তাহলে আমরা মানুষও পারব খুব সাবধানে ভেবে চিনতে, নানা পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিতে সত্যিকারের বন্ধুকে। লিখেছেন চন্দন কুমার সরকার রবীন্দ্রনগর কোচবিহার থেকে। অপর্ণা দত্ত হাকিমপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, তোমার এ মাসের বিষয় হাত বাড়ালি বন্ধু। সাধারণভাবে এই কথাটির অর্থ হল পারস্পরিক বিশ্বাস, সহানুভূতি ও সহযোগিতা। বিপদে আপদে আমরা যদি একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজ করা যায় এবং অনেক অপরিচিত মানুষের মধ্যেও আত্মিক সম্পর্ক গড়ে তোলা যায়। এই বন্ধুত্বের জন্য বয়স বা ধর্ম কোনোটাই বাধা হতে পারে না। এক্ষেত্রে মনের উদারতা অনেক বেশি জরুরি। বিপদে যে পাশে দাঁড়ায় সেই তো আসল বন্ধু। আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে বন্ধু ও বন্ধুত্বের সম্পর্কে লিখেছেন, প্রকৃত বন্ধু হল শ্রেষ্ঠ সম্পদ, তবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক হওয়া উচিত, কারণ খারাপ সঙ্গ ধ্বংস ডেকে আনে আর সুসঙ্গ মানুষকে সুন্দর জীবন করতে সাহায্য করে। জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে বন্ধুত্বের রঙিন দিনগুলো, কিন্তু প্রকৃত বন্ধু পাওয়া বড় কঠিন। বন্ধুত্বের প্রথম শর্ত হল একজন অন্যজনকে বুঝবে, তার সুখে সুখী হবে আর দুঃখে দুঃখী হবে, দুজনের পছন্দে অপছন্দে মিল থাকবে আর মিল থাকবে রুচিতে। সংকটের মুহূর্তে সান্ত্বনা ও ভরসার প্রতীক হল বন্ধুত্ব। সমাজে অনেক অসহায় মানুষ আছেন যারা নিঃসঙ্গ অসহায়, তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়াও প্রকৃত বন্ধুর কাজ। বহু স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা এই কাজ নীরবে করে যাচ্ছে। লিখেছেন অপর্ণা দত্ত হাকিমপাড়া শিলিগুড়ি থেকে। নবেন্দ্রনারায়ণ দত্ত নিবেদিতা রোড প্রধাননগর শিলিগুড়ি থেকে লিখছেন, বিশ্বকবির এই বিখ্যাত গানের কলি, ওলসই আমার ইচ্ছে করে তোদের কাছে মনের কথা কই, যা দিয়ে শুরু করলাম এ মাসের বিষয় দু চার কথা বলা। আমার ছেলেবেলা আমাদের মা দিদিমার কাছে ওনাদের সই পাতানোর গল্প শুনেছিলাম, যারা ছিলেন ওদের প্রাণের বন্ধু, বন্ধু অর্থাৎ আত্মার বন্ধন।
জানা কি নারী পুরুষ সবার মধ্যেই হতে পারে,

তৎকালীন সময় কিন্তু এক বন্ধু তার অপর বন্ধুর জন্য নিজেকে উৎসর্গ করতে এতটুকুও দ্বিধাবোধ করতেন না। এমনকি বন্ধুকে উপকার করতে গিয়ে তার ব্যক্তিগত ক্ষতি হওয়া সত্ত্বেও সে কখনোই পিছিয়ে আসত না, প্রয়োজনে সাধ্যমতো আর্থিক সহায়তা করতে তৎপর হয়ে উঠত। কিন্তু সময় বিবর্তনের মধ্যে দিয়ে প্রযুক্তি বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা কিন্তু অনেকটাই এগিয়ে চলেছি এই বর্তমান সমাজে। বর্তমান সমাজে নারী এবং পুরুষ ভেদাভেদ বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রেও তা অনেকাংশে বদলে গিয়েছে। নারীরা বর্তমানে পুরুষদের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে চলেছে, এটাই সমাজের বিবর্তনের এক ধাপ অগ্রগতি বলা যেতে পারে। এছাড়াও মায়েরা তাদের সন্তানদের বর্তমান প্রতিযোগিতার বাজারে ইঁদুর দৌড় দৌড় করিয়ে তার সন্তানদের সবার সেরা করার প্রবণতা, এসব তো আছেই। এই পরিস্থিতিতে বর্তমান বন্ধুত্ব বলতে নিজের পরিচিত দু চারজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে। সেখানে কারো নিজের স্বার্থের একটু ব্যাঘাত ঘটলেই সেখানেই বন্ধুত্বের চিড় ধরতে এক মুহূর্তই যথেষ্ট। তবে বর্তমানের বন্ধুত্ব মানে কারোর বাড়ি গিয়ে নয়, কারোর অসহায় পরিস্থিতিতে তাকে এড়িয়ে চলা, কিন্তু মুঠোফোনে চ্যাটিং, যার মধ্যে দিয়ে বন্ধুত্বের প্রগাঢ়তা বজায় থাকে, কিংবা কোনো ক্যাফে গিয়ে কিংবা বাড়ি থেকে খানিকটা দূরত্বে গিয়ে একসাথে বিদেশি খাবার খেয়ে কয়েকজন মিলে কয়েকটা ঘন্টা কাটিয়ে দেওয়ার নামও কিন্তু বন্ধুত্ব। পরিশেষে বলবো, এই বিশ্বায়নে আরও পাবার বাসনায় আমরা বুঝি একটু বেশি স্বার্থান্বেষী হয়ে পড়েছি। কাজেই হাত বাড়ালেই সবসময় কিন্তু বন্ধু পাওয়ার এক অনাবিল আনন্দের মুহূর্ত খুঁজে পাওয়া হয়তো বা সবার পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। লিখেছেন নবেন্দু নারায়ণ দত্ত, নিবেদিতা রোড, প্রধাননগর, শিলিগুড়ি থেকে। সুজিত বণিক, ক্রান্তি শিশু তীর্থ বিদ্যানিকেতন, ক্রান্তিহাট, মালবাজার থেকে লিখছেন। বন্ধু বরেশু প্রত্যুষা, শৈশবে শিশু যখন হাত বাড়ায় প্রথম সেই কচি হাতটি স্নেহের পরশ দিয়ে ধরেন মা ও বাবা। এই বাস্তব সত্যটিকে সকলকেই অনুধাবন করতেই হবে। এই বিশ্বের প্রথম ও অদ্বিতীয় বন্ধু পিতা ও মাতা। আমাদের প্রথম বন্ধু শিক্ষক, আমাদের পথপ্রদর্শক, দুঃখ সুখের কাণ্ডারি, জীবন নদীর প্রতিটি ক্ষেত্রে ছায়ার মতো আগলে রাখেন যেন হোঁচট না খাই। এসো বন্ধু, তরা করি মনের দুটো কথা বলি। হ্যাঁ, ঠিকই বলেছ, হাত বাড়ালেই বন্ধু মেলে স্কুল জীবনে, সমাজ জীবনে, ভ্রমণে, জীবন পাতার প্রতিপাতায়। এমন বন্ধু দেখেছি দুঃসময় নিজের কিডনি দান করে দিতে। এই গল্প কাহিনী নয়, অকল্পনীয় বাস্তবচিত্র। আমি চোখে দেখেছি, অনুভব করেছি বন্ধুত্বের চরম নিদর্শন। দারিদ্রতার জন্য শিক্ষা জগৎ থেকে সরে এসে শৈশবেই সামান্য অর্থের জন্য কাজে যোগ দেওয়া, বন্ধুর হাত বাড়িয়ে দিয়ে তাকে শিক্ষা জীবনে ফিরিয়ে এনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করা, বন্ধু বিহনে অনেক তাজা প্রাণ আমরা নষ্ট হতে দেখেছি। হাত বাড়ালেই বন্ধু, এই মন্ত্রকে পাথেয় করে আমরা সুন্দর ও সুস্থ সমাজ গঠন করতে পারি। বৈরী তা নয়, বন্ধুত্ব হোক জীবনের মূল মন্ত্র, এর মধ্যেই পোষিত হবে সৃষ্টি। সুন্দর ও সুস্থ সমাজ গঠনে বন্ধুত্বকে সুদৃঢ় করা আশু প্রয়োজন। বন্ধু ও বন্ধুত্ব হোক না চিররঙিন, বৈরী তা যাক সরে, আনন্দ উল্লাস আসুক ঘরে ঘরে, তুমি ও আমি রব হাতে হাত ধরে দুঃখ সুখের মাঝে। লিখেছেন সুজিত বণিক, ক্রান্তি শিশু তীর্থ বিদ্যানিকেতন, ক্রান্তিহাট, মালবাজার, জলপাইগুড়ি থেকে। শুক্লা হালদার, নয়াবাদ, পঞ্চসায়র, কলকাতা থেকে লিখছেন। জীবনের পথ বড় আঁকা বাঁকা বন্ধুর, কখনো হাসায় কখনো কাঁদায়, কখনো সাফল্যের আলোমাখা শিখরে পৌঁছে দেয়, কখনো ঠেলে দেয় ব্যর্থতার গভীর খাঁদে। জীবনের এই বিভিন্ন অবস্থাতে আমরা এক একজনকে পাশে চাই, যার আশ্বাস ভরা কথা, ভরসার হাত আমাদের জীবনে শান্তি বাড়ি হয়ে আসবে, তাকেই আমরা বন্ধু মনে করি। সে হতে পারে আমাদের পরিবারের একজন, কোনো আত্মীয় কিংবা প্রতিবেশী, আর যে কেউ। বন্ধু সম্পর্কটা ভীষণ আন্তরিক, তার পরিধিও বিশাল, সব সম্পর্ক থেকে একদম আলাদা। লিখেছেন শুক্লা হালদার, নয়াবাদ, পঞ্চসায়র, কলকাতা থেকে। নাভিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে লিখছেন। জীবনের কোলাহল আর জটিলতায় যখন মনটা একটু হাঁপিয়ে ওঠে, তখন হাত বাড়ালেই যাদের আমি কাছে টেনে নিই তারা কোনো মানুষ নয়, তারা আমার কতগুলো আদরের বেড়াল। মানুষের সম্পর্কের চাকা অনেক সময় স্বার্থ আর হিসেবের টানে ঘোরে, কিন্তু এই অবলা জীবগুলোর ভালোবাসা একদম খাঁটি আর নিঃস্বার্থ। আমার সুখে দুঃখে, আনন্দে হাসিতে কিংবা গভীর বেদনায় সবার আগে তারা আমার পাশে এসে দাঁড়ায়, ওরাই আমার আশ্রয় হয়ে ওঠে। তবে এই চেনা পৃথিবীর ভিড়ে একজন চমৎকার ব্যতিক্রমও আছেন, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, নেই কোনো পারিবারিক বাঁধন, অথচ জীবনের যে কোনো ঝড়ে আমি যখনই হাত বাড়াই তাকে নির্ভরযোগ্য ভরসা হিসেবে কাছে পাই। লিখেছেন নাভিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি।

বিশ্বদীপ মুখোপাধ্যায় ডিএসি পাড়া পোস্ট চালসা জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন, মাত্র তিনটি শব্দ হাত বাড়ালেই বন্ধু, এই স্লোগানটি শুনলেই মনে হয় এমন নিঃস্বার্থ পরোপকারিতা বন্ধু কোথায়। বন্ধু শব্দটা শুনলে একান্ত আপন কারো কথা মনে পড়ে, যার কাছে মনের দরজা হাট করে খুলে দেওয়া যায়। একজন সত্যিকারের বন্ধু কখনো প্রতিদান চায় না। বন্ধুত্ব কোনো সাধারণ সম্পর্ক নয়, একজন সত্যিকারের বন্ধু পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। বন্ধুত্বের পাশে থেকে বন্ধুত্বের সংজ্ঞাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। একজন প্রকৃত বন্ধু যে বিপদে আপদে দুঃখে কষ্টে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ে, সেই তো একমাত্র সত্যিকারের প্রকৃত বন্ধু। একজন সত্যিকারের বন্ধু পেলে বেঁচে থাকাটা সহজ হয়ে যায়। কারো বিপদ আপদে এগিয়ে যেতে আমাদের সাতবার ভাবতে হয়। তাই বলি, আমরা যদি বন্ধুত্ব গড়ে না তুলি তাহলে হাত বাড়ালে কাকে পাবো? সত্যি কথা বলতে গেলে বন্ধুর মতো আপন কেউ হয় না, যার সাথে প্রাণ খুলে কথা বলা যায়। যে কথা মা বাবা স্বামী স্ত্রী সন্তান কাউকে বলা যায় না, সেই কথা বন্ধুকে বলা যায়। শুধু নামেই বন্ধু হয়। বন্ধু শব্দের মর্যাদাটা যদি অক্ষুণ্ণ রেখে কারো হাতে হাত রাখা যায়, তাহলে স্বর্গ নেমে আসবে ঘরের দাওয়ায়। পরস্পরের মনের কথা বলতে পারা বন্ধুত্বের অন্যতম কারণ। নবীনদের মধ্যে বন্ধুত্বের প্রবণতা সবচাইতে বেশি। একমাত্র একজন বন্ধুই পারে কারোর সংকটের সহায়ক হতে। লিখেছেন বিশ্বদীপ মুখোপাধ্যায়, ডিইসি পাড়া চালসা জেলা জলপাইগুড়ি থেকে। সঞ্চয়িতা সাহা নিগমনগর দিনহাটা কোচবিহার থেকে লিখছেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হল বন্ধু। বর্তমান সময় প্রকৃত বন্ধু পাওয়া দুষ্কর। এখনকার স্বার্থান্বেষী সমাজে যতক্ষণ স্বার্থ থাকে, অর্থ থাকে, ততক্ষণ বন্ধুত্ব স্থায়ী হয়। স্বার্থ ফুরালে সব পালিয়ে যায়। বর্তমান সময়ে রাজনীতিতে প্রখরভাবে এর প্রভাব পড়েছে। কিন্তু এখন পৃথিবীতে কিছু ভালো মানসিকতার মানুষ আছেন, যাদের মন এখন অন্যের দুঃখে কাঁদে। কেউ বিপদে পড়লে সাহায্যের জন্য এগিয়ে আসেন, দেশের দশের জন্য ভাবেন। প্রকৃত বন্ধু বন্ধুর সুখে দুঃখে সব সময় পাশে থাকে। যারা বন্ধু হয় তারা বন্ধুর জন্য প্রাণ ত্যাগ করতে পারে। হাত বাড়ালেই যদি বন্ধু পাওয়া যেত, তাহলে এই পৃথিবীটা সুন্দর ও আনন্দময় হতো। আমাদের নিজেদেরকেও সেই জায়গায় নিয়ে যেতে পারি, যাতে কেউ হাত বাড়ালেই তার বন্ধু হিসেবে তার হাত ধরতে পারি। সবশেষে বলতে পারি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। লিখেছেন সঞ্চয়িতা সাহা নিগমনগর দিনহাটা কোচবিহার থেকে। অতুলচন্দ্র রায় মেডিকেল মোড় পোস্ট সুশ্রুত নগর জেলা দার্জিলিং থেকে লিখছেন, হাত বাড়ালেই বন্ধু মূলত মানবতা ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। নিঃসঙ্গতা দূর করতে একটুখানি সহানুভূতির হাত বাড়িয়ে দিলে সমাজে গড়ে ওঠে সম্প্রীতির বন্ধন। মানুষ সমাজবদ্ধ জীব, একা বেঁচে থাকা মানুষের পক্ষে অসম্ভব। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের অন্যের সাহায্য সাহচর্যের প্রয়োজন হয়। বিপদে যে মানুষটি নিঃস্বার্থভাবে দাঁড়ায়, সে প্রকৃত বন্ধু। বন্ধুত্ব কোনো রক্ত বা বংশের সম্পর্কের উপর নির্ভর করে না, এটি গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসার উপর। সুখের দিনে সবাই থাকে, কিন্তু বিপদে বন্ধু চেনা যায়। হাসপাতালে নিজের ঘুম বিসর্জন দিয়ে যে বন্ধুটি আমার সাথে রাত জাগে, সেই প্রকৃত বন্ধু। বর্তমান যান্ত্রিক ও আত্মকেন্দ্রিক যুগে মানুষ ক্রমশ একা হয়ে পড়েছে। রাস্তায় পড়ে থাকা কোনো অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া, দুস্থ শিক্ষার্থীকে পড়াশোনায় সাহায্য করা, কিংবা একজন বয়স্ক মানুষকে রাস্তা পার হতে সাহায্য করা, এই সবই মানবিকতার অঙ্গ। বন্ধুত্বের পরিধি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছপালা এবং পশু পাখির একে অপরের বন্ধু হিসেবে কাজ করে। মানুষ যখন প্রকৃতি ও পরিবেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, তখন প্রকৃতি অকৃপণ ভাণ্ডার উন্মুক্ত করে দেয়। জীবনে চলার পথে প্রতিটি মানুষের একজন প্রকৃত বন্ধুর প্রয়োজন। হাত বাড়ালেই বন্ধু এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যদি একে অপরের সহায়ক হয়ে উঠি, তবে পৃথিবী হয়ে উঠবে সুন্দর ও মনোরম। লিখেছেন অতুলচন্দ্র রায় মেডিকেল মোড় সুশ্রুত নগর জেলা দার্জিলিং থেকে। তিলডাঙা কাছাড়িপাড়া খুলনা বাংলাদেশ থেকে লিখছেন মুকুল সর্দার। জীবনের পথে চলতে চলতে হঠাৎই কখনো মন ক্লান্ত হয়ে পড়ে। চারপাশে অনেক মানুষ, তবু কোথাও যেন একটা অদ্ভুত শূন্যতা অনুভূত হয়। ঠিক সেই মুহূর্তে মন খুঁজে ফেরে একটু সান্ত্বনা, একটু ভরসা, একটু নির্ভরতার আশ্রয়। সেই আশ্রয়ের নামই বন্ধু। কিন্তু সেই বন্ধুকে কি শুধু অপেক্ষা করে পাওয়া যায়, নাকি তাকে ডেকে নিতে হয় নিজের আন্তরিকতায়? বন্ধুত্ব আসলে একতরফা কোনো প্রাপ্তি নয়। বন্ধুত্ব দুটি হৃদয়ের সেতুবন্ধন। নিজেকে গুটিয়ে রেখে অন্যের বন্ধুত্বের উষ্ণতায় মন ভরিয়ে নেওয়া কখনোই সম্ভব হয়ে ওঠে না। তাই বন্ধুত্বের ভালোবাসা পেতে আলতো করে হাতটা বাড়িয়ে দিতে হয়। এই হাত বাড়ানো মানে শুধু কাছে টানা নয়, বরং নিজের মনের দরজাটা খুলে দেওয়া। সুরে সুরে শুনি সেই চিরন্তন আহ্বান, বন্ধু তোমার পথের সাথী।

0: চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। এই ডাকে লুকিয়ে আছে এক অদ্ভুত টান, একসাথে পথ চলার প্রত্যাশা, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। যার হাতে হাত রেখে আধার রাতেও নির্ভয়ে পথ চলা যায়, সেই তো প্রকৃত বন্ধু। বন্ধু মানে কেবল কথার ফুলঝুরি নয়, নিঃশব্দে পাশে থাকা, ভালো মন্দের খোঁজ খবর নেওয়া। কেমন আছিস, এইটুকুতেই যেন ভরে ওঠে মন। হাত বাড়ালেই বন্ধু, হাতটা বাড়িয়ে দেখুন, সকলের বন্ধুত্ব আরও নিবিড় হয়ে উঠুক, এই প্রত্যাশায় শেষ করলাম। লিখেছেন মুকুল সর্দার, তিলডাঙ্গা কাছাড়ি পাড়া, দাকোপ, খুলনা, বাংলাদেশ থেকে। আনন্দময়ী মুখোপাধ্যায় কলকাতা থেকে লিখছেন, স্বামীজি উপলব্ধি করেছিলেন ভারতের উন্নতিতে পুরুষের পাশে নারীদের সঙ্গে চাই, সেই কাজে সাহায্যের জন্যে নিবেদিতাকে উপযুক্ত মনে করে এদেশের জন্যে আহ্বান করেন। নিবেদিতা ভারতের সুন্দর সুকুমার নারীর আদর্শের সঙ্গে যোগ করেছিলেন ইউরোপীয় দৃষ্টিভঙ্গির আধুনিকতা। গুণীজনের সঙ্গে সংযোগ স্থাপনই প্রতিভার বিকাশ, কৃষ্টির পদক্ষেপ। রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্রের মতো বিশিষ্ট মানুষের সান্নিধ্যে এসে ভারতের সাথে গভীর গভীর সখ্যতা পাতিয়েছিলেন। ভারতবর্ষ নামটি নিবেদিতার জপমালা হয়ে গিয়েছিল। তার গুরু তার দিকে হাতটি বাড়িয়ে আশীর্বাদ করেছিলেন, উৎসর্গ করেছিলেন নিবেদিতাকে। ভারতের উচ্চ নীচ ছোট বড় নারী পুরুষ সকলের বন্ধু হয়ে উঠেছিলেন। ভারতের নবজাগরণের ক্ষেত্রে এই বিদেশিনী বন্ধুকে শত কোটি প্রণাম। লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায় কলকাতা থেকে। প্রীতিকণা রায় ঘোষ ব্রিজি গড়িয়া কলকাতা থেকে লিখছেন, বন্ধুরও প্রকারভেদ আছে, ভালো বন্ধু, খারাপ বন্ধু। ভালো বন্ধু সবসময় হাত বাড়িয়ে দেয়, বন্ধুর হাতটা ধরার জন্যে দুঃখে সুখে জয়ে পরাজয়ে সবসময় পাশে থাকে এক নির্ভরশীল হৃদয় নিয়ে। আর মন্দ যেজন সে নিজের প্রয়োজনে বন্ধুর হাতটা ধরে থাকে, স্বার্থপুরলেই সরে পড়ে। সেদিন হঠাৎ করে স্কুলবেলার বন্ধুর ফোন এলো, মনটা উড়ে গেল সেই স্কুলের ক্লাসে, খেলার মাঠে। কতদিনের পরে মনের আকাশে ঝলমলিয়ে রোদ হেসে উঠল। স্কুলের টিফিনে খেলার সময়, দলভাগের সময় কে কার দলে যাবে তাই নিয়ে মন কষাকষি, কুড়ি পয়সার চানাচুর কিনে সব বন্ধু মিলে ভাগ করে খাওয়া, সেসব দিনের স্মৃতি মনের পাতায় টাপুর টুপুর নূপুর বাজায়। লিখেছেন প্রীতিকণা রায় ঘোষ ব্রিজি গড়িয়া থেকে। এবারে কোথায় কি হচ্ছে, আগামী 5ই আগস্ট শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সন্ধে 5:30 পালিত হবে বন্দে মাতরম @150 এবং আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন। গান, কবিতা, শ্রুতিনাটক, নৃত্য, যন্ত্রসঙ্গীতের মাধ্যমে আকাশবাণী শিলিগুড়ি পরিবারের সঙ্গে মাতৃবন্দনায় আপনাকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র সংগ্রহের জন্য যোগাযোগ করতে পারেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে। প্রত্যুষা, যে পর্যন্তই প্রত্যুষা, আবার আগামীকাল। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সোমনাথ দাস। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:45 রয়েছে নজরুল গীতি ধীরেন বসুর কণ্ঠে। সকাল 8:30 হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। সকাল 9:00 আধুনিক গান হৈমন্তী শুক্লার কণ্ঠে। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সকাল 10:00 শুনবেন সীমান্ত কথা। 10:20 দ্বিজেন্দ্র গীতি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 10:30 শুনবেন NCERT বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাং। বেলা 11:00 কিছু কথায় কিছু গানে। বেলা 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। বেলা 12:00 কথায় সুরে। দুপুর 1:00 শুনবেন মহিলা মজলিস। দুপুর 1:45 এবং সন্ধ্যে 6:40 শুনবেন ভাওয়াইয়া রেণুকা ডাকুয়ার কণ্ঠে। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান। 5:30 শুনবেন আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। সন্ধ্যে 6:05 মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। হিন্দি ছায়াছবির গান শুনবেন সন্ধ্যে 7:05। রাত 8:00 রয়েছে নাটক অবেলার ঢেউ, রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। আধুনিক গান সুপ্রভা সরকারের কণ্ঠে শুনবেন রাত 8:30। রাত 9:15 শুনবেন পার্লামেন্ট রিভিউ রেকর্ড করা অংশ। রাত 9:30 রয়েছে গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং রাত 10:00 শুনবেন সংসদে প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানটি শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন, অতিরিক্ত ট্রাফিক সতর্কতা। ফুলবাড়িহাট ফুলবাড়ি রাত দুটো থেকে রাত দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত যান চলাচল আংশিকভাবে

0: হতে হতে পারে। আমবাড়িহাট আমবাড়ি রোড দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ধীরগতি যান চলাচলের সম্ভাবনা রয়েছে। দেবীডাঙ্গাহাট দেবীডাঙ্গা বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যান চলাচল ধীরগতি থাকতে পারে। শুনলেন আজকের ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনার হামলায় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু। বালুচিস্তানে এক কয়লা খনিতে কমপক্ষে 18 জন শ্রমিকের মৃত্যু। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে 3টি সোনাসহ 17টি পদক নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিগত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে। তিনি বলেন, এই বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম রুখতে আনা সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই পাশ হয়েছে। বিকশিত ভারতের ভিত মজবুত করে এবং শিক্ষার্থীদের পরিশ্রমের মর্যাদা রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
2: দোনো সদনোনে কঠোর প্রাবধানো ওয়ালে ইস বিল কো পাস কর দিয়া হ্যায়। আব বিশ্বস্ত পরীক্ষা পদ্ধতি কি দিশা মে জানে মে এক মহত্বপূর্ণ কাম পূর্ণ হুয়া। কাম আগে ভি চলতা রহেগা। হাম এসি পরিস্থিতি কো লম্বে সময় তক নাহি চলনে দেঙ্গে। ইস বিশ্বাস কে সাথ সাথিও আইয়ে হাম সব মিল কর কে বিকশিত ভারত কে স্বপ্ন কো পূর্ণ করনে কে লিয়ে
1: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল পাশ নিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করে তুলবে। বিল নিয়ে আলোচনার জবাবে ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী আরও বলেন, সরকার এ বিষয়ে নো টলারেন্স নীতি গ্রহণ করবে।
3: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
1: মন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা সভাকক্ষ ত্যাগ করেন। বিলটি পাশের পর রাজ্যসভা আজ সকাল 11টায় পুনরায় শুরু হবে। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রস্তাবিত বিলে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে তা বিশেষ প্রভাব ফেলবে না। তিনি বলেন, দেশজুড়ে ছাত্রদের প্রতিবাদের পরই সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে সরকার উদ্যোগী হয়েছে।
4: ज्यादा जुर्माना, कड़ी सजा, स्पेशल टास्क फोर्स, फास्ट ट्रैक कोर्ट्स जैसे प्रावधान आपने इसमें रखा है, इससे कुछ फर्क पड़ने वाला नहीं। लेकिन ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना।
1: জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গতকাল সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারত ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। ১৯৭১ সালে তৈরি আইন জনগণমন সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। শ্রী রায় বলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট সকাল ৬:৩০টায় অল

ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ যন্তর মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে, যতক্ষণ না এই নিয়মকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে ততক্ষণ এই অস্ত্রের ব্যবহারেও বেআইনি বলে গণ্য করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্যজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলেছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কিছু এলাকায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাটের বেশিরভাগ অংশে আগামী দুদিনে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। আহমেদাবাদ, আনন্দ, সুরাট সহ 13টি জেলা জুড়ে এই বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। কেরালার 14টি জেলার মধ্যে 11টি জেলাতে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস সহ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। গাদার পার্টি এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য উধম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিকার করতে 1940 সালের 13 মার্চ ব্রিটিশ পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডয়ারকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাক্সটন হলে হত্যা করেন। এই উপলক্ষে তার জন্মস্থান পাঞ্জাবের সুনামে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন মহিলা বিক্ষোভকারীদের উপর অত্যাচার করছে বলে খবর। রাওয়ালকোট এবং মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, কোটলিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানকার পুলিশ মহিলাদের উপর গুলি চালায়। বিশেষজ্ঞদের দাবি, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 125 জনের বেশি বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনার মুখপাত্র জেরেমি লরেন্স এক বিবৃতিতে জানান, নাগরিক সমাজের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সমাবেশ বন্ধ করার এই চেষ্টা বাক স্বাধীনতার চরম লঙ্ঘন। ভারত এই ঘটনার কঠোর নিন্দা করেছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে কমপক্ষে 800 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং 24 জন আটকে পড়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। সরকারি খনি পরিদর্শক ঘানি বালোচ আশ্বাস দিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হবে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালেস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানকে তার পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় জিল এডওয়ার্ডস জানান, প্রায় 33 মাস ধরে জানলাহীন একটি ছোট ঘরে প্রায় সম্পূর্ণ একাকী বন্দী করে রাখা হয়েছে ইমরান খানকে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা সংক্রমণ 1,500-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেখানে এই রোগের মৃতের সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। গত 15 মে নতুন করে ছড়িয়ে পড়া এই সংক্রমণ সাধারণ ইবোলার সংক্রমণের চেয়ে কিছুটা আলাদা। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমানা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে 3টি সোনা, 10টি রূপ এবং 4টি ব্রোঞ্জ নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। স্কুলছুট শিশুদের মূলধারা শিক্ষায় ফিরিয়ে আনতে জাতীয় মুক্ত বিদ্যালয় এনআইওএস এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে স্কুল শিক্ষা দপ্তর। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ে পাঠ্যসূচির আমূল পরিবর্তন হতে চলেছে। লেখক কবি তসলিমা নাসরিন প্রায় দুদশক পর আজ কলকাতায় ফিরছেন। আগামীকাল রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল আগামী 3 অক্টোবর যুব ভারতীতে ভারতীয় দলের বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ সিআইএসএ প্রোটেক্টরসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধের সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই বিষয়গুলি মাথায় রেখে সারা দেশে কেন্দ্র রাজ্য উভয় স্তরেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনা জরুরি ছিল, সেজন্যই সংসদে এই কড়া আইন সংক্রান্ত বিলটি পাশ করা হয়েছে।
1: দোনো সদনো নে কঠোর প্রাবধানো ওয়ালে ইস বিল কো পাস কর দিয়া হ্যায়। আব বিশ্বস্ত পরীক্ষা পদ্ধতি কি দিশা মে জানে মে এক মহত্বপূর্ণ কাম পূর্ণ হুয়া, কাম আগে ভি চলতা রহেগা। হাম এসি পরিস্থিতি কো লম্বে সময় তক নহি চলনে দেঙ্গে। ইস বিশ্বাস কে সাথ সাথিও আইয়ে হাম সব মিল করকে বিকশিত ভারত কে স্বপ্ন কো পূর্ণ করনে কে লিয়ে কন্ধে সে কন্ধা মিলা করকে চলে।
0: উল্লেখ্য, গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদিত হয়। এর আগে গত বুধবার বিলটি লোকসভায় পাশ হয়েছিল। নতুন এই আইনে অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির সংস্থান রয়েছে। এতে অপরাধ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত জেল, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আইনে আরও বলা হয়েছে, থানায় অভিযোগ দায়েরের 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। চার্জশিট জমার পর 3 মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করা বাধ্যতামূলক করা হয়েছে। স্কুলছুট শিশুদের মূলধারা শিক্ষায় ফিরিয়ে আনতে জাতীয় মুক্ত বিদ্যালয় এনআইওএস এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, সচিব বিনোদ কুমার, সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা বিভু গোয়েল এবং এনআইওএস এর সচিব কর্নেল শাকিল আহমেদ এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে স্কুলছুটের হার কমবে বলে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন। জনগণনার জন্য শিক্ষকরা ব্যস্ত থাকায় স্কুলের পঠন পাঠন সকালে করা যায় কি না তা নিয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে বলেও মন্ত্রী জানান। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন করা হবে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে কথা জানান। তিনি বলেন, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার যে ঘোষণা করেছে তারই প্রেক্ষিতে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
2: সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027 যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই।
0: রাজ্য পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি গতকাল উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত 2 মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন।
3: অন্য রাজ্যের তুলনায় আমরা কতটা এগিয়ে কতটা পিছিয়ে, আর কি করলে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হতে পারে, এই সব বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি। সীমাবদ্ধতা আছে, আগের প্র্যাকটিস।

0: খেয়ে তো পার্টির লোকেরা খেয়ে নিত, গরিব মানুষকে কখনো বলা হয়নি ট্যাক্স দাও, সবাই চুরি করতো, চুরি বন্ধ করেছি সঙ্গে সঙ্গে সরকার ইনকাম বেড়ে গেছে, পঞ্চায়েতে স্পেশাল অডিট শুরু হয়ে গেছে, সরকারি পয়সা যেখানে গেছে সব অডিট হবে।
1: রাজ্য সরকার উত্তরবঙ্গে অর্থনীতি সহ সেখানকার শিল্প পরিকাঠামোর উন্নয়নে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে। বণিক সংগঠন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উত্তরবঙ্গ শাখা শিল্পপতিদের এক প্রতিনিধি দল গতকাল নবান্নে চা পর্যটন সহ সেখানকার বর্তমান শিল্প পরিস্থিতি এবং এর উন্নতিতে আগামী দিনের ভাবনা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বৈঠকে উপস্থিত ছিলেন। বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আগামী 2 আগস্ট নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর প্রস্তুতি হিসেবে গতকাল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল আর এন রবি। দেশজুড়ে মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় শিয়ালদা আদালতে গতকাল তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আদালতে সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে, তারাই ঘটনা তদন্ত করছে। এদিকে আরজিকরের ওই ঘটনায় তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে। বীরভূমের মোহাম্মদবাজারে দেউচায় পাথর ব্যবসায়ী মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ম্যানেজার কৌশর মোল্লার বাড়িতে গতকাল দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছে পুলিশ, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গতকাল টুলু মণ্ডলের 3টি বাড়ি ও গোডাউনেও তল্লাশি চলে। মূল অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক, সে দুবাইতে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। গত 23 মে দেশ ছেড়ে পালানোর সময় বিপুল পরিমাণ টাকা নিজের আত্মীয় মিনারের বাড়িতে রেখে যায় মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু। এদিকে মিনারকে গতকাল 8 দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। পশ্চিম বর্ধমানের অন্ডালে ধসপ্রবণ হরিশপুর গ্রামের বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসন নিয়ে দীর্ঘ অচলাবস্থার অবসানে পুরনগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল গতকাল এক বৈঠক করেছেন। গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের বর্তমান আবাসন যে বসবাসের উপযোগী নয় সে কথা স্বীকার করেন মন্ত্রী।
2: এখানে প্রায় 5,000 ফ্ল্যাট আছে, 2,500 মোটামুটি রেডি। তো ICL থেকে 14টা গ্রাম এভাবে আইডেন্টিফাই করা হয়েছে যেটা খুব বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় ধস নামতে পারে। হরিশপুর তাদের মধ্যে একজন, যাদের জমি আছে তারা 2টো করে ফ্ল্যাট পাবে, আর নয় তো 1টা ফ্ল্যাট এবং 5,00,000 টাকা কমিউনিটি হলও তারা পাবেন। গ্রামে গরু বাছুর মুরগি ছাগল তাদের রাখার জন্য বলেছিলাম শেড বানিয়ে দেব।
1: লেখক কবি তসলিমা নাসরিন আজ প্রায় 2 দশক পর কলকাতায় ফিরছেন। 3টি সংগঠনের উদ্যোগে আগামীকাল রবীন্দ্র সদনে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সমাজ মাধ্যমে একাধিক পোস্টে তাঁর কলকাতায় ফেরার বিষয়ে জানিয়ে তসলিমা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উল্লেখ্য, 2007 সালে তাঁর লেখা দ্বিখণ্ডিত উপন্যাস কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, উত্তাল হয়ে ওঠে মহানগর। তৎকালীন বামফ্রন্ট সরকার নিষেধাজ্ঞা জারি করে বইটির ওপর। প্রবল বিক্ষোভের মুখে কলকাতা ছাড়তে বাধ্য হন তসলিমা। পরবর্তীকালে রাজ্যে পালাবদল হলেও তাঁর আর কলকাতায় ফেরা হয়নি। উত্তরবঙ্গে আগামী 5 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। 5 বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 3রা অক্টোবর এই ম্যাচটি খেলা হবে। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, বিশ্বকাপের পর এই ম্যাচ ঘিরে মানুষের প্রত্যাশা তুঙ্গে।
3: সল্টলেক স্টেডিয়ামে পুজোর আগে 3রা অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে মেন ইন ব্লু ইন্ডিয়ান টিম খেলবে। বিশ্বকাপে আমরা দেখছিলাম যে আমরা অন্যান্য দেশের হয়ে আমাদের সবাই ফ্যানরা বিভক্ত হচ্ছিলাম, চিয়ার করছিলাম, কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু আমাদের সকলের স্বপ্ন যে আমরা সকলে একসাথে মিলে মেন ইন ব্লুদের জন্য আমরা চিয়ার করব।
1: ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আর CISF প্রোটেক্টরসের বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

0: 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন হতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু।

এতক্ষণ শুনলেন ধীরেন বসুর কণ্ঠে নজরুলগীতি, আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: মোবাইলটা চার্জ করতাম।
1: বুদ্ধিতে চার্জ দে।
2: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
1: দেখলি?
0: বাবা দাঁড়াও, আমি পে করছি। সিগন্যালই নেই।
2: এবার কি করবে?
0: আছে তো ফ্রি ওয়াইফাই।
1: বোকা, সুধরে যা।
2: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
0: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
2: আরবিআই এ কথা বলে,
3: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
4: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে শুভ সকাল, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। দেশ মানে শুধু একটি মানচিত্র নয়, দেশ মানে আমাদের পরিচয়, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি আর অসংখ্য মানুষের স্বপ্ন ও সংগ্রামের গল্প। একটি দেশের প্রকৃত শক্তি শুধু তার অর্থনীতি বা প্রযুক্তিতে নয়, বরং তার মানুষের সততা, পরিশ্রম, সহমর্মিতা এবং ঐক্যের মধ্যেই নিহিত। আজ এরম এক মানুষের কথাই আমরা তুলে ধরব আপনাদের কাছে, এবং তার সাথে আপনাদের সঙ্গে কথা তো রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক সাহসী বিপ্লবী ছিলেন উধাম সিং। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তার কর্মকাণ্ড মূলত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ এবং ভারতীয়দের ওপর ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে। উধাম সিং 1899 সালের 26 ডিসেম্বর পাঞ্জাবের সুনাম শহরে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে তিনি বাবা মাকে হারান এবং একটি অনাথ আশ্রমে বড় হন। ছোটবেলা থেকেই তিনি দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ হন। 1919 সালের 13 এপ্রিল অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র মানুষের ওপর ব্রিটিশ সেনাবাহিনীর নির্বিচার গুলিবর্ষণে শত শত মানুষ নিহত হন। এই ঘটনা উধাম সিংয়ের জীবনে গভীর প্রভাব ফেলে। তিনি এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সংকল্প করেন। তিনি বিভিন্ন বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন, দেশ বিদেশে ভ্রমণ করে স্বাধীনতা আন্দোলনের সমর্থন গড়ে তোলার চেষ্টা করেন। ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডের জন্য তাঁকে একাধিকবার নজরদারির মুখে পড়তে হয়। 1940 সালের 13 মার্চ লন্ডনে এক সভায় তিনি মাইকেল ওডায়ারকে গুলি করে হত্যা করেন। ওডায়ার 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন এবং সেই সময়কার কঠোর নীতির অন্যতম সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। উধাম সিং এই হত্যাকাণ্ডকে জালিয়ানওয়ালাবাগের শহীদদের প্রতি ন্যায় বিচারের প্রতীকী প্রতিশোধ হিসেবে দেখেছিলেন। ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এই মাইকেল ওডায়ারকে হত্যা করেন। আদালতে তিনি নিজের কাজের দায় স্বীকার করেন এবং জানান যে তিনি ভারতের মানুষের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছেন। 1940 সালের এই 31 জুলাই অর্থাৎ আজকের দিনেই লন্ডনের HM প্রিজন পেন্টভিল কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে নিজেকে রাম মোহাম্মদ সিং আজাদ নামে পরিচয় দিতেন। এই নামের মাধ্যমে তিনি হিন্দু, মুসলিম ও শিখ সম্প্রদায়ের ঐক্যের বার্তা দিতে চেয়েছিলেন। স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ আজও ভারতবাসীর কাছে সাহস, দেশপ্রেম ও আত্মমর্যাদার অনন্য উদাহরণ। উধাম সিংয়ের কর্মকাণ্ড কেবল

0: ইহুদিদের ইতিহাস নয়, এটি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায় বিচারের দাবি এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার জীবন আজও দেশপ্রেম, সাহস ও জাতীয় ঐক্যের অনুপ্রেরণা হয়ে রয়েছে। আজ শ্রোতাবন্ধুরা, আমরা এই দেশের কথাই বলবো আপনাদের সাথে। আজকের বিষয়ভাবনায় রয়েছে দেশের উন্নয়নে সাধারণ মানুষের ছোট ছোট উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমরা কথা বলব শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। ফোন নম্বরটি একবার জানিয়ে দিচ্ছি, 9434076705, এই নম্বরে ফোন করুন, কথা বলুন আমাদের সাথে। ইতিমধ্যে আমরা একজন শ্রোতা বন্ধুর ফোন পেয়েছি। হ্যালো। একদম ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ভালো আছি দিদি ভাই। আমাদের এদিকে চাষ আরম্ভ হয়েছে, বৃষ্টি মিষ্টি একটু হয়েছে, অল্প স্বল্প করে, তো সেটার জন্য চাষ চলছে, খুব আনন্দও লাগছে। হ্যাঁ, আপনাদের সাথে কথা বলতেও ভালো লাগছে। আজকে অরণ্য সপ্তাহ আজকে আছে তো
0: না? আমাদের আজকের যে বিষয়টা আমরা রেখেছি, সে বিষয় হলো যে দেশের উন্নতিতে অর্থাৎ দেশের উন্নয়নে আমরা সাধারণ মানুষ হিসেবে ছোট ছোট কি কি উদ্যোগ নিতে পারি, যেটা ভীষণ, যেটা দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।
1: হ্যাঁ দেখুন দিদি ভাই, দেশের উন্নয়নের জন্য আমাদের তো ছোট ছোট মানে কুটির শিল্প, যেটাকে ঘরে তৈরি করা হয়, সেই সব জিনিসগুলো আমরা করতে পারি। বড় দীর্ঘ আয়তনে কোনো শিল্প তো আমরা করতে পারবো না, কারণ আর্থিক মানে সহযোগিতা, হ্যাঁ, তারপরে নানা রকম মেশিনারি এইসব নিয়ে। হ্যাঁ, আমাদের তো দেখুন এইখানে সব কুটির শিল্প অনেক আছে, যেমনি ঘরে বসে ধূপকাঠি বানাচ্ছে, কেউ মোমবাতি তৈরি করছে, কেউ,
0: হ্যাঁ, অর্থনৈতিক দিকটা আপনি যেটা বলছেন, অর্থনৈতিক দিক থেকে, তাই না? হ্যাঁ, আরো কিছু কিছু ছোট ছোট বিষয় আছে, যেমন ধরুন আমরা আমাদের রোজকার জীবনে যেভাবে চলি সেই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি। দেখুন, যেমন ট্রাফিক আইন মেনে চলা একটা আমাদের দেশের উন্নতিতে কিন্তু এটা যেভাবেই হোক পরোক্ষভাবে হলেও কিন্তু সাহায্য করবে। এই ধরুন ট্রাফিক আইন মেনে চলা, রাস্তাঘাটে ময়লা না ফেলা, পরিচ্ছন্নতা বজায় রাখা, এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে তো একটা সুন্দর দেশ তৈরি হয়, তাই না?
1: আমি স্বচ্ছ রাখতে পারলে স্বচ্ছ থাকবে, মনটাকেও স্বচ্ছ রাখতে হবে দিদি ভাই, তার সাথে সাথে তো সেই জায়গা থেকে আমাদের স্বচ্ছতাটা আগে দরকার, কারণ প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে।
0: গাছ, ঠিক, একদম, এটাও কিন্তু একটা পদক্ষেপ আমাদের। হ্যাঁ, বেশি করে গাছ লাগানো। হ্যাঁ
1: হ্যাঁ দিদি ভাই, এবং গাছ লাগালে আমরা 10টা গাছ যদি কাটি, 100টা গাছ যদি লাগাই, তাহলে কিন্তু সেই পূরণটা হবে। আজকে অনাবৃষ্টি, অনাবৃষ্টি কিন্তু আমাদের জন্য দিদি ভাই, এই ক্ষুদ্র শিল্পগুলো, ক্ষুদ্র ইয়েগুলো আমাদেরকে করতে হবে, এবং সেই জন্য লোককে এগিয়ে আসার দরকার প্রাথমিকভাবে।
0: এই ছোট ছোট পদক্ষেপগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো আমাদের শ্রোতা বন্ধুদের সাথে। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমরা এই আমাদের এত সুন্দর সোনার দেশকে সাজানোর জন্য বা অন্য দেশের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরার জন্য খুব সামান্য ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একটা বড় আকার ধারণ করে। যেমন ধরুন আমরা এই যে এক্ষুনি যে বিষয়টা নিয়ে বলা হলো, ট্রাফিক আইন মেনে চলা, একটা দেশ সুশৃঙ্খলভাবে চলবে আমরা যদি পথে ঘাটে ট্রাফিক আইনটা সঠিকভাবে মেনে চলি, রাস্তাঘাটে ময়লা না ফেলা, বেশি করে গাছ লাগানো, শ্রোতাবন্ধু যা বললেন আমাদের একটু আগেই। হ্যাঁ, এবং এর সাথে আরও একটু জুড়ে দেওয়া যায় তা হলো জল এবং বিদ্যুতের অপচয় বন্ধ করা, এটাও কিন্তু একটা অন্যতম পদক্ষেপ। আরও একজন শ্রোতাবন্ধুকে আমরা পেয়ে গেছি। হ্যালো,
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম বাবু বলছি।
0: হ্যাঁ বঙ্কিম বাবু, বলুন।
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, সুপ্রভাত।
2: বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন।
2: বলছি দেখুন, এই

0: আর্থিক উন্নতির একটা সম্ভাবনা থেকেই যায়।
1: ঠিক
0: তা দেখুন, আমরা এই বস্ত্র কাজের সঙ্গে লিপ্ত, আমরা এইটাকে আরো উন্নত পদ্ধতিতে নিয়ে এসে আরো উন্নততর মানটাকে এনে যাতে বিদেশের যাতে আমাদের এই জিনিসটা যেন পৌঁছে যায়, সে একটা ছোট্ট আমাদের সরকারের কাছে একটা আবেদন থাকবে যেন তারাও কিছুটা আমাদেরকে এই এই এই জিনিসটাতে যেন আমাদের সাহায্য করে, হেল্প করে,
1: একদম একদম
0: তাতে তাতে আমরা কিন্তু আর একটু আশা পাবো। এবং মানুষ যখন আশা পায় তখন কিন্তু সেই সেই কালচার প্রতি কিন্তু আমরা আরো মন দিয়ে বা আরো নিষ্ঠা দিয়ে করতে পারি,
1: ঠিক ঠিক
0: তাহলে কিন্তু
1: হ্যাঁ, এই বিষয়ে সরকারি অনেক পদক্ষেপ রয়েছে, অনেক কর্মসূচি রয়েছে, হ্যাঁ বিভিন্ন স্কিম রয়েছে, সেগুলো নিশ্চয়ই রয়েছে। এবং মনে হয় উৎসাহ দানের জন্যই এবং সাহায্যের জন্যই এগুলো চালু হয়েছে। আপনি ভীষণ ভালো বললেন, এবং সত্যি কথাই দেশের উন্নতিতে কিন্তু এই বস্ত্র শিল্পের বিষয়টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0: দিদি ভালো থাকবেন, নমস্কার।
1: ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, এভাবেই আমাদের আলোচনা চলছে, আমরা কথা বলবো আপনাদের সাথে 9434076705। পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে যাব, তার আগে আমরা শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি। প্রথম গানটি শুনবেন অর্কুর সুরে, ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
0: নমস্কার, শুভ সকাল, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূমেতে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ, অম্বিকা দেবী বলুন, আমাদের
1: হ্যাঁ
0: আজকের বিষয়টা তো শুনেছেন।
1: হ্যাঁ, মানে ছোট ছোট উদ্যোগ
0: যা
1: এই
0: দেশের পরিবর্তন ঘটাতে পারে আমাদের
1: হ্যাঁ
0: ছোট ছোট পদক্ষেপ। হ্যাঁ,
1: হুম দেখুন, হ্যাঁ সত্যি তাই। আমরা যদি ধরুন এখন এই যে বর্ষাকাল চলছে, হ্যাঁ আমরা যদি সবাই বৃক্ষ রোপণ করি, হ্যাঁ অন্তত পক্ষে একটা করে যদি গাছ লাগায়, তাহলে কিন্তু আমাদের যেহেতু আজ যে অরণ্য সপ্তাহের সৈনিক আন্তর্জাতিক প্রতিরোধ দিবস চলছে, তো সেই দিবসে দেখুন যারা অরণ্য পাহারায় রয়েছে, হ্যাঁ সেই সমস্ত সৈনিকরা যারা এই যে অরণ্য কেটে ধ্বংস করে মানুষ একটা মানে রাতে রাতে রাতের অন্ধকারে মানে এগুলো মানে কি বলবো, চোরা চালানদারিরা চুরি করে এগুলো বিক্রি করে দিচ্ছে, তো সেইগুলো পাহারায় যারা রয়েছে তারা তো আমাদের প্রতিনিয়ত সাহায্য করছে। শুধু আমাদের যে ভারসাম্য রক্ষা করার অরণ্য যেটা আমরা পাই অরণ্যের কাছ থেকে, হ্যাঁ প্রকৃতির কাছ থেকে, সেই অরণ্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বিরাট বড় একটা ক্ষতি নেমে আসবে। এবং আমরা এই যে এখন ক্ষতি নেমে আসবে কেন, ক্ষতি তো রীতিমধ্যে আমরা তার আঁচ পেয়ে যাচ্ছি। এই যে এত বৃক্ষ উষ্ণায়ন হচ্ছে, ঠিক সময়ে বৃষ্টি হচ্ছে না, বর্ষাকে আমরা
0: ঠিক
1: ঠিকভাবে
0: ঠিক
1: অনুভব করছি না,
0: হ্যাঁ, পরিবেশ রক্ষা পাবে, দেশের পরিবেশটা সুন্দর হবে। হ্যাঁ,
1: পরিবেশ
0: এছাড়াও,
1: সুন্দর হবে।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: এছাড়াও
1: আর
0: আরো
1: আমাদের
0: কিন্তু অনেক ছোট ছোট উদ্যোগ রয়েছে।
1: ছোট ছোট উদ্যোগগুলো,
0: হ্যাঁ
1: যেমন ধরুন আমরা যদি প্লাস্টিক বর্জন করি,
0: হুম
1: এই
0: হুম হুম
1: উদ্যোগগুলো যদি আমরা নিই, তাহলে আমরা নিজেরাই তো দোকানে গিয়ে প্লাস্টিক চাইছি, তাহলে প্লাস্টিক তারা তো দিতে বাধ্য, তাহলে আমরা বাড়ি থেকে কেন নিজেরা হাট বাজার করার, দোকানদানি করার জন্য মানে ব্যাগ কেন নিয়ে যায় না?
0: ঠিক
1: তাহলে
0: ঠিক
1: আমরা যদি না সতর্ক হই তাহলে তাদেরকে তো দোষ দিয়ে লাভ নেই।
0: হুম হুম
1: নিজেরা আগে সতর্ক হতে হবে, নিজেরা আগে ঠিক থাকতে হবে। তাহলে আমরা যদি ছোট ছোট উদ্যোগগুলো নিই তাহলেই তো সমাজ এগিয়ে যাবে এবং আমাদের পরিবেশ রক্ষা পাবে সব কিছু থেকে। আমরা একটা দূষণ মুক্ত পরিবেশ আমরা
0: ঠিক
1: পাবো এবং
0: একদম
1: আমাদের
0: একদম
1: পরবর্তী প্রজন্মকেও সেই দূষণ মুক্ত একটা পরিবেশ উপহার আমরা দিয়ে যেতে পারবো। তাই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, হ্যাঁ এই সমস্ত কাজ যারা করছে সেইগুলোর বিরুদ্ধে অন্তত পক্ষে বেশি না হলেও হ্যাঁ একটু করে প্রতিবাদ করার চেষ্টা করতে
0: হুম
1: হবে।
0: হুম হুম এছাড়াও রয়েছে কতগুলো,
1: হ্যাঁ
0: যেমন ধরুন কতগুলো সমাজ সেবা সেবামূলক কাজ।
1: হ্যাঁ
0: গাছের
1: হ্যাঁ
0: কথা তো অবশ্যই আছে, সেটা তো পরিবেশ
1: আছে,
0: রক্ষার্থে।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ,
1: দেখুন
0: কিছু দেখুন সমাজ সেবামূলক কাজ, যেমন ধরুন রক্তদান করা।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: রক্তদান, আমরা যদি স্থানীয় শিশুদের শিক্ষার ব্যবস্থা
1: হ্যাঁ
0: করতে পারি,
1: হ্যাঁ
0: শিশুদের
1: হ্যাঁ
0: শিক্ষা
1: শিক্ষা,
0: শিক্ষা
1: তারপরে
0: দেওয়া, হ্যাঁ
1: থ্যালাসেমিয়া পেশেন্ট যারা
0: সচেতন
1: রয়েছে
0: করা।
1: বাচ্চারা,
0: ঠিক
1: হ্যাঁ
0: ঠিক,
1: সত্যি এইগুলো তো
0: এইগুলো
1: বেশ ছোট
0: কিন্তু
1: ছোট কাজগুলো,
0: আমাদের দেশের উপকার হবে, তাই না?
1: এগুলো কিন্তু আমার পরিবারের, আমার হাজবেন্ড কিন্তু রক্ত দিয়ে থাকে,
0: হ্যাঁ
1: ও
0: হ্যাঁ
1: মানে প্রত্যেক বছর হ্যাঁ রক্ত
0: হুম
1: শিবিরে
0: হুম হুম
1: গিয়ে রক্ত দান করেন। এবং আমার হয় না, আমি আমি একটু শারীরিক দিক থেকে দুর্বল আছি বলে আমার দেওয়া
0: হুম হুম
1: সম্ভব হয় না,
0: ঠিক
1: হ্যাঁ
0: ঠিক
1: কিন্তু মানুষের পাশে থাকি,
0: পাশে থাকতে
1: বিপদে
0: হবে। হ্যাঁ
1: আপদে
0: হ্যাঁ একদম,
1: মানুষের পাশে থাকি, এই প্রতিবাদগুলো আমি করি।
0: বাহ
1: তারপরে জল অপচয়, দেখি অকারণে
0: হুম
1: জল
0: হুম
1: অপচয় করছে, সেইটা কিন্তু আমি প্রতিবাদ করি।
0: হুম জল
1: এর
0: এবং
1: জন্য আমি
0: বিদ্যুতের কথা তো এর আগেই বললাম।
1: হ্যাঁ কিন্তু জল অপচয় এর জন্য আমার বাড়ি থেকে কিন্তু আমি আমার ছেলে এবং আমার হাজবেন্ডের কাছে প্রায় মানে বকাবকি করে যে তোমার কেউ বলে না, তোমার বলতে যাওয়ার কি দরকার, আমাদের কেউ বলে না বলেই তো ওরা সুযোগটা পাচ্ছে, কেউ না বলুক আমি বলবো,
0: ঠিক,
1: হ্যাঁ
0: বা
1: আমি
0: খুব ভালো
1: বলবো।
0: লাগলো আপনার সাথে কথা বলে।
1: হ্যাঁ ভালো থাকবেন,
0: ভালো
1: হ্যাঁ
0: থাকবেন, শুনতে থাকুন অনুষ্ঠান। অম্বিকা দেবী আমাদের অনেকগুলো বিষয় বললেন। হ্যাঁ, আমাদের পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে দেশের উন্নতিতে কিন্তু এই পদক্ষেপগুলো ভীষণ

0: প্রয়োজনীয়। আরও কিছু বিষয়ে যেগুলো না বললেই নয়, যেমন ভুয়ো খবর, ধরুন গুজব ছড়ানো, এই বিষয়টা থেকে কিন্তু আমরা বিরত থাকব একেবারেই। এতে কি হয়, অনেক সময় এমন সমস্যা, একটা সামাজিক সমস্যার সৃষ্টি হয়, তাতে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। আমাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার কিন্তু সচেতনভাবে প্রয়োগ করব। এই বিষয়গুলো কিন্তু দেশকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ রকমভাবে প্রয়োজনীয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য বজায় রাখা, এটাও কিন্তু আমাদের দেশবাসী হিসেবে পরম কর্তব্য। চলে যাচ্ছি আমরা আমাদের পরের ফোনে। হ্যালো,
1: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু, বলুন, সুপ্রভাত, কেমন আছেন?
1: হ্যাঁ সুপ্রভাত দিদি, ভালো আছি। তবে জানেন কি, জানেন একটা মানে অসুবিধা হচ্ছে, মানে এই 8:30 থেকে 9টা পর্যন্ত না,
0: হ্যাঁ
1: এই প্রেশারটা একটু বেড়ে যাচ্ছে।
0: কেন বলুন তো?
1: এই আপনাদের সঙ্গে কথা বলার জন্য, মানে এই
0: ভীষণ ভালো লাগলো শুনে। হ্যাঁ বলুন, আজকের বিষয়টা তো শুনেছেন নিশ্চয়ই,
1: বলুন আরেকবার।
0: হ্যাঁ, আজকের বিষয়টা হচ্ছে আমাদের একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা প্রথমে বলেছি, তারপরে আমরা দেশের বিষয়ে এসেছি। দেশের উন্নয়নে আমাদের সাধারণ মানুষদের ছোট ছোট যে পদক্ষেপগুলো, যেটা আমাদের দেশের জন্য খুব দরকার, দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে দরকার, বড় বড় বড় বড় পদক্ষেপ নেওয়ার জন্য বড় মানুষরা রয়েছেন, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা কি করতে পারি এই বিষয়টা।
1: এই বিষয়ে আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। আসলে এই যে তরুণ প্রজন্ম, হ্যাঁ এই যে আমরা যেটাকে জেন জি বলছি, তারা যে দেশের উন্নয়নে এই যে ছোটখাটো জিনিসগুলো আবিষ্কার করছে কোন বিজ্ঞান মডেল প্রদর্শনীতে, হ্যাঁ সেখান থেকে কিন্তু দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে। যেমন ধরুন আমাদের দুবরাজপুরের কথাই বলি, দুবরাজপুরের তিনটি ছেলে, এই যে ধরুন মানে ধরুন এই যে বজ্রপাত, হ্যাঁ ধরুন বিদ্যুৎ সংযোগ যেখানে ইয়ে হয়, মানে বিদ্যুতের ইয়েতে ইয়ে হয় কি রাস্তায় তার পড়ে যায় ছিঁড়ে, তো তারা একটা জিনিস আবিষ্কার করেছে, সেটা হচ্ছে অটোমেটিক পাওয়ার কাট মেশিন। এবার বিদ্যুতের তার যখনই ছিঁড়ে পড়বে, ইলেকট্রিক ডিপার্টমেন্টকে আমাদের দুবরাজপুরের আর খবর দেওয়ার দরকার নেই, অটোমেটিক ওইটা আপনার বিদ্যুতের সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং রক্ষা পাবে অনেক প্রাণ। তো এইসব যে ছোটখাটো জিনিসগুলো, তারপর যদি ধরুন এই যে হ্যাঁ মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে, মানে ধরুন যে ইয়েগুলো হচ্ছে আর কি, যেটাকে আমরা বলি, হ্যাঁ তো তার জন্যও তারা একটা যন্ত্র আবিষ্কার করেছে এবং সেই যন্ত্র স্কুলেই থাকবে এবং কোনো মেয়ে এবং তারপর ইয়েতে একটা ডিভাইস থাকবে এবং কোনো মহিলা বা মেয়ে যখন স্কুলে যাচ্ছে, যাওয়া আসার পথে যদি কেউ উত্তপ্ত করে, তখন কিন্তু ওই ডিভাইসটা নিজে নিজেই বেজে উঠবে স্কুলে, স্কুলের মানে ইয়েতে, তখন কিন্তু বোঝা যাবে যে কে বা কোথায় সে উত্তপ্ত হয়েছে।
0: বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি, তাই তো? খুব ভালো, আপনার কাছ থেকে একটা নতুন খবর আমরা পেলাম, খুব ভালো লাগলো শুনে।
1: হ্যাঁ এটা ধরুন আমাদের শুধু নয়, যদি এটা পুরো মডেলটা যদি সমগ্র পশ্চিমবঙ্গে চালু হয়, তাহলে কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে যাই বলুন, আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাবো।
0: সাধারণ দেশবাসী হিসেবে কিন্তু এই ছোট ছোট পদক্ষেপে কিন্তু আমূল পরিবর্তন ঘটে যায়, এইটা বিশ্বাস করি।
1: দেখুন এই যে ছোট্ট ছোট্ট ছোট্ট পদক্ষেপ, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই যে বিরাট ভাবনা থেকে যে আমরা কত
0: প্রশংসনীয় প্রশংসনীয়,
1: হ্যাঁ প্রশংসনীয়,
0: ভীষণ ভালো,
1: ভালো, খুব ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন। বেশ ভালো, আমরা একটা খবর পেলাম ওনার কাছ থেকে, আমাদের নবীন প্রজন্ম বিজ্ঞানের অগ্রগতিতে কেমনভাবে এগিয়ে তাদের অবদান রাখছে এই বিষয়টায়। এছাড়াও নারী, শিশু এবং বয়স্ক মানুষদের নিরাপত্তা দেওয়া, এটাও কিন্তু খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ। যেখানেই অন্যায় বা যেখানেই দুর্নীতি আমরা দেখব, তার প্রতিরোধ করব, তার প্রতিবাদ করব এবং যা করণীয় তা করব। এর আগেও বলেছি যানবাহনের কথা, নিরাপত্তার কথা, সড়ক দুর্ঘটনা

0: ঘটনা থেকে বাঁচার কথা, সে বিষয়গুলো নিরাপত্তা বিধিগুলো মেনে চলা। নিজের পেশা অর্থাৎ আমরা যে কাজে লিপ্ত, যে জীবিকায় আমরা জড়িত, নিজেদের যে পেশায় আমরা রয়েছি, তার প্রতি সততা, এটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা যদি আমাদের নিজের কাজটার প্রতি সৎ থাকি এবং নিষ্ঠার সঙ্গে নিজের জীবিকা নির্বাহ করি, তাহলে কিন্তু আমাদের দেশ ভীষণ রকমভাবে উপকৃত হবে এবং খুব ভালোভাবে পরিচালিত হবে। এটা আমরা সবাই নিজেরা জানি, দুর্নীতিমুক্ত হয়ে যাবে দেশ। পড়শি বা পাশের বাড়ির কেউ, আমাদের প্রতিবেশী, তাদের সাহায্যার্থে এগিয়ে আসা, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। আমরা ইতিমধ্যে আবারও একটি ফোন পেয়ে গেছি আমাদের শ্রোতা বন্ধুর কাছ থেকে। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: সুপ্রভাত।
0: সুপ্রভাত সৌভিক বাবু, হ্যাঁ বলুন।
1: অবশ্যই আমাদের দেশের উন্নয়নের জন্য বা কিছু করার জন্য আগে পরের জেনারেশনকে আমাদের কিছু শিক্ষা শিক্ষিত করতে হবে। সেটা হলো লোকের বিপদে সবসময় দাঁড়ানো। আমরা অনেক সময় দেখা যায় কোথাও না কোথাও, এখনকার সময় যদি বিপদ হয়, অনেক সময় আমরা ছবি তুলতে থাকি, কতক্ষণে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ো বলে আমাদের জিনিসটা দেখতে হবে, কতক্ষণে আমরা তাকে সুস্থ করি এবং কতক্ষণে আমরা প্রাথমিক চিকিৎসা হিসাবে আমি দিতে পারি। এবং এই প্রাথমিক চিকিৎসাটা আমাদের স্কুল থেকেই না আমাদের শিখতে হবে, যে প্রাথমিক চিকিৎসাটা থেকে দেওয়া হয় না, ফার্স্ট এইড বক্সের যে কি যে গুরুত্ব সেই জিনিসটা শিখতে হবে। পাশাপাশি আপনি জানেন আসামে যে এখন বন্যা চলছে, আমরা কিভাবে সাহায্য করতে পারি? আমরা তো বলতে গেলে সশরীরে ওখানে গিয়ে সাহায্য তো করতে পারবো না। আমাদের থেকে ক্লাব থেকে কোনো উদ্যোগ নেওয়া দরকার, সেটা হলো হয়তো শুকনো কোনো খাবার, আমাদের যে জামা কাপড় সেগুলো যেন ওইখানে যেন পৌঁছাতে যেন পারে, সেই রকম কোনো ব্যবস্থা করা। গাছ গাছ নিয়ে তো আমরা তো অনেক কথা শুনলাম, পাশাপাশি আপনি যেমন বললেন কিছুক্ষণ আগে, যেমন ভোটার অধিকার যেন করতে পারে, বিশেষ করে খুব যে জিনিসটা ছড়া সেটা হলো ভুয়ো খবর, যেটা আপনি একটা পয়েন্ট করে দিলেন। ভুয়ো খবরটা আমাদের দেওয়ার আগে আমরা হয়তো দেখলাম যে না, আগে আমরা ফরওয়ার্ড মেসেজ করতে থাকি, এই জিনিসটা আমাদের যাচাই করা দরকার, যেন দেশের জন্য এটা যেন কোনো না যেন ক্ষতিকারক না যেন হয় তাকে আমরা যাচাই করার দরকার। আমার এখন নানা রকম সুবিধা চলে এসে আপনি নিজে থেকে যাচাই যাচাই করতে পারবেন, এই জিনিসগুলো আমাদের কিন্তু আগের থেকে দেখা দরকার। আর বিশেষ করে বাচ্চাদের একটা জিনিস জানা দরকার, ব্যাড টাচ এবং গুড টাচ, এই জিনিসগুলো কিন্তু সবসময় কিন্তু আমাদের একটা জিনিস জানানো দরকার, যেন ভবিষ্যতে কিছু না জানা হয়। আর লাস্টটা পয়েন্ট, সেটা অবশ্যই দেশের স্বার্থের জন্যই বলো বা নিজের দিদি নিজের জন্যই বলো, অন্তত ক্যারেটে ক্যারেটে জিনিসটা কিন্তু শেখা কিন্তু দরকার। আমরা হয়তো অনেক কিছু শিখি, আকাশে গান শিখি,
0: আত্মরক্ষার জন্য, হ্যাঁ, আত্মরক্ষার কলা কৌশল আমাদের শিখতে হবে। ধন্যবাদ, হাতে একদম সময় নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি, আমরা শুনে নেব একটি গান এবং এই গানটির মধ্যে দিয়ে আজকে শেষ করব আমাদের পরবর্তী আমাদের আজকের অনুষ্ঠান। গানটি শুনবো আমরা ফানা ছবি থেকে, যতীন ললিতের সুরে। গানটি গেয়েছেন মহালক্ষ্মী আয়ার।

এই গানটির মধ্যে দিয়ে শেষ করছি আজকের হ্যালো আকাশবাণী লাইফ অন ইন অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তনুকা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হৈমন্তী শুক্লা।

এতক্ষণ শুনলেন আধুনিক গান হৈমন্তী শুক্লার কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন সমীক্ষা।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস অনিয়ম রোধে কড়া শাস্তির বিধানসহ সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। পশ্চিম এশিয়ায় গুরুত্বপূর্ণ জলপথগুলি সুরক্ষার লক্ষ্যে জোটবদ্ধ হয়েছে সৌদি আরব সহ 14টি দেশ। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব ঘোষণা করেছেন। ভারোত্তোলক লাভপ্রীত সিং কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পেয়েছেন। ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক পেলেন সীমা কালীরামনা। প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক পেয়েছে। পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আগামী 3রা অক্টোবর যুব ভারতীতে ভারতীয় দলের বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। আসি বিস্তারিত খবরে। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধে

0: সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ছে।
1: पिछले कई दशकों से हर राज्य और केंद्र सरकार इस प्रकार की पेपर लीक की परेशानी झेल रहा है। बच्चों के भविष्य को भी इसके कारण संकट पैदा हो रहा है। इन सब को ध्यान में रखते हुए देशव्यापी सभी राज्यों में भी और केंद्र में भी शिक्षा पद्धति में सुधार अनिवार्य हो गया। टेक्नोलॉजी के भरपूर उपयोग की आवश्यकता हो गई और साथ साथ फिर से कोई पेपर माफिया, पेपर लीक करने वाली गैंग, দেশ কে বচ্চো কে ভবিষ্যৎ কে সাথ খেলোয়াড় করনে ওয়ালি গ্যাং উনকো বক্সা নাহি জায়েগা।
0: উল্লেখ্য, গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদিত হয়। এর আগে গত বুধবার বিলটি লোকসভায় পাশ হয়েছিল। নতুন এই বিলে অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির সংস্থান রয়েছে। এতে অপরাধ প্রমাণ হলে 10 বছর পর্যন্ত জেল, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আইনে আরও বলা হয়েছে, থানায় অভিযোগ দায়েরের 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। চার্জশিট জমার পর 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে। 2028 সাল থেকে পশ্চিমবঙ্গে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে কথা জানান। তিনি বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার যে ঘোষণা করেছে তার প্রেক্ষিতে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
2: সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। আবহাওয়া দপ্তর গুজরাটের বেশিরভাগ অংশে আগামী 2 দিন অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। আহমেদাবাদ, আনন্দ, সুরাট সহ 13টি জেলা জুড়ে এই বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করছে। জম্মু কাশ্মীরের উধমপুর চেনানি অংশের ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ের ঢাল মেরামতের কাজের জন্য NH-44 জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHIA এই নির্দেশ দিয়েছে। নীতি আয়োগের সদস্য ডক্টর অরবিন্দ বীরামণির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল গতকাল সরকারি সফরে পুদুচেরি পৌঁছেছেন। বিকশিত ভারত অ্যাক্ট 2047 এর লক্ষ্য পূরণে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নীতি আয়োগের যে ধারাবাহিক কার্যক্রম চলছে এই সফর তারই অঙ্গ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল সুরক্ষার লক্ষ্যে সৌদি আরব সহ মোট 14টি দেশ একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে। রিয়াদে একাধিক দেশের সামরিক কর্মকর্তারা মিলিত হয়ে এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মোকাবিলায় এই সামুদ্রিক প্রতিরক্ষা জোটের লক্ষ্য বলে তারা জানিয়েছেন। পাকিস্তানের বালুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণের ফলে কমপক্ষে 32 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। 10 জন শ্রমিক এখনও আটকে রয়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। সরকারি খনি পরিদর্শক ঘানি বালোচ আশ্বাস দিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হবে। পাকিস্তানের অধিকাংশ খনিতেই পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকার ফলে

0: কয়লা খনিগুলিতে প্রাণহানির দুর্ঘটনা হামেশাই ঘটে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলির সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে বোর্ড অব পিস একটি সিদ্ধান্তে পৌঁছেছে। সমাজমাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, এর ফলে গাজার নতুন প্যালেস্তিনীয় সরকার সেখানকার মানুষের স্বার্থে বোর্ড অব পিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ট্রাম্প আরও বলেন, এই চুক্তি সম্পন্ন হলে ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তাও পাবে, পাশাপাশি গাজাকে আর সন্ত্রাসবাদী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে না। মার্কিন সৌদি বিমান হানায় ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্তত 20 জন সদস্য নিহত হওয়ার ঘটনায় ইরাকে জড়িত থাকার অভিযোগ খারিজ করেছে বাগদাদ। সেদেশের সরকারের মুখপাত্র হায়দার আল আবাউদি হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই হামলা ইরাক সরকারের সঙ্গে কথা বলে করা হয়েছিল বলে ঘোষণা করেন। স্পেনের সেউতুরার স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত এক সপ্তাহে মরক্কোর 100 নাগরিক স্পেনের উত্তর আফ্রিকান এনক্লেভে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। এর ফলে সেখানকার স্থানীয় ব্যবস্থার উপর ব্যাপক চাপ পড়েছে। স্পেনের সরকারকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্পেন জানিয়েছে, যারা বেআইনিভাবে প্রবেশ করেছে তাদের ফেরত পাঠাতে মরক্কো সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। কেরালার 14 জেলার মধ্যে 11 জেলাতে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস সহ কমলা সতর্কতা জারি হয়েছে। বাকি 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সতর্কবার্তার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 5 বিশ্বকাপজয়ী ব্রাজিল ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী 3 অক্টোবর এই ম্যাচটি হওয়ার কথা। গতকাল ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এই খবর জানানো হয়। এই প্রথমবার ভারতের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, বিশ্বকাপের পর এই ম্যাচ ঘিরে মানুষের প্রত্যাশা তুঙ্গে।
1: সল্টলেক স্টেডিয়ামে পুজোর আগে 3 অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে মেন ইন ব্লু ইন্ডিয়ান টিম খেলবে বিশ্বকাপে। আমরা দেখছিলাম যে আমরা অন্যান্য দেশের হয়ে আমাদের সবাই ফ্যানরা বিভক্ত হচ্ছিলাম, চিয়ার করছিলাম, কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু আমাদের সকলের স্বপ্ন যে আমরা সকলে একসাথে মিলে মেন ইন ব্লুদের জন্য আমরা চিয়ার করব। তাই ভারতবর্ষের টিম, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলবে সল্টলেক স্টেডিয়ামে, আমরা তাদের জন্য চিয়ার করব।
0: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 বিভাগে রৌপ্য পদক পেয়েছেন। সীমা কালীরামনা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। গতকাল দিনের শুরুতে নীরজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জাসপ্রীত সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাভপ্রীত সিং এবং সীমা কালীরামনাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিযোগিতায় 3 সোনা, 10 রূপ এবং 4 ব্রোঞ্জ পদক নিয়ে ভারত এখন 10 স্থানে রয়েছে। আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব 17 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগীর নিকিতা শেহরাওয়াত রৌপ্য পদক পেয়েছেন। 57 বিভাগের ফাইনালে নিকিতা মার্কিন যুক্তরাষ্ট্রের এপনেসা এলিসনের কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথগুলি সুরক্ষার লক্ষ্যে জোটবদ্ধ হয়েছে সৌদি আরব সহ 14 দেশ। খবর এখনকার মতো এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম, মন পবনে নাও, বলছেন ভবেশ দাস।
3: বিবিধ প্রসঙ্গের মধ্যে রবীন্দ্রনাথের একটা ছোট্ট লেখা আছে, তার নাম নৌকা। সেখানে তিনি বলছেন, মানুষের মধ্যে এক একটা মাঝি আছে, তাদের না আছে দাঁড়, না আছে পাল, না আছে টেনে নেবার মতো গুণ। তারা জোয়ারের জন্য অপেক্ষা করে বসে থাকে, কখন জোয়ার আসে তখন চলবে নৌকো। কিন্তু নৌকো যদি হয় পালের নৌকো, তবে সে আকাশের থেকে বাতাস টেনে নিতে পারে, তীরের বেগে ছুটিয়ে নিয়ে চলতে পারে সেই নৌকো, তবেই স্রোতের বিরুদ্ধে সে জয়ী হয়। কেউ কেউ নির্বিচারে স্রোতের অনুগামী হওয়াকে বলেন স্রোতের দাসত্ব, বলেন স্থবিরতা, জড়ত্ব, প্রশ্নহীন নিরুচ্চার ভাসমানতা। আমাদের নিত্যদিনের চলায়, জীবনে, যাপনে থাকতে কি পারে না স্থবিরতা বা প্রশ্নহীন উদাসীনতা? যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, তাকেই মানিয়ে নেবার একটা মন। কীরকম অজান্তেই হয়তো সেই মনটা মানিয়ে চলে, যাকে বলতে পারি অভ্যাস। সেই অভ্যাসই তৈরি করে দিতে পারে এক একটা খাঁচা,

0: সেই খাঁচার মধ্যেই মনের বিচরণ। বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকের কথা জানেন সবাই, সেখানে লেখক বলছেন না এক জায়গায়, কাব্যীর নাম শুনে কেন তুমি পালাবে, কেন রোজ রেডিওটা অত জোরে চালাবে, কেন তুমি ডালে দেবে আটখানা লঙ্কাই, সব্বাই করে বলে সব্বাই করে তাই, কেন তুমি ঘড়ি ধরে অফিসেতে ছুটবে, কেন তুমি তরকারি বঁটি দিয়ে কুটবে, তেল দিতে কেন বাছো অপরের চরকাই, সব্বাই করে বলে সব্বাই করে তাই। আমরাও কি এই লেখককে নকল করে বলতে পারি না, কেন তুমি খাঁচাতেই ঘুর ঘুর ঘুরবে, ভাঙা মন কেন তুমি আঠা দিয়ে জুড়বে, কেন তুমি বেছে নিলে ছকে বাঁধা চলাটাই, সব্বাই করে বলে সকলেরই করা চাই। এই অভ্যাসের খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য চাই নিজের সঙ্গে নিজের সংলাপ। আর সংলাপের ভিত্তিটাই হল ক্রমাগত প্রশ্ন তুলে যাওয়া, অনন্ত প্রশ্ন, যুক্তিশানিত ধারালো সেই সব প্রশ্ন পালতোলা নৌকর মতো মনকে এগিয়ে নিয়ে যেতে পারে সামনের দিকে। প্রখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ ইএইচ কার বলেছিলেন, ইতিহাসটা পড়বার আগে সেই ইতিহাসবিদকে জেনে নাও। আবার কেউ বলেছেন, মনে রাখতে হবে ইতিহাস লেখকও কিন্তু ইতিহাসেরই ফসল। কারো মতে ইতিহাস হল অতীত আর বর্তমানের মধ্যে সংলাপ। তিনটে সংজ্ঞা থেকেই একটা ব্যাপার অন্তত স্পষ্ট, প্রকৃত ইতিহাসের দরজায় পৌঁছতে গেলে প্রশ্ন চাই, ইতিহাসের চলিত ভাষ্য বা ক্ষমতার আরোপিত ভাষ্য শেষ কথা নয়। আর প্রশ্ন না করলে হীরক রাজাই যখন প্রশ্ন করেন ঠিক কিনা, উত্তরে বলতে হবে ঠিক ঠিক ঠিক। রাজার কঠোর নির্দেশে উদয়ন পণ্ডিতের পাঠশালা উঠে গেলেও পণ্ডিত মশাই তবু ছাত্রদের মনে জাগিয়ে রাখেন প্রশ্ন, অবাধ মুক্ত শিক্ষাই হতে পারে তার ভিত্তি। আলিপুর বোমার মিথ্যা মামলায় কারাবরণের পর বেরিয়ে এসে শ্রী অরবিন্দ দ্য ব্রেইন অফ ইন্ডিয়া নামে একটি নিবন্ধ লিখেছিলেন। বন্ধু রাজীব চক্রবর্তী ভারতীয় মানুষ নামে তার সম্প্রতি অনুবাদ করেছেন। শ্রী অরবিন্দ সেখানে এক জায়গায় বলছেন, শিক্ষায় মনকে অসংখ্য লাল ফিতায় বাঁধা ছোট ছোট তথ্য পেটিকার সমাহারে ভারাক্রান্ত করে তোলা হয়, মুক্তি পায় না মন আর মনন। কথাটা কি আজও প্রাসঙ্গিক নয়? মুক্ত মনের চর্চায় জীবন কাটিয়ে দেবার ব্রত নিয়েছিলেন চিন্তাবিদ অম্লান দত্ত। ১৯৫৩ সালে তার ফর ডেমোক্রেসি বইখানা পড়ে মুগ্ধ হয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে চেয়েছিলেন সেই বই, বইয়ের পরবর্তী সংস্করণে নিজে ভূমিকাও লিখতে চেয়েছিলেন। মুক্ত কণ্ঠ, ভিন্ন স্বর, তার অবাধ প্রকাশই গণতন্ত্রের ভিত্তি। ক্ষমতা বা গরিষ্ঠতার জোরই একমাত্র নয়, গণতন্ত্রে লঘিষ্ঠেরও আছে পূর্ণ অধিকার। অন্ধতা, উগ্রতা, বিদ্বেষ বিসর্জন দিয়ে মুক্ত মনে প্রশ্নকে আহ্বান করার মনটাই গণতান্ত্রিক মন, কারণ যথার্থ প্রশ্নই নিয়ে যায় আমাদের জীবন সত্যের দিকে, সভ্যতার কল্যাণের দিকে। তবে প্রশ্নের জন্য মুক্ত মনকে ধরে রাখার কষ্টও আছে, তাই রবীন্দ্রনাথ সতর্ক করেছেন, এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে, সুখের আশা আঁকড়ে লয়ে মরিসনি তুই ভয়ে ভয়ে, জীবনকে তোর ভরে নিতে মরণাঘাত খেতেই হবে। যদি সেই মরণাঘাতের জন্য প্রস্তুত থাকে মন, তবে পালতোলা মন পবনের নাও সামনের দিকে এগিয়ে চলবেই।
1: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল মন পবনের নাও, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ জৈনপুরী।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ জৈনপুরী, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
1: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল ফাঁসিদেওয়া ব্লকের ধামরাগঞ্জ টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধামরাগঞ্জ গ্রামের মানুষের জীবনযাত্রার ইতিকথা। সকাল সকালেই আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি শহর থেকে। আমাদের গাড়ি ছুটে চলল দক্ষিণ দিকে, আস্তে আস্তে পেরিয়ে গেলাম ফুলবাড়ি ক্যানেল। তারপর ক্যানেলের পাশ দিয়ে বেশ কিছুটা যাওয়ার পরে এসে পৌঁছালাম ফাঁসিদেওয়া ব্লকে। এরপরে গাড়ি পেরিয়ে গেল গ্রামের সরু রাস্তা। চারিদিকে বিভিন্ন রকমের শাকসবজির ক্ষেত দেখতে দেখতে পৌঁছে গেলাম ধামরাগঞ্জ টু গ্রামে। কথা হলো ICDS কর্মী জয়ন্তী রায়কতের সাথে।
2: নমস্কার, আমি ICDS কর্মী, 375 সেন্টার নাম্বার, ধামরাগঞ্জ টু এর শেষ সীমান্তে কাজ করি।
3: তো এই গ্রামে কি কাজ করতে হয় আপনার?
2: আমাদেরকে হচ্ছে বাচ্চাদের ঠিক মতো দেখাশোনা। 10টার সময় আমাদের খিচুড়ি রান্না হয়ে গেলে 10টার সময় বাচ্চাদের খিচুড়ি দিতে হয়। তারপরে বাচ্চাদের একটু ছোটো ছোটো বাচ্চাদের একটু বেশি চাপ দেওয়া যায় না, ছোটো ছোটো বাচ্চাদের একটু শেখাতে হয় মানে আকার ইঙ্গিত দিয়ে। তারপরে চেনার ফল পাতা এইসব পাখি টাখি এইসব দিয়ে তারপরে আমরা বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিই, বেশিক্ষণ রাখি না। তারপরে আমাদের 10টার মধ্যে টিফিন খিচুড়ি দেওয়া হয়, তারপরে মারা এসে বাচ্চা টিফিনগুলো নিয়ে যায়।
3: আচ্ছা, এই যে সীমান্তবর্তী অঞ্চলের এই যে গ্রামটি ধামরাগঞ্জ টু, আপনারা বাচ্চাদেরকে কোথা থেকে নিয়ে আসেন?
2: ধামরাগঞ্জ টু এর একদম লাস্ট সীমানার বাড়িগুলো আছে, যারা আসতে পারে না, অনেকে দূরন্ত দূরন্ত, তারা বাটি দিয়ে যায়। অনেকে বাচ্চাগুলোকে মাগুলো পেঠে দেয়। যদি না আসে আমরা বলি এরকম বাচ্চাকে পাঠাবা, না হলে নিয়মিত না পাঠালে ভিজিট আমরা আসবে, আমরা অসুবিধায় পড়ে যাব। এই কারণে
3: আপনাদের হচ্ছে এই যে বাচ্চারা বিভিন্ন গ্রাম থেকে আপনারা নিয়ে আসেন, কি ধরনের বাচ্চা থাকে এরা?
2: যারা 2 বছরের বাচ্চা তাদেরকে এখানে অ্যালাউ করা যায় না, তাদের মাগুলো বাটি দিয়ে যায়। যারা 3 বছরের বাচ্চা তাদেরকে এখানে থাকতে হয়। বাচ্চা

0: ওদের 1 ঘন্টা রাখতে হয়, একটু শেখাতে হয়, তার আর বেশিক্ষণ
1: কি
0: থাকে
1: শেখায়?
0: না। এই যে ফল
1: ফল পাতা
0: টল
1: মানে
0: পাতা, তারপরে পাখি চেনার, এইসব।
1: কতজন বাচ্চা আসে এখানে?
0: এখানে এখন বাচ্চাগুলো তো, পড়ার বাচ্চা তো 10 জন 12 জন, তার আছে তো বাচ্চা ঠিকই, মানে আসতে চায় না, কেউ অনেকে ভর্তি হয়ে গেছে, এতটুকুই বাচ্চা। আর এই যে মা আছে, গর্ভবতী মা, প্রসূতি মা, এদের এই টিফিন মানে দেওয়া হয়।
1: আচ্ছা, প্রসূতি মায়েদের আপনারা কিভাবে পরিচর্যা করেন বা কি কি করেন আপনি তাদেরকে?
0: তাদেরকে বলা হয় যে তোমরা এই টিফিনটা নিয়ে যাচ্ছ, তোমরা খাবা ঠিক মতো, খিচুড়িটা প্রোটিন, ডিমটা প্রোটিন, তোমরা এই খিচুড়িটা ফেলে দিবা না, তোমরা ঠিক নিয়মিত খাবা। গর্ভবতী মায়েদেরও বলা হয় যে তোমরা ঠিক মতো মানে খিচুড়িটা নিবা, অবশ্যই তোমরা রোজ আসবা, রোজ নিবা।
1: তো এই যে একদম সীমান্তবর্তী অঞ্চলের এই গ্রাম, খুব কাছেই তো দেখছি সীমান্ত, তো কোনো রকম অসুবিধা হয়
0: না, কিছু অসুবিধা হয় না।
1: এমনি? বিএসএফ তারা নিয়মিত গ্রামে আসে,
0: হ্যাঁ, আসে।
1: এই সময়টাতে তো অনেক অনুপ্রবেশও ঢুকে যায়, তো এরকম কেউ কি ঢোকে?
0: ঢুকে কি না এখন আমাদের সামনে পড়ে নাই, হয়তো রাত্রিবেলা ঢুকতে পারে, কিন্তু আমাদের দিনের বেলা অসুবিধা হয় না, ঠিক মতো মানে আমরা যাই আসা যাওয়া করি
1: রাত্রিবেলা কোনো রকম অসুবিধা হয়?
0: না, রাত্রিবেলা অসুবিধা হয় না, ওই হঠাৎ একদিন 2 দিন অসুবিধা হয়।
1: তখন আপনারা কি করেন?
0: আমরা তো এখানে রাত্রিবেলা থাকি না, না আমরা ডিউটি করে চলে যাই।
1: আপনি যেখানে বাড়ি ফাঁসি দাওয়াতে, সেখানেও তো কাঁটাতারের বেড়ার পাশ
0: হ্যাঁ,
1: দিয়ে
0: আছে,
1: আপনাদের?
0: কাঁটাতারের বেড়ার সামনেই আমাদের বাড়ি। আমাদের অসুবিধা এখনো হয় নাই, কেন আমাদের বিএসএফ সব সময় থাক কাঁটাতারের কাছেই থাকে।
1: না, ওদের তো একটা সময় আছে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত অ্যালাও করে, তারপরে তো রাত্রিবেলা অ্যালাও করে
0: না
1: না।
0: হ্যাঁ, ওদের এই যে সকাল থেকে 4টা পর্যন্ত কাঁটাতারে কেউ যেতে পারবে না, কোনো পাবলিকও যেতে পারবে না, তাদেরকে অনেক কৈফত দিতে হবে। মানে এই সকাল থেকে তুমি ঘুরো, কিন্তু যা 4টা বাজে গেলে ওখানে আর কাঁটাতারের কাছে যেতে দেবে না, কারণ ওদের নিয়ম শৃঙ্খলা আছে।
1: আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার।
2: সবজির ক্ষেতে কাজ করছিলেন প্রিয়ঙ্কর মণ্ডল, হাত নেড়ে ডাকতেই চলে এলেন আমাদের কাছে, প্রশ্নের উত্তরে জানালেন,
1: তোমাদের এখান থেকে দেখছি সীমান্ত খুব কাছেই, কতটা দূর এখান থেকে? কাজ কাছেই তো,
3: এখান থেকে ওই 2 কিলোমিটারের মতো হবে।
1: আচ্ছা, তো এই যে সীমান্তবর্তী অঞ্চলে গ্রামে তোমরা রয়েছো দীর্ঘদিন ধরে, কতদিন ধরে রয়েছে এখানে?
3: এখানে তো জন্মের পর থেকে আমি এখানে রয়েছি, তো আমার জন্ম 27 বছর হয়েছে এখানে, তো তার আগের থেকে বাবা ঠাকুরদা ওরা আছে এখানেই।
1: আচ্ছা, তো এই যে সীমান্তবর্তী গ্রামে আছো দীর্ঘদিন ধরে, কোনো রকম অসুবিধে হয়?
3: না, সেরকম তো কোনো অসুবিধা এখনো শোনা যায়নি, দেখা যায়নি, কিছু চোখে পড়েনি।
1: তো গ্রামে বিএসএফ টহল হয় মাঝে মাঝে?
3: হ্যাঁ, এখানে বিএসএফ, তারপর পুলিশ প্রশাসন, আইন ব্যবস্থা সবই ঠিক আছে, কোনো অসুবিধা হয় না।
1: এমনিতে কি কাজ করো?
3: আমি তো এমনিতে ড্রাইভার, সাথে একটু কৃষিকাজ করি, বাড়িতে গাড়ি আছে।
1: আচ্ছা, কি গাড়ি আছে?
3: আমার গাড়ি তো 3 চাকা মালটানা গাড়ি যেটাকে বলে।
1: আচ্ছা, তো কিরকম ভাড়া হয়?
3: হয় মোটামুটি ঠিকই আছে, অসুবিধা হচ্ছে না, চলে যাচ্ছে।
1: আচ্ছা, দেখছি তুমি এইমাত্র মানে তোমার ক্ষেত থেকে আসলে, কি লাগিয়েছো?
3: ওখানে তো ওই কিছু পেঁপের চারা বসানো আছে, তো ওইটারই পরিচর্যা করছিলাম, এছাড়া আর সেরকম তো কোনো চাষবাস আমার করা হয় না।
1: আচ্ছা, এই যে তুমি যেটুকুই পরিচর্যা করছো, এর থেকে ফসল পাচ্ছো?
3: আমি তো এবার ধরতে গেলে নতুনই এটা শুরু করেছি। আর
1: কিরকম বাজার আছে পেঁপের?
3: পেঁপের বাজার যতটুকু আমি শুনেছি যে আমাদের এই পাইকারি বাজারে 20 থেকে 25 টাকা বিক্রি হয় আর কি, সাধারণত পাইকারি।
1: আচ্ছা, বাড়িতে কে কে আছে?
3: বাড়িতে আছে মা, বাবা, ঠাকুমা, দাদা, বৌদি, ওয়াইফ আছে,
1: সবাই মিলে একটা ভরা সংসার।
3: হ্যাঁ একদম।
1: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তোমরা পেয়েছো?
3: না, ঘর আমরা পাইনি, না অ্যাপ্লাই আমাদের করা হয়নি।
1: আর বাথরুম?
3: বাথরুম এসেছিল হয়তো, কিন্তু আমরা পাইনি ওগুলো মনে হয়।
1: তো এই গ্রামের রাস্তাঘাটের অবস্থা কিরকম?
3: গ্রামের রাস্তাঘাটটা একটু সমস্যা আছে, বহুদিন থেকে রাস্তা খারাপ।
1: আর এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা কোথায় করে?
3: পড়াশোনা আমাদের ফাঁসি দেওয়া আছে ওখানে, হাই স্কুল আছে, বয়েজ হাই স্কুল আছে, গার্লস হাই স্কুল আছে,
1: কতটা দূর এখান থেকে?
3: ওই একদম সীমান্তের লাগোয়া কাছাকাছি আর কি।
1: আর মানে মেডিকেল ইউনিট আছে?
3: হ্যাঁ, আমাদের ফাঁসি দেওয়া বাসগাঁও গ্রাম পঞ্চায়েতের ওই মেডিকেল আছে, হাসপাতাল।
1: হঠাৎ অসুখ বিসুখ হলে তোমরা কোথায় যাও?
3: আপনারা প্রথমে তো এই ফাঁসি দেওয়ায় যাই, গ্রামীণ হাসপাতালে, তারপর সেখান থেকে সুবিধা অসুবিধা বুঝে মেডিকেল স্টেপ নেওয়া হয়।
1: সবাই কি তোমার কাজকর্ম করে নাকি পড়াশোনার সঙ্গে যুক্ত আছে?
3: না, আমি যতদূর থেকে যে দেখে আসতেছি, মনে হয় বেশিরভাগই পড়াশোনার সাথে যুক্ত আছে, প্লাস কাজ কাজে আছে।
1: সবাই যে যার

0: কাজে ব্যস্ত আছো এবং সীমান্ত অঞ্চলে থাকার দরুন সেরকম অসুবিধাও খুব একটা হয় না, তাই তো?
1: না, সেরকম অসুবিধার সম্মুখীন এখনো হয়নি।
0: তাড়াতাড়ি বেড়া কতদূর এখান থেকে?
1: ও তো বললাম তো, 2-2.5 কিলোমিটার হবে।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ এবং নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার।
2: সীমান্তবর্তী গ্রামে বেশ চা বাগান রয়েছে। ঢুকে পড়লাম এমনই একটি সুন্দর সবুজ চা বাগানে। চা শ্রমিকরা বিভিন্নভাবে মনোযোগ সহকারে চা গাছ কেটে চলেছেন। কথা হলো তাদের সঙ্গে।
0: হ্যাঁ, এই যে দেখছি কি করছেন চা গাছে? এগুলো
3: চা গাছে কাটতেছি আর কি।
0: কাটতেছি? আপনার নাম কি?
3: হামিদুল।
0: হামিদুল, এই যে চা গাছ আপনি কাটছেন, এটা কেন কাটছেন কেন?
3: এবার আবার ভালো হবে আর কি, এটা কাটলে আর কি।
0: আচ্ছা, এটা তো চা পাতা তো সবই দেখছি কেটে ফেলেছেন, এটা কেন? এটা এই সময়টা কি কাটতে হয়?
3: হ্যাঁ, এই সময় এটাকে আর কি কাটতে হয়।
0: আচ্ছা, তো এটা তো অনেক চা পাতা নষ্ট হয়ে যাচ্ছে।
3: না, হবে না, আবার ভালো হবে।
0: আচ্ছা,
3: আবার ভালো হবে, এটা
0: ভালো হবে। এটা গাছটা কত ফুট নিচ থেকে কাটছেন বা কত ফুট রেখে কাটছেন এটা একটু বলুন তো।
3: ধরলে 18 ইঞ্চি বা 16 ইঞ্চি।
0: আচ্ছা, এই যে আপনি কাটছেন, এটা কতদিন ধরে চলবে এই কাজটা?
3: হ্যাঁ, ধরলেন মোটামুটি তো 1-1.5 মাসের মধ্যে সম্পূর্ণ বাগান কমপ্লিট হয়ে যাবে।
0: আচ্ছা, মানে এই সময়টাতে এই গাছ কাটার সময়?
3: সময় গাছ কাটার সময় আর কি, এটা আর কি।
0: মানে এই যে এত, মানে এটা তো বোধ হয় প্রায় 60 বিঘা জমির উপরে, না?
3: হ্যাঁ আছে, হ্যাঁ আছে।
0: তাহলে এই সম্পূর্ণ চা গাছ কাটতে আপনাদের 1-1.5 মাস লেগে যাবে?
3: হ্যাঁ, লাগে যাবে।
0: কতজন শ্রমিক কাজ করছে
3: এখানে? মোটামুটি 5-7 জন করতেছে আর কি।
0: আচ্ছা, তো ডেইলি কতটা গাছ কাটতে পারছেন?
3: ধরলে মোটামুটি ধরলে 250 বা 200 এরকম কাটতেছি আর কি,
0: ডেইলি
3: ডেইলি।
0: কি হিসেবে আপনারা পয়সা পান?
3: এরা হাজিরি সিস্টেম দেয়।
0: হাজিরা কত পাচ্ছেন
3: এখন? এই মানে 250 বা 300 মিলে যাচ্ছে আর কি।
0: খাবার দিচ্ছে?
3: হ্যাঁ হ্যাঁ, মাঝে সাঝে মানে টিফিন করায় আর কি, মানে চা চা নাস্তা হয় আর কি।
0: আচ্ছা, আপনি থাকেন কোথায়?
3: আমি এই মানে চোটার ওই দিকে থাকি আর কি।
0: তাহলে কীভাবে আসা যাওয়া করেন?
3: ওই বাইকে ধরে আর কি।
0: ও, বাইকে করে আসা যাওয়া করেন। আর ডেলি পয়সা ডেলি পান?
3: হ্যাঁ, ডেলি দিয়ে দেয়, চাইলে দিয়ে দিবে, না হলে 2 দিন বাদ বা 3 দিন বাদ মালিক দিয়ে দেয়।
0: সরকারি কী কী সুযোগ সুবিধা পান?
3: সরকারি সুবিধা মনে কর যা বোনাস দিচ্ছে, আর তোমার
0: বোনাস পাচ্ছেন?
3: হ্যাঁ।
0: আচ্ছা,
3: আর ছুটি টুটি কোনো সময় হয় দিয়ে দেয়।
0: আচ্ছা, আর সে রেশন এগুলো পান?
3: হ্যাঁ, রেশন টেশন পাচ্ছি আর কি। হ্যাঁ, রেশন।
0: পরিবারে ছেলে মেয়ে কজন আছে?
3: ছেলে হলো 2টা মেয়ে 1টা।
0: তারা কী করছে?
3: পড়াশোনা করছে আর কি।
0: কোথায় পড়ছে?
3: আমার ওদিকে চটহাটে।
0: চটহাটে?
3: হ্যাঁ, চটহাটে।
0: চটহাট থেকে তো এখানে আসতে অনেকটা সময় লেগে যায়, তো কটার থেকে কাজের সময়?
3: মোটামুটি 8:30 বা 9টার দিকে এরকম কাজ, ঠান্ডার মৌসুম তো এসব।
0: আচ্ছা, আর কতক্ষণ কাজ করবেন?
3: 3টা অবধি বা 4টা অবধি এরকম কাজ করি।
0: 4টা অবধি। সরকারি যে সমস্ত চা বাগানে শ্রমিকদের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কি পাচ্ছেন?
3: হ্যাঁ পাচ্ছি।
0: কি কি পাচ্ছেন?
3: বলছে বোনাস, বোনাস দিচ্ছে, ছুটি দিচ্ছে, এগুলোই পাচ্ছি আর কি।
0: আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার, ধন্যবাদ দাদা।
0: নমস্কার।
4: নমস্কার।
0: কি কাজ করছেন
4: এখন? মানে সার দিতেছে কবি বাড়ি।
0: সার দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে কাজটা করছেন?
4: সবজি বাড়ি ছিটা দিয়ে।
0: আচ্ছা,
4: সবজি বাড়ি সার দিচ্ছি এখন।
0: আচ্ছা, আপনার নামটা কি বললেন?
4: আমার নামটা মিনতি গোপ।
0: আচ্ছা, আপনি থাকেন কোথায়?
4: কদমিজোত।
0: আচ্ছা, তাহলে এই চা বাগান থেকে কত দূর আপনার বাড়ি?
4: 3 কিলোমিটার হবে।
0: প্রতিদিন আপনি কি ওই কদমিজোত থেকে এখানে পায়ে হেঁটে আসেন বাগানে?
4: হ্যাঁ, বাগানে পায়ে হেঁটে আসি তো।
0: পায়ে হেঁটে আসেন? তো এই সময়টাতে আপনি চা পাতা তো তোলার সময় নাই এখন?
4: মানে সবজি কাজ।
0: এখন কি কাজ করছেন?
4: এখন সবজি বাড়ি কাজ করি, সার দিই, কবি বাড়িতে কাটা মারি।
0: আচ্ছা,
4: ওগুলা কাজ করি।
0: আচ্ছা, আর হচ্ছে কত টাকা করে পান?
4: 250 দেয়, খাওয়া দাওয়া নাই।
0: 250 দেয়, খাওয়া দাওয়া নাই। আর যখন চা পাতা তোলা শুরু হয় মার্চ মাস থেকে, তখন আপনার কি কাজ থাকে?
4: পাতা তুলি।
0: তখন পাতা তুলছেন, তখন কত করে মজুরি থাকে?
4: ওই হাজিরা 250 দেয়, সবজি বাড়িতে 250 দেয়, পাতা বাড়াতে 250 হাজিরা দেয়, খাওয়া দাওয়া নাই।
0: খাওয়া দাওয়া নাই?
4: না।
0: তাহলে এইটা দিয়ে কি আপনার সংসার চলে?
4: চলে না, কোনো রকম করে মান দিন যায়, গরিব মানুষ এখন কি করব।
0: না, কিন্তু আর কোনো সুযোগ সুবিধা মালিক দেয় না?
4: কোনো দেয় না সুযোগ সুবিধা, বোনাস টোনাস কোনো দেয় না তো।
0: বোনাস দেয় না?
4: না।
0: হঠাৎ কোনো অসুস্থ হয়ে গেলেন বা হাত হাত কেটে গেল চা বাগানে কাজ করতে, তখন মেডিসিন এগুলো কি পান?
4: না, কোনো দেয় না তো।
0: সরকারি কি কি সুযোগ সুবিধা পান?
4: আমি তো কোনো সুযোগ সুবিধা কোনো পাই নাই।
0: রেশন পান?
4: রেশন পাই তো, চাল আটা পাই, ওগুলা খাই।
0: আর ডেইলি কাজ পান?
4: হ্যাঁ, আমি ডেইলি কাজ করি।
0: ডেইলি 30 দিনই আপনি মাসে আসেন?
4: 30 দিনে আসতে পারি না, কোনো দিন রেস্ট করি।
0: আচ্ছা,
4: রবিবার রবিবার রেস্ট করি।
0: আচ্ছা, এমনি পয়সাগুলি ঠিক মতন দেয় মালিক?
4: হ্যাঁ, মালিক দেয় তো ঠিক মতন পয়সা।
0: আচ্ছা, আর পোকা হলে পরে, চা বাগানে পোকা হলে পরে তখন আপনারা কি করেন?
4: আমি চা পাতাটা তুলে দেখাই মালিকে, এইটা পোকা ধরছে, লতা পোকা, এই কি পোকা একটা লুপার পোকা ধরছে, গাছগুলা কিরকম লেবারটা নষ্ট করে দেয় না, আপনি পোকা খান কিবা হয়।
0: এই যে পোকাটা আপনি দেখাবেন মালিককে? এখন
4: মালিককে দেখাবো, এখন গাছগুলা এখানে টুকে দেয় আমাকে বুঝবে তা কিরকম কাজ করলো পোকাটা, এই কবি গাছগুলা টুকে দিছে টুকে দিছে টুকে দিছে এরকম বলবে, তুই কাজ করতে ভালো পারিস না। এখন আমি পোকাটাকে দেখাবো, এখন মালিক বিশ্বাস করবে না, এমনি আমাকে বিশ্বাস করবে না, তুই কাজ করতে গেলবাতি করছি আলসি করছি ওরকম বলবে, ওই জন্য পোকাটাকে আমি দেখাবো মালিককে।
0: আচ্ছা, খুব ভালো বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
4: নমস্কার।
2: এই গ্রামের বেশিরভাগ মহিলারাই বাড়িতে বসে নানা ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। তাদেরই একজন শকুন্তলা মণ্ডল, কথার ফাঁকে শোনালেন গান।
0: আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন?
4: আমার এখানে ফাঁসিদায় আমার জন্ম, ফাঁসিদা পোপারে আমার জন্ম আর কি, থানার ওখানে। আর এখানে আমার 32 বছর বিয়ে হয়ে এখানে এসেছি আর কি। এই গ্রামে
0: পরিবারে কে কে আছে?
4: আমরা স্বামী স্ত্রী আজ দুজন, আমার ছেলে, দুটো ছেলে, দুটো বৌমা, একটা নাতি আছে, আমার শাশুড়ি মা আছে।
0: এবারে ভরাট সংসার। আপনি কি সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত?
4: আমি ছিলাম, বর্তমানে নেই।
0: আচ্ছা, সরকারি লোন পেয়েছিলেন?
4: পেয়েছিলাম একবার।
0: বাইরে দেখছি মাশরুম চাষ, ওদিকে দেখছি মাছ চাষেরও একটা খনন করা আছে, একটু বলুন কি ব্যাপার?
4: মাশরুম চাষ বেশি দিন হয় নাই, তো মনে হয় 6 মাস হলো, প্রথমবার অল্প করা হয়েছিল যে এটা টেস্ট করার জন্য, যে দেখে হয় না না হয়, তারপরে এবার একটু বেশি করে করা হয়েছে, পরবর্তীতে আর একটু বেশি করে করার ইচ্ছা আছে। আর মাছ চাষ বলতে কি, এটা তো আমরা চৌবাচ্চাটা করেছিলাম, অনেক টাকা পয়সা খরচ করেছিলাম, কিন্তু লোনের জন্য আবেদন করা হয়েছিল কিন্তু লোন আমরা পাইনি। তারপরে এবার চৌবাচ্চার ট্যাঙ্কগুলো একটু আর কি মানে জল দাঁড়ায় না আর কি, এটাই জল থাকে না দেখে এটা বন্ধ আছে, সামনে একটা ওখানে পুকুর নেওয়া আছে, পুকুরেও মাছ চাষ করি আমরা।
0: আচ্ছা, তো পুকুরে মাছ চাষ করছেন কতদিন ধরে?
4: পুকুরে মাছ চাষ না হলে আজকে 7 বছর।
0: কিরকম লাভ হচ্ছে?
4: হচ্ছে মোটামুটি।
0: কোথায় বিক্রি করছেন?
4: বিক্রি শিলিগুড়িতে হয়, রাঙাপানিতে হয়।
0: কি মাছ চাষ?
4: রুই, কাতলা, মানে সবকিছুই, ভ্যারাইটি সবকিছু, ছোট পোনা থেকে শুরু করে সবকিছু।
0: আচ্ছা, পুকুরটা কত বড়?
4: হ্যাঁ, একটাই পুকুর, 1 বিঘা।
0: 1 বিঘার উপরে তো অনেকটা বড় পুকুর।
4: হ্যাঁ, আমাদের না আর কি, ওটা লিজে নেওয়া।
0: লিজে নেওয়া, ঠিক। সেখানে যে চাষ করছেন চা চাষ, সেটা চা বলছি মানে মাছ চাষ, সেটা আপনার পাইকারিরা এসে নিয়ে যায় বাড়ি থেকে?
4: হ্যাঁ, ওরা জেলেরা এসে ধরে নিয়ে ওরাই নিয়ে চলে যায়, মানে যেরকম মাছ সেরকম আন্দাজে, ছোট মাছে মানে 200 টাকা, 250 টাকা, ওদিকে 300 টাকাও আছে, এরকমই।
0: এই ব্যবসা করে আপনাদের লাভ হচ্ছে?
4: হ্যাঁ হচ্ছে।
0: মাশরুম চাষ যে করছেন, এটা কি লাভজনক ব্যবসা?
4: এটা লাভজনকই ব্যবসা, এটা এটা রানীডাঙ্গায় নিয়ে যায়, আবার এবার মনে করেন কেউ যদি এসে বাড়ি থেকেও নিয়ে যাচ্ছে।
0: কত কেজি বিক্রি করেছেন এবার?
4: কত কেজি রে বাবু? 14 কেজি বিক্রি করেছে।
0: কত করে কিলো দিল?
4: 120 টাকা কিলো।
0: তাহলে এটা আপনারা মনে করছেন এটা লাভজনক ব্যবসা? বাহ, এটা খুব ভালো একটা দিক। এবং গ্রামের সবাই কি তাই করছে?
4: না, এখানে মাশরুম চাষ কেউ করে না, ওই যে আমাদের যে পুকুর আছে ওই পুকুরের ওখানে একটা বাড়িতে করে শুধু।
0: হ্যাঁ, একটু বলুন প্রসেসটা কি
4: মাশরুম চাষটা? এবারে যে বিচলি কেটে কেটে আনে প্রথমে, ওটা কেটে কুটি বলে ওটাকে, ওটা কেটে নিয়ে আসে, ওটাকে এনে বাড়িতে এটা ওটাকে আবার ভিজিয়ে রাখতে হয়, আর মানে 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেটাকে জলটাকে ঝরিয়ে নিতে হয়, তারপর ওটাকে আবার মেডিসিন দিয়ে ওটাকে জলটাকে খড়টাকে শুকোতে হয়, শুকোয়ে তারপরে এবার ওই প্যাকেট আছে, প্যাকেট পাওয়া যায় পলিথিনের, ওর মধ্যে প্যাকেট করে করে মানে 1 লেয়ার মানে 4টা লেয়ার দেয় আর কি একটা প্যাকেটের মধ্যে। আগে বিচলি দিল 1 লেয়ার, তারপরে বীজ বনে, বীজের পরে আরেকবার এরকম করে 4টা লেয়ার দেয়, তারপরে ওই যে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হয়।
0: কতদিন সময় লাগে?
4: 40 দিন ওরকমই, কাছাকাছি 40 দিনের মতোই।
0: খুব ভালো উদ্যোগ আপনারা নিয়েছেন পরিবার থেকে, এবং আশপাশের গ্রামের সবাই যদি এরকম উদ্যোগ নেয় তাহলে আরও ফসলের দিক থেকে বা এইসব চাষের দিক থেকে অনেক লাভবান হবে। তো এবারে আমাদেরকে একটু মাটির গান গেয়ে শোনান।

সীমান্ত কথা অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আজ আমরা শুনলাম ফাঁসি দেওয়া ব্লকের ধামরাগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধামরাগঞ্জ গ্রামের মানুষের সুখ দুঃখের কথা। গ্রন্থনা সম্প্রীতা আচার্য, সম্পাদনা বিকাশ পাল।

0: এতক্ষণ শুনলেন সীমান্ত কথা। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
2: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
2: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
2: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 8700014242।
4: नंबर एक बार फिर नोट करें 8700014242।
5: আমি এখানে।
6: দিদি তোকে নয়, এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
5: বুদ্ধিতে চার্জ দে।
6: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
5: দেখলি?
6: বাবা দাঁড়াও, আমি পে করছি, সিগন্যালই নেই।
7: এবার কি করবে?
6: আছে তো ফ্রি ওয়াইফাই।
5: বোকা, সুধরে যা।
7: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
6: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
7: আরবিআই এ কথা বলে,
8: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান।

0: কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সকলকে জানাই স্বাগত। আজকের দিনে আমাদের স্মার্টফোন, কম্পিউটার, ট্যাবলেট এগুলো যেন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কাজ, পড়াশুনো, বিনোদন সব কিছুতেই স্ক্রিনের ব্যবহার কিন্তু বেড়েছে এবং দিন দিন বেড়েই চলেছে। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত স্ক্রিন টাইম আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব কিন্তু ফেলছে। এর কতগুলো দিক রয়েছে, যেমন চোখের ওপর প্রভাব, ঘুমের ওপর প্রভাব কিংবা মানসিক স্বাস্থ্য। আজ আমরা এই বিষয়টা নিয়েই শ্রোতাবন্ধুদের সাথে কথা বলব। অতিরিক্ত স্ক্রিন টাইমের প্রভাব চোখ, ঘুম ও মানসিক স্বাস্থ্যের ওপর। শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705, এই নম্বরে ফোন করে আপনাদের মতামত জানান। ইতিমধ্যে আমরা একজন শ্রোতার ফোন পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যাঁ,
0: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি প্রধাননগর থেকে গৌরী সরকার বলছি।
0: হ্যাঁ গৌরী দেবী, বলুন, আজকের বিষয় শুনলেন নিশ্চয়ই?
1: এই যে মানে স্মার্টফোনের কথা তো।
0: হ্যাঁ, ব্যবহার অতিরিক্ত স্ক্রিন টাইমে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দিচ্ছে? চোখ,
1: অনেক অনেক
0: ঘুম এবং মানসিক স্বাস্থ্য। হ্যাঁ,
1: মানসিক, তারপরে কি বলে তো, এখন যে স্মার্টফোন তো ছেলে মেয়েদের হাতে না দিলে চলবেই না, প্রথম কথা হচ্ছে পড়াশোনা এ সব কিছু। কিন্তু এই যে রাত জেগে কত কি দেখায় ওর মধ্যে আছে, আমাদের তো ছোট ফোন, আমরা তো ইয়ে নাই, কিন্তু এই যে দেখতে দেখতে একটা ভাত খাওয়ার পরে যে একটা ঘুমের নেশা আসে রাত্রিবেলার দিকে, সেটা কিন্তু হচ্ছে না,
0: ঠিক ঘুমে ব্যাঘাত ঘটছে।
1: অনেক ঘুমের ব্যাঘাত ঘটলে তারপরে মানসিক চাপ, চোখের সমস্যা, হ্যাঁ সব কিছু, শরীরের যত কিছু, মেন্টালি সবসময় একটা দেখবেন মানে কি বলবো, শান্ত প্রকৃতি।

0: ছেলে মেয়েরা নাই কিন্তু এখন, এখন কিন্তু শান্ত প্রকৃতির নাই, সবসময় একটা উগ্র মেজাজি, সবসময় যেন একটা কেমন যেন, আপনাকে ভাষায় সেটা বোঝে বলতে পারবো না,
1: মানে ধৈর্য কমে যাচ্ছে বাচ্চাদের অনেক,
0: কমে যাচ্ছে
1: ঠিক।
0: হ্যাঁ সব কিছুতে এই যে রাত্রির,
1: মানে এর পিছনে আপনি বলতে যাচ্ছেন মোবাইলের একটা প্রভাব রয়েছে ভীষণ রকম। হ্যাঁ
0: ভীষণ রকম, এটা কিন্তু আমি বলছি যে ইয়ে না, মানে ছোট বাচ্চাদের বা মাঝ বয়সী বয়স্ক ভদ্রলোকেরাও করছে, ভদ্রমহিলাও ওরাও করছে রাত্রিবেলা, মানে যখন পরে গল্প করে এইটা রাত্রিবেলা এগুলো দেখছিলাম, অনেক অনেক কিছু ফোনে তো অনেক কিছু হয় সারা রাত ধরে চলে, বুঝলেন,
1: ঘুমটা নষ্ট হয়, ঘুমোতে দেরি হয়, ফলে আমাদের শরীর, হ্যাঁ যেই
0: সবকিছুই শরীরে আস্তে আস্তে শরীরের তো একটা সবকিছু
1: বিশ্রাম পাওয়ার সময়টা কমে যায় অনেক।
0: হ্যাঁ চোখের, তারপরে মানসিক ইয়ে, ব্রেনের দেখবেন মাথার যন্ত্রণা হয়, হ্যাঁ মাথার যন্ত্রণা, খিদে কমে যায়,
1: ঠিক,
0: অনেক কিছু পড়াশোনা ক্ষেত্রে তো আছে,
1: এবং সর্বোপরি আমাদের সময় অনেক নষ্ট হয়,
0: সময় মানে
1: হ্যাঁ
0: প্রচুর সময় নষ্ট
1: ঠিক।
0: হয় একটা মোবাইলের মধ্যে, একটা যে ধরেন ঠাকুমা জিজাটিরা বা বয়স্ক মানুষরা কত গল্প করে, সেই সব গল্প শোনা ওই মোবাইলের মধ্যেই ঢুকে গেল,
1: হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক। এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, তাই না?
0: বিষয়গুলো মাথায় রাখলে চলতে হবে, এখন যুগের সাথে তো মানে যেমন যুগের সাথে তেমন আমাদেরও চলতে হবে, কিন্তু আগের দিনটা একটু মাথায় যদি রাখা যায়, হ্যাঁ তাহলে কিন্তু সবকিছু ব্যালেন্স করে চলতে পারবে।
1: ঠিক, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য,
0: হ্যাঁ
1: শুনতে
0: ঠিক
1: থাকুন,
0: আছে, হ্যাঁ ধন্যবাদ।
1: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা শুনে নিলাম গৌরী দেবীর কথা, যে হ্যাঁ এই মোবাইল ফোন ব্যবহারের ফলে কি কি সমস্যা আজকাল হচ্ছে। হ্যাঁ, আমরা আরও কথা বলবো, আরও শ্রোতা বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই আলাপ করব এবং চলে যাব আমরা পরের ফোনেও। তার আগে আমরা আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শুনে নিই। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ দিদি, আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ, বলুন আমাদের
1: হ্যাঁ
0: আজকের বিষয় তো শুনেছেন।
1: হ্যাঁ বলুন আর একবার বিষয়টা,
0: হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে
1: একটা গিফট
0: অতিরিক্ত
1: আপনার।
0: অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে আমাদের শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি বা কমাতে পারি, বা এর ব্যবহার আর কি।
1: একদম একদম, দেখুন এই বিষয়ে কালকেই আমরা একটা একটা অন্য চ্যানেলে, মানে অন্য আকাশবাণী শান্তিনিকেতন বলেও দিলাম আপনাকে, এই নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল। তো সেখানে শ্রদ্ধেয় ডাক্তারবাবু যেটা বলছিলেন যে হ্যাঁ, আমাদের স্ক্রিনের মানে আমাদের ধরুন স্ক্রিন মানে আপনি মোবাইলের কথা বলছেন
0: হ্যাঁ
1: তো?
0: হ্যাঁ একদম,
1: হ্যাঁ, তো সেটাই সেটাই ধরুন, হ্যাঁ যে দূরদর্শন কিংবা মোবাইলের স্ক্রিন, এই যে মানে ধরুন যে নীল আলোটা আমাদের সব ইয়েতে মানে ইয়ে হচ্ছে, সেটা কিন্তু হ্যাঁ খুব ক্ষতিকর, আমাদের মানসিক এবং শারীরিক বেশ কিছু সমস্যার সৃষ্টি করছে। আর যেখানে ঘুমের ব্যাঘাত ঘটছে, এবং ঘুম না হলেই দিদি নানা রকম হ্যাঁ মানে স্ট্রেস, তারপরে এই ধরনের নানা রকম রোগ আমাদের শরীরে কিন্তু গ্রাস করছে। তো আমাদের এই স্ক্রিন ইয়েটাকে হ্যাঁ কমাতে হবে, কমাতে হবে বলতে ধরুন 1 থেকে 2 ঘন্টা যদি আমরা এটাকে ব্যবহার করি, তাহলে বলছেন যে খুব একটা ক্ষতিকর নয়। কিন্তু আমরা সব সময় যদি ওই স্ক্রিনে চোখ রেখে মানে ইয়ে করি, তাহলে কিন্তু আমাদের সব চোখেরও ক্ষতি হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মনেরও ক্ষতি হবে। কারণ একটা জিনিসের অতিরিক্ত ব্যবহার মানে কোনো জিনিসের হ্যাঁ অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নয়। আমরা যদি ধরুন পরিমিত খাদ্য যেমন গ্রহণ করতে পারি, হ্যাঁ তেমনি পরিমিত যদি আমরা এই অভ্যাসগুলো যদি পরিমিত করতে পারি, তাহলে কিন্তু আমাদেরই লাভ। আর এইটা আমরা অনেক সময় বুঝি না, আর বুঝি না বলেই আমাদেরকে অনেক কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় অল্প বয়সে। হ্যাঁ, ছোট্ট বাচ্চাদের যখন দেখি চোখে হাই পাওয়ারের চশমা, এবং তারা যখন দেখি যে মানে কারোর সঙ্গে মিশছে না, ঠিক মতো কথা বলছে না, হ্যাঁ তখন কোথাও না কোথাও মনে হয় এটা স্ক্রিন টাইমের একটা কুফল, যেটা তাকে ঘরবন্দি করে রেখেছে, আত্মীয় স্বজনকে হ্যাঁ তারা ভুলতে শিখেছে এবং
0: আচ্ছা, এর
1: শিখেছে শুধু
0: এর বিকল্প হিসেবে আপনি কিছু ভেবেছেন, ভাবছেন মানে?
1: হ্যাঁ হ্যাঁ দিদি অবশ্যই, এই বিকল্প হিসেবে দেখুন, এর বিকল্প হিসেবে যেটা হচ্ছে সেটা হচ্ছে খেলার মাঠ। তাদেরকে অন্তত কিছুক্ষণের জন্য খেলার মাঠে নিয়ে যেতে হবে। আর এই অভ্যাসটা ত্যাগ করার নানা উপায় আছে দিদি। তাদেরকে কাগজে নৌকা বানানো শিখাতে হবে, হ্যাঁ তাদেরকে হাতের কাজ মানে ছবি আঁকা এগুলো যদি শেখানো যায়, এবং তাদেরকে
0: বই
1: বোঝানো
0: পড়ার
1: যায়,
0: অভ্যেস, হ্যাঁ
1: হ্যাঁ পড়ার
0: বই
1: অভ্যেস,
0: পড়ার
1: তাহলে কিন্তু
0: অভ্যেসটাও কিন্তু কাজে দিতে পারে। হ্যাঁ
1: কাজে দিতে পারে। এবং এই যে আপনার কাগজে নৌকো ধার নানান ধরনের জিনিস, এইগুলো যদি তারা শেখে, এবং তখন তারা ওই থেকে ওই জিনিসটা থেকে তারা ভুলে থাকবে,
0: মানে
1: এবং
0: মোবাইলের
1: ক্ষতির
0: চেয়েও
1: হাত থেকে বাঁচবে,
0: আকর্ষণীয় কিছু তাদের হাতে তুলে দিতে হবে।
1: তুলে দিতে হবে।
0: হ্যাঁ
1: হ্যাঁ সেটাই সেটাই দিদি, তাহলে কিন্তু এই ভবিষ্যৎ প্রজন্মটা বেঁচে যাবে। আর নইলে কিন্তু দিনের পর দিন তলিয়ে যাবে অতল গহীন গহ্বর অন্ধকারে, যে অন্ধকার থেকে ফেরার আলো আর কিছুই নেই দিদি। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা শুনলাম অমিতাভ বাবুর কাছে যে মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের কুফলগুলো তো শুনলামই, তার সাথে শুনলাম কিভাবে আমরা এর হাত থেকে পরিত্রাণ পেতে পারি।
2: আরও একজন বোধহয় শ্রোতা বন্ধু
0: হ্যাঁ
2: রয়েছে।
0: হ্যাঁ, ইতিমধ্যে আমরা আরও একজন

0: তোমাকে পেয়ে গেছি। হ্যালো হ্যালো হ্যালো, যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে।
1: বিচ্ছিন্ন হয়ে গেছে।
0: আচ্ছা পাঞ্চালিদি, তোমার কি মনে হয়, মানে আমাদের এই বিষয়টা আমরা বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে কি করে তাদের মোবাইল আসক্তিটা কমাতে পারি?
1: এই দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে। দেখো, আমরা কি করছি, নিজেদের কাজের সুবিধার জন্য হয়তো বাচ্চাকে খাওয়াতে অনেক সময় লাগে, তো অনেক সময় বাচ্চাদের ভুলিয়ে খাওয়াতে হয়। সে তো আমাদেরও ছোটোবেলা আমাদের মায়েরা ঠাকুমারা দিদিমারা করতেন, কিন্তু এখনকার মায়েরা দেখছি হাতে মোবাইলটা ধরিয়ে দিচ্ছে, বাচ্চা অভ্যস্ত হয়ে গেল সেই মোবাইলে, ওর ওই স্ক্রিনের দিকে কিন্তু ওর নজর এবং দুটো হাত চলছে, আর ও কি খাচ্ছে কি না খাচ্ছে কিছুই টের পাচ্ছে না, কিন্তু তাতে কিন্তু শরীরেরও ক্ষতি হচ্ছে।
0: একদম।
1: হ্যাঁ, একজন শ্রোতা বন্ধু রয়েছে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: শুনে নিই।
0: হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: হ্যাঁ বঙ্কিম বাবু, বলুন।
2: দেখুন, এই যে আপনারা অসাধারণ অসাধারণ বিষয়গুলি নিয়ে আসছেন, তাতে কিন্তু আমরা কিন্তু না এসে থাকতে পারি না। হ্যাঁ, এবং দেখুন, এই যে আজকে স্ক্রিনের মানে স্ক্রিন মোবাইল যেটা বলছেন বা ল্যাপটপ যেটা, দীর্ঘক্ষণ দেখার ফলে কিন্তু আমাদের যে মানসিক চিন্তাধারা যে একটা খর্ব হচ্ছে, তেমনি কিন্তু শারীরিক দিক থেকেও অনেক কিন্তু ক্ষতি হয়। কারণ দেখুন, এক জায়গায় বসে আমি যদি সেইটাকে অনুসরণ করি, তাহলে কিন্তু একটা ব্যাক পেন, যেটা পিঠের দিকে ব্যথা বা নানা রকম এইগুলো আছে। এবং এই যে মোবাইল ব্যবহার বা ল্যাপটপ ব্যবহার, এটা যেন আমাকে গ্রাস করতে না পারে, আমি যেন তাকে ইউজ করি,
0: ঠিক
2: এটা করতে পারলে পরে কিন্তু একটা কিন্তু খুব ভালো
0: হুম
2: দিক। কারণ আমি তাকে ব্যবহার করবো আমার মতো, সে যেন আমাকে ব্যবহার না করতে পারে, তাহলে কিন্তু সব দিক থেকেই ভালো। তাহলে দেখুন দিদি, এই এই এইগুলো কিন্তু এখনকার যে প্রজন্ম, সেগুলো যদি একটু চেষ্টা করে, কিন্তু তাদের কিন্তু দৃঢ় শক্তি আছে, তারা কিন্তু অবশ্যই পারবে। তবে তবে ইচ্ছা শক্তিটাকে জাগাতে হবে, যে হ্যাঁ আমি তাকে গ্রাস করতে দেবো না, আমি তাকে ইউজ করবো আমার মতো, ভালো দিকটা নেব এবং খারাপ দিকটা সবসময় বহিষ্কার করার চেষ্টা করবো। এর দিক থেকে আর একটা বিকল্প বিকল্প দিক কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে, আপনাদের বেতার তরঙ্গ, যেটাকে কিন্তু আমি আমি কিন্তু কাজ করতে করতেও আপনাকে কিন্তু শুনতে পাচ্ছি, বা আপনার আপনার যে ভালো দিকগুলো সেগুলো কিন্তু পাচ্ছি। আপনারা যে ধরুন নানা রকম শিক্ষামূলক অনুষ্ঠান বলুন বা নানা রকম স্বাস্থ্য অনুষ্ঠান যেগুলো করে থাকেন, এসবগুলো কিন্তু অনেক কিন্তু জ্ঞান বাড়ায়। এবং আমরা এগুলো কিন্তু এখনকার প্রজন্ম যদি রেডিওতে একটু ঝোঁকে বেতার তরঙ্গে, তাহলে কিন্তু অনেক কিছু এই সবগুলো কিন্তু ভালো দিকে একটা পেয়ে যাবে। তাই এটুকুই আমি বললাম দিদি, নমস্কার, নেবেন, ভালো থাকবেন।
0: নমস্কার, ভালো লাগলো আপনি যে বিকল্প পথের কথা বললেন। দেখো, আমাদের রেডিও কিন্তু এক বিকল্প। হ্যাঁ, আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো শ্রোতা বন্ধুরা এত সুন্দরভাবে গ্রহণ করছেন, শুনছেন আমাদের অনুষ্ঠান, আমরা কিন্তু ভীষণ আপ্লুত। হ্যাঁ, এই বিষয়ে একটা জিনিস আমার মনে হয়, ডাক্তারদের কথাতেই যে চোখের বিষয়টা, যেটা সেটা একটা পদ্ধতি কিন্তু আমরা অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে টানা 20 মিনিট যদি আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, ঠিক 20 মিনিট হয়ে গেলেই দূরে তাকানো, অর্থাৎ স্ক্রিনের বাইরে 20 সেকেন্ডের জন্য দূরে তাকানো। আবার কিছুক্ষণ পরে যেটা আমরা বাধ্য, যখন পড়াশুনো করি, এখন তো আজকাল মোবাইলে
1: অনেক কিছু
0: হচ্ছে,
1: হ্যাঁ, পড়াশুনো কাজ,
0: বিভিন্ন কাজকর্ম কাজেই টানা 2-3 ঘন্টা বসতেই হয়, ল্যাপটপের সামনে হোক কি মোবাইলের সামনে হোক, 20 মিনিট দেখার পরে একটানা আমরা বাইরে যদি তাকাই, স্ক্রিনের বাইরে 20 সেকেন্ডের জন্য, এটা একটা পদ্ধতি, মানে বৈজ্ঞানিক পদ্ধতি, এতে চোখটা হয়তো একটু হলেও আরাম পাবে।
1: আসলে কি জানো তো, আমরা যখন অফিসের কাজ বা পড়াশুনোর কাজ করছি, তখন কিন্তু ওই মানে সাইন্টিফিক ওয়ে, তুমি যেটা বললে যে 20 সেকেন্ডের জন্য বাইরে তাকানো, সেটা না হলেও কিন্তু আমরা তাকাচ্ছি। কিন্তু কখন দেখবে একভাবে তাকিয়েছি, যখন আমাদের বাচ্চারা গেমে কোনো আকর্ষিত হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা মানে এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য তারা চোখ ফেরাচ্ছে না।

0: ঠিক
1: সমস্যাটা কিন্তু এখানেই
0: এখানে ঠিক। হ্যালো,
2: হ্যাঁ দিদিভাই নমস্কার।
0: নমস্কার,
2: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদিভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
2: দিদিভাই দেখুন, এখন বাচ্চা ছেলেদেরকে মোবাইল ছাড়া আপনি কোনো কিছুতে আসক্ত হতে দেবেন না, দিচ্ছে না, মানে নিজেরাই নিজেদের জিনিসটা, ভবিষ্যৎটা নিজেরাই নিজেরা মানে ভুলে আর কি থাকছে। এবং দেখুন, কোনো বাচ্চা ছেলেকে আপনি খাওয়াতে যান, খাবে না যতক্ষণ না মোবাইলটা দিচ্ছেন। মোবাইল দিলে তারা যা দেবেন তাই খেয়ে নেবে, ওই মোবাইল দেখতে দেখতে।
0: সেটার জন্য মনে হয় আমরাও কিন্তু খানিকটা দায়ী, তাই না, বাড়ির বড়রা? হ্যাঁ
2: হ্যাঁ। এবং দিদিভাই দেখুন, বাচ্চাটাকে আমরাই কিন্তু খারাপ করছি এই মোবাইল দিয়ে দিয়ে। আজকে এই আমার মেয়েই দেখুন পিএইচডি করছে, কিন্তু রাত্রে দুটো আড়াইটা অবধি মোবাইলে দেখছে এবং পড়াশোনা করছে। আমি তো মাঝে মাঝে বকি, কিন্তু কিছু করার নেই দিদিভাই, কি করবেন, সব তো মোবাইলে জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এবং আমরা তো সেই দেখুন এখনো মোবাইল আছে, আয়ারাম গয়ারাম, হ্যাঁ এই আসবে আর যাবে এইটাই আমরা জানি। এরপরে আধুনিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা জানি না। মাঝে মাঝে মেয়েকে বলতে এটা করে দিত, এটা দেখে দিত, এই জিনিসগুলো আমরা সত্যি করে এখনো পর্যন্ত মানে এখনো দেখুন আমাদের চোখ সবার ভালো আছে, কিন্তু সবার চারটে করে চোখ হয়ে গেছে। তো সেই জায়গাতে বাচ্চা বাচ্চা ছেলেদের সব চারটে করে চোখ দেখে অবাক হয়ে যায়, মানে বয়স আপনার 5 বছর 6 বছর, তাদেরকে চারটে করে চোখে লাগিয়ে দুটো নিজের আর দুটো ডুপ্লিকেট, সেই দুটো লাগিয়ে ঘুরতে হচ্ছে। তো তাহলে দেখুন বলুন দিদিভাই, আমরা যে কি জায়গায় যাচ্ছি, অদূর ভবিষ্যতে কি হবে জানি না, আমরা এর জন্য নিজেরা দায়ী না ভবিষ্যৎ দায়ী, এইটাই আমি মানে নিজে নিজে বুঝতে পারি না দিদিভাই। হ্যাঁ তো এই হচ্ছে আমাদের। হ্যাঁ তো
0: ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হ্যাঁ আপনার মূল্যবান কথা কিন্তু আমরা শুনলাম এবং আমাদের মাধ্যমে বাকি শ্রোতা বন্ধুদের কাছেও পৌঁছে গেল। ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ কি সমস্যা, সব বাড়িতেই এই বাচ্চাদের মোবাইল নিয়ে সমস্যাটা কিন্তু এক। আমরা একটু গান শুনি,
1: একটা গান শুনি।
0: হ্যাঁ এবারে আমরা যে গানটা শুনবো, লতা মঙ্গেশকরের সুরে, হ্যাঁ কিশোর কুমারের কণ্ঠে।

0: এক শ্রোতা বন্ধুকে আমরা পেয়েছি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে
1: শুভ
0: বলছেন?
1: দুপুর। আমি রাঙাপানি থেকে প্রফুল্ল বলছি।
2: হ্যাঁ বলুন।
1: আজকের বিষয়টা তো সেই মোবাইল বা টিভি দেখা নিয়েই তো কথা। হ্যাঁ, তো কাজে কাজে দেখতে হবে, কাজে কাজে শুনতে হবে। হ্যাঁ, অতিরিক্ত ব্যবহারটাই আমাদের ক্ষতি। আসলে এই যে আমরা কানের মধ্যেও যে আমরা সারাদিন সারাদিন শুনি, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের শরীরে একটা সৃষ্টি করে, যে কোনো একটা রোগ সৃষ্টি করে। তাতেই বলবো যে সব জিনিস মাত্রার বাইরে যদি চলে যায়, সেটা সেটা ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের প্রভাবটা পড়ে যায়।
0: হ্যাঁ, অতিরিক্ত কিছুই ভালো নয়, তাই তো?
1: হ্যাঁ, ভালো না। আমি যে খাবারটা খাবো, অতিরিক্ত খাওয়া যাবে না, আবার অতিরিক্ত ঘুমানো যাবে না, সবকিছু লিমিটেড থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা আসলে। আর বিশেষ করে আমার আজকে ফোন করার উদ্দেশ্যটা হচ্ছে, আজকে বিশেষ দিন ছিল, আমাদের প্রত্যুষা পরিবারের 16খানা চিঠি পড়া হয়েছে। হ্যাঁ, মানে এই জীবনই, মানে যতদিন প্রত্যুষা অনুষ্ঠান হতো 8টা 10টা, হ্যাঁ, তো আজকে 16খানা চিঠি পাস হয়েছে, খুব সুন্দর। সেখানে আমার চিঠিটা স্থান পেয়েছে। আর একটা বিশেষ অনুষ্ঠান হবে 5ই আগস্ট, আমাদের আকাশবাণীর উদ্যোগে দীনবন্ধু মঞ্চে। হ্যাঁ, সেখানে শ্রোতা বন্ধুদেরকে আসার জন্য আমি আমার শ্রোতার হয়ে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসবেন, সেখানে দেখা সাক্ষাৎ হবে। দূরের বন্ধুরা তো আসতে পারবে না, শুধু কাছের বন্ধুরাই থাকবে।
0: ঠিক,
1: এইটুকুই বলার। হ্যাঁ,
0: বা আপনি বলে দিলেন বলে আমাদের তরফ থেকেও আমন্ত্রণ রইল আপনাদের সকলকে। আগামী 5ই আগস্ট দীনবন্ধু মঞ্চে শিলিগুড়ি আকাশবাণী কেন্দ্রের অনুষ্ঠান রয়েছে। ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য, সঙ্গে থাকুন।
1: ঠিক আছে, ঠিক আছে।
0: আমরা আবারও একটা গানে চলে যাই।
2: এই গানটি কার কণ্ঠে শুনবে?
0: এই গানটি শ্যামল মিত্রের সুরে, মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: হাতে আর একদম সময় নিয়ে আমাদের শেষ করতে হবে আজকের কিছু কথায় কিছু গানে লাইফ ফোন ইন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, মোবাইল ফোন ব্যবহার করতে তো আমরা বাধ্য করতে হবেই, কিন্তু তা অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে। এতক্ষণ আমি তনুকা ছিলাম আপনাদের সাথে, আর আমার সাথে ছিল
1: আমি পাঞ্চালি।
0: ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে রয়েছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় জীবন বিজ্ঞান। পাঠদান করছেন শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের শিক্ষিকা চন্দনা দাস এবং অংশগ্রহণে ছাত্ররা শুভঙ্কর মণ্ডল, তন্ময় বসাক। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র উদ্ভিদের চলন এই বিষয়টি পড়ব। আচ্ছা, আজকে আমার সাথে শুভঙ্কর আর তন্ময় আছো, তোমরা একটু মন দিয়ে শোনো। আজকে তাহলে আমরা পড়ব কি, উদ্ভিদের চলন। তো যে কোনো জীবদেহের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ মূলত ভৌত ও রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে ঘটে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে এই সমন্বয় সাধন করে কে উদ্ভিদ হরমোন, বা একে ফাইটোহরমোনও বলে। বেশিরভাগ উদ্ভিদই নির্দিষ্ট স্থানে মাটির সাথে আবদ্ধ অবস্থায় থেকে শুধুমাত্র অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে বা অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন ঘটায়। অর্থাৎ উদ্ভিদ তো চলতে পারে না, একই জায়গায় আবদ্ধ থেকে শুধুমাত্র ডালপালা ছড়াতে পারে, একেই চলন বলা হয়। তবে কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদও আছে যারা কিন্তু গমনও করতে পারে, এরা ব্যতিক্রমী, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম ইত্যাদি। যাই হোক, আমরা আস্তে আস্তে এদের সম্বন্ধে জানব। আজ আমরা শুধুমাত্র উদ্ভিদের চলনের সংজ্ঞা, উদ্দেশ্য ও প্রকারভেদ সম্পর্কে পড়ব। তাহলে প্রথমে জেনে নিই, যেহেতু চলন পড়ছি, চলনের সংজ্ঞা কী হবে, অর্থাৎ চলন কাকে বলে। যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে

0: স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকেই চলন বলে। এখানে উদ্দীপক বলে একটি শব্দ তোমরা পেলে। উদ্দীপক কি? উদ্দীপক হলো যারা সাড়া প্রদানে সাহায্য করে, যেমন তাপ, আলো, বাতাস ইত্যাদি। এরা হলো বাহ্যিক উদ্দীপক, এবং আভ্যন্তরীণ উদ্দীপকও আছে, এটা হলো হরমোন। তাহলে হরমোন হলো অভ্যন্তরীণ উদ্দীপক, আর বাহ্যিক উদ্দীপক হলো তাপ, আলো এবং বাতাস। আমরা আস্তে আস্তে পরবর্তীতে জানব এই উদ্দীপকগুলো কিভাবে উদ্ভিদকে চলনে সাহায্য করে। আচ্ছা, এবার জানব যে কেন চলন হয়, উদ্ভিদ কেন চলন তাদের হয়। যেমন উদ্ভিদের মূলের অগ্রভাগে জলের অন্বেষণের জন্য চলন হয়। কেন, তোমরা আগেই পড়েছ, কারণ উদ্ভিদ যখন শালকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, ওদের কিন্তু এই শালকসংশ্লেষের জন্য জলের প্রয়োজন হয়। তাহলে জল ওরা কোথা থেকে নেবে? নিশ্চয়ই ওদের মাটির ভেতরে জল আছে, সেখান থেকে ওদের জলকে নিতে হবে। তাহলে এই জল খোঁজার জন্য বা জলের অন্বেষণের জন্য মূল মাটির নিচে প্রবেশ করে। তাহলে মূল এই যে মাটির নিচে প্রবেশ করলো, এটা এক ধরনের চলন। আচ্ছা, সূর্যালোক, বাতাস ইত্যাদি ওদের লাগে শালক সংশ্লেষের জন্য। তোমরা জানো সূর্যের আলো লাগে, তারপরে বাতাস লাগে, কারণ কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন আছে। এগুলো খোঁজার জন্য উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখার চলন ঘটে, কারণ এগুলো তাদের সংগ্রহ করতে হবে শালক সংশ্লেষের জন্য, তাই তো? আবার মাটি থেকে শুধু জল নয়, জল ছাড়াও আর কি লাগে? খনিজ লবণ লাগে, তাই না? তাহলে এই খনিজ লবণ অনুসন্ধানের জন্য তাদের মূলের বিভিন্ন দিকে চলন করতে হয়, তাই না? কোথায় যায়? মূল মাটির নিচে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে এগুলো হলো উদ্দেশ্য। ঠিক আছে, জল খোঁজার জন্য আর কিসের জন্য বললাম? সূর্যের আলো, খনিজ লবণ আর কার্বন ডাইঅক্সাইড, তাই না? এগুলোর জন্য তাদের চলন হয়, অর্থাৎ এগুলো হলো উদ্দেশ্য। আচ্ছা, এবারে আমরা পড়ব উদ্ভিদ চলনের প্রকারভেদ, অর্থাৎ কত রকম চলন আছে। উদ্ভিদ চলনকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়, ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন, ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, এবং ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। আচ্ছা, এখানে তোমাদের পাঠ্যক্রমে অর্থাৎ তোমাদের সিলেবাসে যে চলনগুলো আছে, শুধু সেগুলোই আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা পড়ব ট্যাকটিক চলন। আমরা আগেই পড়লাম উদ্দীপক আছে, আলো, তাপমাত্রা, তাই না? এগুলো, তাছাড়া রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি, এগুলো হলো বহিঃস্থ উদ্দীপক। তো এই বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের যখন স্থান পরিবর্তন হয়, তাকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলা হয়। তাহলে বহিঃস্থ উদ্দীপকের ভিত্তিতে ট্যাকটিক চলনকে আমরা এবার দেখি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, ট্যাকটিক চলনকে। ঠিক আছে, তাহলে ট্যাকটিক চলন প্রথমে এখানে ভাগ করেছে হচ্ছে ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক। ফটো মানে কি? ফটো মানে হলো আলোক, ফটো মানে হচ্ছে আলোক। তাহলে যখন আলো নামক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সমগ্র দেহ স্থান পরিবর্তন করে, তাকে ফটোট্যাকটিক চলন বলে। আমরা কি বললাম যে উদ্ভিদ হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায় থেকে সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, কিন্তু এখানে কি বললো? ফটোট্যাকটিকে বলেছে। আলো নামক উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদের সমগ্র দেহটাই স্থান পরিবর্তন করবে, তখন তাকে ফটোট্যাকটিক চলন বলে। উদাহরণটা জানো, কিছু শৈবাল যেমন এই যে ক্লামাইডোমোনাস, ভলভক্স, এদের চলন হচ্ছে ফটোট্যাকটিক চলন। এদের প্রধানত আলোক অভিমুখেই চলন হয়, অর্থাৎ আলো যেদিক থেকে আসে সেদিকেই চলন হয়। কিন্তু আবার তীব্র আলোকে বিপরীত দিকে গমন করে, যখন তীব্র আলোক হয় তখন কিন্তু আবার উল্টো দিকে, বিপরীত দিকে গমন করে। একে প্রতীপ আলোকবর্তী চলন বলে। ঠিক আছে, তাহলে ফটোট্যাকটিক চলন, ফটো মানে কি বললাম?
1: আলো।
0: আলো, তাহলে আলো নামক উদ্দীপকের প্রভাবে যখন চলন হয়, সেটা হচ্ছে ফটোট্যাকটিক। কেমোট্যাকটিক, এবার কেমো, কেমো কথার অর্থ কি? কেমো রাসায়নিক পদার্থ কোনো। ঠিক আছে, তাহলে কেমো অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থ নামক বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদে চলন হয়, তখন তাকে কেমোট্যাকটিক চলন বলে। যেমন মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। তাহলে সুক্রোজ একটা রাসায়নিক পদার্থ, তাই না? তার প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। আবার ফার্নের শুক্রাণু ও ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডও একটা রাসায়নিক পদার্থ, তার প্রভাবে

0: ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। তাহলে এই ধরনের চলনকে বলা হয় কেমোট্যাকটিক চলন। অর্থাৎ রাসায়নিক পদার্থ নামক বহিস্থ উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদে চলন হবে তাকে বলা হয় কেমোট্যাকটিক। আর ফটোট্যাকটিক কি বললাম, যখন আলো আলো নামক উদ্দীপকের প্রভাবে যখন স্থান পরিবর্তন হবে সেটা হচ্ছে ফটোট্যাকটিক চলন। ঠিক আছে, তোমাদের সিলেবাসে এই দুটোই আছে, ফটোট্যাকটিক আর কেমোট্যাকটিক। আচ্ছা, এবারে দুই নম্বর চলন হচ্ছে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। তাহলে উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রপিক চলন বলে। অর্থাৎ উৎসের দিকে বলতে উদ্দীপকটা কোন দিকে, কোন দিক থেকে আসছে, উৎসটা কোথায় সেদিকে যখন হচ্ছে বা উদ্দীপকের মানে গতিপথটা কোন দিকে তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাকেই ট্রপিক চলন বলা হয়। বুঝতে পেরেছ? উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকেই কি বলা হয়, ট্রপিক চলন। আচ্ছা, এই ট্রপিক চলনকেও তিন ভাগে ভাগ করা হয়েছে, ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, জিওট্রপিক চলন। তাহলে ফটো মানে তোমরা আগেও পড়েছ, আগেও জানলে, ফটো মানে কি বললাম,
1: আলো।
0: আলো অর্থাৎ উদ্ভিদাঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, আলোক উৎস মানে আলোটা কোন দিক থেকে আসছে তার দ্বারা নিয়ন্ত্রিত হবে, ঠিক আছে, তাকে বলা হয় ফটোট্রপিক চলন। যেমন উদ্ভিদের ধরো কাণ্ড ও শাখা প্রশাখা আলোক উৎসের দিকে যাচ্ছে। যেমন দেখো, আমরা বাড়িতে অনেক সময় ব্যালকনিতে বা ঘরে ফুল গাছের টব রাখলাম, তখন কি দেখো তোমরা, ওই কাণ্ডটা কোন দিকে বেঁকে যায়, আলোর দিকে। অর্থাৎ ব্যালকনিতে রাখলে বাইরের দিকে ঝুঁকে পড়ে, তাই না? কেন যায়? কারণ
1: ফটোট্রপিক চলনের কারণে।
0: হ্যাঁ, না, কারণ যায় হচ্ছে শালক সংশ্লেষের জন্য ওদের আলোর প্রয়োজন হয়, আলোর খোঁজের জন্য ওরা আলোক উৎসের দিকে বেঁকে যায়। তাহলে এটা হচ্ছে ফটোট্রপিক চলন। তাহলে আলোক উৎসের দিকে যাচ্ছে কে, উদ্ভিদের কোন অংশ যাচ্ছে,
1: কাণ্ড।
0: কাণ্ড, হ্যাঁ, কাণ্ড শাখা প্রশাখে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আলোর দিকে যেহেতু যাচ্ছে, তাহলে এই চলন হচ্ছে আলোক অনুকূলবর্তী, অর্থাৎ আলোর দিকে যাচ্ছে, তাই হচ্ছে আলোক অনুকূলবর্তী চলন। কিন্তু দেখো, তেমনি উদ্ভিদের মূল কিন্তু কোন দিকে যায়,
1: আলোর বিপরীত দিকে।
0: বিপরীত দিকে, অর্থাৎ মাটির নিচে যাচ্ছে, সেদিকে তো আলো নেই, তাই না? তাহলে মাটির নিচে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে আলোক প্রতিকূলবর্তী চলন। ঠিক আছে, তাহলে আলোক উৎসের দিকে যাচ্ছে কাণ্ড শাখা প্রশাখা, সেটা হচ্ছে আলোক অনুকূলবর্তী, এবং মূল যখন আলোর বিপরীত দিকে মাটির নিচে প্রবেশ করছে সেটা হচ্ছে আলোক প্রতিকূলবর্তী চলন। ঠিক আছে, তাহলে এই হলো ফটোট্রপিক চলন। এবার পরেরটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রো মানে জানো, হাইড্রো মানে
1: জল,
0: জল। হাইড্রো মানে হচ্ছে জল। উদ্ভিদাঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় সেটা হাইড্রোট্রপিক। আগে যেমন বললাম আলোক উৎসের দিকে, এটা হচ্ছে জলের উৎসের দিকে। তাহলে ঠিক উল্টোটা, জলের উৎসের দিকে উদ্ভিদের কোন অংশটা যায়,
1: মূল,
0: মূল যায়। তাহলে মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে, তাই জল অনুকূলবর্তী চলন, এটা জল অনুকূলবর্তী হাইড্রোট্রপিক চলন। কিন্তু ঠিক উল্টোটা কি হবে,
1: কাণ্ড শাখা প্রশাখা,
0: কাণ্ড শাখা প্রশাখা ঠিক উল্টো দিকে যাচ্ছে, জলের উৎসের বিপরীত দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিটপ অংশ, যেটা সেটা হচ্ছে জল প্রতিকূলবর্তী চলন, অবশ্যই হাইড্রোট্রপিক চলন দুটোই। ঠিক আছে, হাইড্রোট্রপিক চলন। তাহলে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, বুঝতে পেরেছ?
1: ইয়েস ম্যাম।
0: এবার হচ্ছে জিওট্রপিক চলন। জিওট্রপিক বা অভিকর্ষবর্তী বলা হয়, অভিকর্ষ। তোমরা ফিজিক্যাল সায়েন্সেও পড়েছো অভিকর্ষ। অভিকর্ষ টানে কি হয়, পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচ কেন্দ্রের দিকে, অর্থাৎ নিচের দিকে সব কিছুকে আকর্ষণ করে, টেনে নিয়ে আসে, তাই না? তাহলে যখন উদ্ভিদাঙ্গের চলন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তাকে জিওট্রপিক চলন বলা হয়। উদ্ভিদের মূল এখানে সবসময় কি হয়, নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ অভিকর্ষের টানে পৃথিবীর ভর কেন্দ্রের দিকে অগ্রসর হয়, নিচের দিকে আসছে। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে জিওট্রপিক, কি হচ্ছে, জিওট্রপিকের অনুকূলবর্তী চলন, জিওট্রপিক, হ্যাঁ, চলন অভিকর্ষ অনুকূলবর্তী চলন। মূল যেহেতু অভিকর্ষের দিকে যাচ্ছে, তাই এটা অভিকর্ষ অনুকূলবর্তী চলন। আর

0: ঠিক এখানে হাইড্রোট্রপিক চড়ানোর মতনই উল্টোটা, বিটপ অংশ কী হবে? অভিকর্ষ প্রতিকূল বর্তী, কারণ তারা তো কাণ্ড শাখা প্রশাখা এগুলো অভিকর্ষের বিপরীত দিকে, ওপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে অভিকর্ষ
1: প্রতিকূলবর্তী
0: প্রতিকূলবর্তী চলন।

0: লবণাক্ত মাটি, তো ওরা মাটির ওপরের দিকে বা অর্থাৎ বিপরীত দিকে আবার বৃদ্ধি পায়, এবং এর মধ্যে অনেকগুলো শ্বাস ছিদ্র থাকে, সেই জন্য এই ধরনের মূলকে কি বলা হয়? শ্বাসমূল বলা হয়। তাহলে এটা ব্যতিক্রম যে সব মূলই মাটির ভেতরে দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অভিকর্ষ অনুকূলবর্তী হচ্ছে, কিন্তু সুন্দরী গাছের ক্ষেত্রে বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসমূলের যে চলন হয় সেটা কিন্তু প্রতিকূল অভিকর্ষবর্তী চলন হয় এদের। বুঝতে পেরেছো? এটা এটা একটু মনে রাখবে। আচ্ছা, এবার আমরা কি কি পড়লাম? ট্যাকটিক চলন, ট্রপিক চলন পড়লাম, এবার হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলা হয়। ন্যাস্টিক চলন, এই ক্ষেত্রে উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে, আমরা এই ট্রপিক চলনে পড়লাম যে গতিপথ অনুসারে হবে, কিন্তু ন্যাস্টিক চলনের ক্ষেত্রে বলছে যে উদ্দীপকের গতিপথ অনুসারে হবে না, গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করবে, উদ্দীপকটার তীব্রতা কতখানি তার উপর নির্ভর করবে, সেই প্রকার চলনকে ন্যাস্টিক চলন বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? উদ্দীপকের গতিপথ না, তার পরিবর্তে কি হবে, উদ্দীপকটা কতখানি তীব্র অর্থাৎ তীব্রতার উপর নির্ভর করবে, সেই প্রকার চলন যখন হবে তাকে বলা হয় ন্যাস্টিক চলন। আচ্ছা, এই ন্যাস্টিক চলনকেও কিন্তু আবার ভাগ করেছে। এটা হচ্ছে চার প্রকার, উদ্ভিদের ন্যাস্টিক চলন হচ্ছে চার প্রকার, যেমন ফোটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন আর কেমোন্যাস্টিক চলন। আবার সেই ফোটোন্যাস্টিক, ফোটো মানে
1: আলো,
0: আলো। তাহলে উদ্ভিদঙ্গের চলন যখন আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকেই ফোটোন্যাস্টিক চলন বলে, তীব্রতার দ্বারা। যেমন তোমরা পদ্ম ফুল দেখেছো ফুটতে, সূর্যমুখী ফুল ফুটতে দেখেছো, তাই না? কখন ফোটে সূর্যমুখী ফুল? কখন ফোটে?
1: সকালবেলা বা দিনের বেলা?
0: হ্যাঁ, দিনের বেলায়, অর্থাৎ যখন আলোর তীব্রতা বেশি থাকে, আলোর তীব্রতায় ফোটে এরা। হ্যাঁ, সেই জন্য দিনের বেলায় সূর্যের তীব্র আলোতে এই পদ্মফুল বলো, সূর্যমুখী বলো, এগুলো ফোটে। কিন্তু যখন আস্তে আস্তে বিকেলবেলা হয় তখন সূর্যের আলোর তীব্রতাটা কমে যায়, তখন কি হয় এই কম আলোতে ফুলটা মুদে যায়, কেমন যেন ঝিমিয়ে পড়ে, তাই না? আচ্ছা, তেমনি এদের আবার কিছু কিছু ফুল আছে, যেমন সন্ধ্যা মালতি, জুঁই ফুল, এগুলো আবার কম আলোতে ফোটে, বেশি আলোতে মুদে যায়। তার মানে কি, এরা হচ্ছে আলোর তীব্রতাটা কেমন তারপর এদের ফুল ফোটা এবং মুদে যাওয়াটা নির্ভর করে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এটা হচ্ছে ফোটোন্যাস্টিক চলন। নেক্সট হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। থার্মো মানে থার্মোমিটার, কিসের জন্য ব্যবহার করা হয়? জ্বর মাপার জন্য, তাই না? তাপমাত্রা, তাই না? উষ্ণতা বা তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার হয়। তাহলে থার্মো মানে হচ্ছে উষ্ণতা বা তাপ। উদ্ভিদাঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে থার্মোন্যাস্টিক চলন বলে। এটা আলোর সাথে অনেকটাই ফোটোন্যাস্টিক চলনের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ বলা যেতে পারে। যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, টিউলিপ ফুল ঠান্ডার জায়গায় হয়, টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায়, অর্থাৎ দিনের বেলা হয়। অর্থাৎ কি, এখানে আলো যখন বেশি হবে তাপও বেশি থাকবে নিশ্চয়ই, তাই না? সূর্যের আলো বেশি থাকবে তাপও বেশি হবে। হ্যাঁ, সেটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। তাহলে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খুলে যায় আবার কম তাপে মুদে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায় তখন। তাহলে আমরা ফোটোন্যাস্টিক পড়লাম, আর কি পড়লাম?
1: থার্মোন্যাস্টিক,
0: থার্মোন্যাস্টিক পড়লাম। আর এবার হচ্ছে পরেরটা সিসমোন্যাস্টিক চলন। এই সিসমোন্যাস্টিক অর্থাৎ স্পর্শ। হ্যাঁ, সিসমো স্পর্শ, স্পর্শ ঘর্ষণ, আঘাত বা কোনো বায়ুপ্রবাহ, এগুলো যখন বাহ্যিক উদ্দীপকের তীব্রতার প্রভাবে চলন ঘটবে তাকে বলা হয় সিসমোন্যাস্টিক চলন। যেমন তোমরা এমনি আমরা দেখি সবসময়, তোমরাও দেখেছো লজ্জাবতী পাতা, দেখেছো না কি হয়? লজ্জাবতী পাতাকে যদি তুমি ছো, হাত দিয়ে একটু স্পর্শ করলে তাহলে কি হবে?
1: মুদে যাবে।
0: হ্যাঁ, ওই পত্রক যেগুলো থাকে পত্রকগুলো নুয়ে পড়ে, তাই না? মানে ঝুলে যায়। তাহলে এটা হচ্ছে স্পর্শের প্রভাবে যেহেতু হচ্ছে, তাহলে এই ধরনের চলনকে কি বলা হয়?
1: সিসমোন্যাস্টিক চলন,
0: সিসমোন্যাস্টিক চলন। আচ্ছা, নেক্সট হচ্ছে কেমোন্যাস্টিক চলন। কেমো অর্থাৎ রাসায়নিক পদার্থ, তাই না? তাহলে কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদাঙ্গের যে সঞ্চালন ঘটবে তাকে বলা হয় কেমোন্যাস্টিক চলন। রাসায়নিক পদার্থ।

0: এমন কিছু পতঙ্গভুক উদ্ভিদ আছে, এগুলোও পড়েছো তোমরা ছোটোবেলায়, পতঙ্গভুক উদ্ভিদ কি আছে বলো? যেমন সূর্য শিশির, এদের পাতার, এদের পাতার মধ্যে কিছু কোষিকা থাকে, কোষিকা থাকে, সেগুলো পতঙ্গ বা প্রোটিন যেটাই হোক, যেটা রাসায়নিক পদার্থর সংস্পর্শে আসলেই বেঁকে যায়। তোমরা একটা পতঙ্গভুকও বলা হয় এই সমস্ত উদ্ভিদদেরকে। কেন বলা হয় পতঙ্গভুক? মানে এরা পোকামাকড় বসলে পড়ে পতঙ্গগুলোকে, পোকামাকড়গুলোকে গিলে ফেলে। ঠিক আছে, তাহলে কিভাবে গিলে ফেলে? যখন এদের পাতার মধ্যে এরা বসবে যখন, তখন কি হয়, ওরা বুঝতে পারে যে পতঙ্গ বসা মানে সেগুলো প্রোটিন, যে কোনো প্রাণী তো প্রোটিন দিয়েই তৈরি। তাহলে প্রোটিন যখন বসছে, প্রোটিনের সংস্পর্শে যখন আসে, তখন ওরা বুঝতে পারে, তখন ওদের কিছু কোষিকা থাকে, সেই কোষিকাগুলো দিয়ে ওই মুখটাকে বন্ধ করে দেয়, আষ্টে পৃষ্টে বন্ধ করে দেয় এবং দম বন্ধ হয়ে প্রাণীটা মারা যায়, তখন সেটাকে গিলে ফেলে, হ্যাঁ, বা পতঙ্গকে তখন আবদ্ধ করে মেরে ফেলে এইভাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের যে চলন, এই যে মুখটাকে বন্ধ করে দিল কোষিকাগুলোর সাহায্যে, তাহলে একটা চলন হলো তো উদ্ভিদের, এই চলনটাকে বলা হয় কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, তাহলে আমরা এই ন্যাস্টিক চলনকে কয় ভাগে ভাগ করলাম? চার ভাগে। কি কি? তন্ময় বলো।
1: থার্মোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন, আর একটা হচ্ছে ফোটোন্যাস্টিক চলন।
0: হ্যাঁ, ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, আচ্ছা, এই তো আমরা চলন পড়লাম, তিন রকম চলন, কি কি উদ্ভিদঙ্গের, তাহলে কি কি পদ্ধতিতে চলন ঘটে?
2: ট্যাপটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন।
0: ন্যাস্টিক চলন, আচ্ছা, এবার এই যে চলনগুলো পড়লে, এগুলো থেকে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে। যেমন এক কথায় এক নম্বরের প্রশ্ন তোমাদের থাকে, সেখান থেকে শূন্যস্থান থাকতে পারে, তারপরে ম্যাচিং থাকতে পারে, হ্যাঁ, এক কথায় যে মাল্টিপল চয়েস থাকতে পারে, হ্যাঁ, দিয়ে দিলেও অনেকগুলো, সেখান থেকে একটা বের করতে হবে, সেরকম থাকে, স্তম্ভ মেলানো এখন দিতেও পারে। আচ্ছা, এরকম বিভিন্ন ধরনের তোমাদের সত্য মিথ্যে থাকতে পারে, তাই না, বিভিন্ন রকম চলনগুলোর মধ্যে উদাহরণ দিয়ে। এগুলো কিছু প্রশ্ন আমরা এখন দেখি, কী কী ধরনের প্রশ্ন তোমাদের থাকে, বা কতটুকু তোমরা বুঝলে একটু দেখি। তন্ময় বলো তো, এখান থেকে ট্যাকটিক চলন পড়লে, তো ট্যাকটিক চলন দেখা যায় এমন দুটি উদ্ভিদের নাম নাম বলো, এরকম আসতে পারে,
1: ক্লাইমাইডোমোনাস আর ভলভক্স।
0: হ্যাঁ, ক্লাইমাইডোমোনাস এবং ভলভক্স, হ্যাঁ, এদের মধ্যে ট্যাকটিক চলন দেখা যায়। আচ্ছা, এবার ধরো, শুভঙ্কর বলো এবার, ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় বলে দিল, তাহলে এটি কি প্রকারের চলন?
2: কেমোট্যাকটিক চলন।
0: কেমোট্যাকটিক চলন, এটা আবার উল্টোভাবেও অনেক সময় আসে যে একটি কেমোট্যাকটিক চলনের উদাহরণ দাও, তখন এটা বলবে, যেটা প্রশ্ন ছিল, ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি এক ধরনের কেমোট্যাকটিক চলন, এটাও বলতে পারো। এইভাবে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। আচ্ছা, তন্ময় বলো এবার, গাছের কাণ্ডের আলোর দিকে অগ্রসর হওয়া, গাছের কাণ্ডের আলোর দিকে অগ্রসর হওয়া, এটি কোন প্রকারের চলন?
1: ফটোট্রপিক চলন।
0: ফটোট্রপিক, যেহেতু ফটো মানে আলো, তাহলে আলোর দিকে বেঁকে যাচ্ছে, মানে সেটা হচ্ছে ফটোট্রপিক চলন। তেমনি উল্টোভাবেও দিতে পারে, একটি ফটোট্রপিক চলনের উদাহরণ দাও, তখন বলবে গাছের কাণ্ডের আলোর দিকে বেঁকে যাওয়া, অগ্রসর হওয়া। এবার শুভঙ্কর বলো একটা, উদ্ভিদের দেহের কোন অংশে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়?
2: কাণ্ডে।
0: কাণ্ডে, উদ্ভিদের দেহের কাণ্ডে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়, কারণ জিওট্রপিক চলন আমরা জানলাম যে অভিকর্ষের দিকে, অর্থাৎ নিচের দিকে নামে, কিন্তু কাণ্ড কি হয়, উল্টো দিকে অগ্রসর হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক চলন বা প্রতিকূলবর্তী, অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন। আচ্ছা, তেমনি উল্টোটাও বলতে পারে, মূল মাটির মধ্যে জলের উৎসের অভিমুখে বাড়তে থাকে, তাই না, এটাও তো এক ধরনের চলন, তাহলে কী ধরনের চলন বলো একজন?
2: হাইড্রোট্রপিক চলন।
0: হাইড্রোট্রপিক চলন বা
2: অনুকূল,
0: হ্যাঁ, অনুকূলবর্তী এটা। আচ্ছা, এবার বলো, অভিকর্ষ প্রতিকূলবর্তী বা নেগেটিভ জিওট্রপিক চলন কোন গাছের মূলে দেখা যায়? এটা ব্যতিক্রমী,
1: লবণাম্বু গাছের মূলে।
0: হ্যাঁ, লবণাম্বু গাছের মূলে, সুন্দরী গাছও বলতে পারো, উদাহরণ দিয়েও বলতে পারো, লবণাম্বু গাছের মূলে বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, যেটাই বলো, এটা অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন, মূলের

0: উলের ক্ষেত্রে, ব্যতিক্রমী। আচ্ছা, ঘরের মধ্যে রাখা টবে কোনো গাছ জানালার দিকে বেঁকে যাওয়া উদ্ভিদের এটা কী ধরনের চলন?
1: ফটোট্রপিক চলন।
0: এটা ঘরের মধ্যে টব, সেখান থেকে গাছ জানালার দিকে বেঁকে যাচ্ছে, এটা কী ধরনের চলন? ফটোট্রপিক, কারণ আলোর দিকে বেঁকে যাচ্ছে, আলোর উৎসের দিকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, এটা ফটোট্রপিক চলন। আচ্ছা, টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, আবার কম তাপে মুদে যায়, এটি কী ধরনের চলন?
1: থার্মোনাস্টিক চলন।
0: থার্মোনাস্টিক চলন, অর্থাৎ এটি উষ্ণতার তীব্রতার উপরে এটা নির্ভর করছে, তাই না? অধিক উষ্ণতা যখন থাকে, সেই অধিক উষ্ণতায় বা অধিক তাপে টিউলিপ ফুলটা খুলে যায়, আবার কম তাপে মুদে যায়, তাহলে এটা হচ্ছে থার্মোনাস্টিক চলন। আচ্ছা তন্ময় বলো তো, লজ্জাবতী পাতা স্পর্শ করলে পত্রকগুলি মুদে যায়, এটি কী ধরনের চলন?
1: সিসমোনাস্টিক চলন।
0: সিসমো, স্পর্শ করলে লজ্জাবতী পাতাগুলো মুদে গেল, তাহলে এটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। আচ্ছা এবার উল্টোভাবে যদি বলি, শুভঙ্কর বলো তো, কেমোনাস্টিক চলনের একটি উদাহরণ দাও। কেমোনাস্টিক চলন,
2: পতঙ্গ যদি সূর্য শিশির সংস্পর্শে আসে, তো সূর্য শিশির তার চলন কেমোনাস্টিক চলনের মাধ্যমে তার
0: পতঙ্গকে আবদ্ধ করে মেরে ফেলে। হ্যাঁ, অর্থাৎ পতঙ্গের সংস্পর্শে এলে সূর্য শিশির কোর্ষিকা গুটিয়ে পতঙ্গকে আবদ্ধ করে, তাহলে এটা হচ্ছে একটা কেমোনাস্টিক চলনের উদাহরণ। তোমাদের এই ধরনের প্রশ্নই থাকে এক নম্বরের, এখান থেকে অল্টারনেটিভও দিতে পারে। সত্য মিথ্যে তো বুঝতেই পারবে উদাহরণ ঠিক হলো কি না। আচ্ছা এবার ধরো শূন্যস্থান দিল। বাহ্যিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের যখন বক্র চলন হয় তাকে কি বলে?
1: ট্রপিক চলন।
0: কারণ বাহ্যিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই না? এবং বক্র চলন যদি হয় সেটা হচ্ছে ট্রপিক চলন। আচ্ছা ট্রপিক চলন বাহ্যিক উদ্দীপকের ড্যাশ অনুসারে ঘটে,
1: গতিপথ।
0: ট্রপিক চলন বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে হবে। আচ্ছা আরেকটা শূন্যস্থান বলি, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্র চলনকে ড্যাশ চলন বলে,
1: ন্যাস্টিক চলন বলে।
0: ন্যাস্টিক চলন বলে। আচ্ছা ধরো এখানে দিল উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্র চলনকে ট্রপিক চলন বলে, সত্য না মিথ্যা? তাহলে কি বলবে?
1: মিথ্যা।
0: মিথ্যা। তাহলে এইভাবেই একই প্রশ্ন করলে পরে বিভিন্নভাবে তোমরা উত্তর করতে পারবে, যেভাবেই দিক। ব্যাপারটা বিষয়টা ভালো মতো বুঝে নিতে হবে শুধু। ফটোনাস্টিক ও ফটোট্যাক্টিক উভয় ক্ষেত্রেই বাহ্যিক উদ্দীপক হলো ড্যাশ
1: আলো।
0: হ্যাঁ, ফটো দুটো ক্ষেত্রেই আছে, ফটো ফটোনাস্টিক ফটোট্যাক্টিক, তাই না? উভয় ক্ষেত্রেই বাহ্যিক উদ্দীপক হলো আলো। আচ্ছা লজ্জাবতী ড্যাশ উদ্দীপনায় সাড়া দেয়,
1: স্পর্শ।
0: লজ্জাবতী, তাহলে স্পর্শ করলেই সেই উদ্দীপনাতেই সাড়া দেবে, ঠিক আছে? তাহলে আমরা এটা চলনগুলো আমরা পড়ে নিলাম। আচ্ছা এই চলনে তাহলে আমরা কী কী ধরনের চলন পেলাম?
2: তিন ধরনের চলন পেলাম।
0: কী কী পেলাম?
2: ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলন।
0: ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক চলন পেলাম। আচ্ছা ট্যাকটিক চলন কয় রকম?
1: চার রকম।
0: না, ট্যাকটিক হচ্ছে দু রকম, ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, তাই না? আরেকবার পড়বে বাড়িতে ভালো করে। আচ্ছা ট্রপিক চলন কয় ধরনের ছিল?
2: তিন ধরনের।
0: তিন ধরনের কী কী?
2: ফটোট্রপিক, হাইড্রোট্রপিক
0: আর জিওট্রপিক চলন ছিল। আচ্ছা আর ন্যাস্টিক চলন ছিল?
2: চার রকমের।
0: চার রকম কী কী?
2: ফটোনাস্টিক, থার্মোনাস্টিক, সিসমোনাস্টিক ও কেমোনাস্টিক।
0: কেমোনাস্টিক, এই চার রকম চলন আমরা, তাহলে আমরা অনেক রকম চলনই পেলাম, তাই না? মেইন হচ্ছে তিন রকম প্রধান চলন তোমাদের জানতেই হবে, কাকে বলে উদাহরণ দিয়ে পড়বে, ভাগগুলো পড়বে, ভাগগুলোর প্রত্যেকটার একটা করে উদাহরণ তোমাদের জানতে হবে। যেভাবে এই যে প্রশ্নগুলো করলাম, এইভাবে তোমরা প্রত্যেকটার ভালো মতো সংজ্ঞাও পড়বে এবং উদাহরণগুলো পড়বে। এইভাবে তোমরা পড়লে পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছো তো?
2: ইয়েস ম্যাম।
0: আচ্ছা ঠিক আছে, আগামীতে তোমরা ভালো মতো, খুব ভালো মতো পড়াশোনা করো। হ্যাঁ, পরীক্ষা খুব ভালো মতো দাও, আগামী দিনগুলো তোমাদের ভালো হোক। হ্যাঁ, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ভালো থেকো তোমরা।
2: ধন্যবাদ ম্যাম।
1: ধন্যবাদ ম্যাম।

0: শেষ হলো বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান।
1: আজ এই অনুষ্ঠানে শুনলেন, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় ছিল জীবন বিজ্ঞান, পাঠদান করলেন শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের শিক্ষিকা চন্দনা দাস এবং অংশগ্রহণের ছাত্ররা শুভঙ্কর মণ্ডল এবং তন্ময় বসাক। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু করছি কথায় সুরে। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। যুগে যুগে দেশকে পথ দেখিয়েছে ছাত্ররা, যুবরা। যুব শক্তি দেশের ভবিষ্যৎ। তুমি যা ভাবো তাই হয়ে উঠবে। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তবে তুমি দুর্বলই হয়ে পড়বে। যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো তবে তুমি শক্তিশালী হয়ে উঠবে। স্বামী বিবেকানন্দের উক্তি। চিন্তাবিদ এবং যার আধ্যাত্মিক ও শিক্ষাগত প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে আছে, তিনি কিন্তু তারুণ্যের চিরন্তন শক্তি এবং সত্যের জন্য তার নিরলস অনুসন্ধানের মূর্ত প্রতীক হয়ে আজও আমাদের মনে জাগ্রত। যুবকদের জন্য তার বার্তা সত্যিই জাগরণমূলক এবং অনুপ্রেরণাদায়ক। নির্ভীক সাহস যুবকদের প্রতি তার ইতিবাচক আহ্বান, সামাজিক সমস্যা সম্পর্কে তার উদার দৃষ্টিভঙ্গি এবং বেদান্ত দর্শন আজ সত্যি খুব প্রয়োজন আগামীর যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রতিদিনের মতো কথায় সুরে আজও শুরু করব বাংলা ছায়াছবির কালোজয়ী গানের সাথে। প্রথম গানটি প্রতিদিন ছায়াছবি থেকে, শিল্পে লতা মঙ্গেশকর।

গানটি শুনলেন আলো আমার আলো ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে, পরবর্তী গানটি আশা ভোসলের কণ্ঠে ফরিয়াদ ছায়াছবি থেকে।

0: মন্দ কি?
1: মেঘ মুক্তি ছায়াছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: কথায় শুরুতে এতক্ষণ শুনছিলাম বাংলা ছায়াছবির কালো জয়ী গান। এখন পালা বিজ্ঞাপন বিরতির, তারপর ফিরে আসব হিন্দি ছায়াছবির গানের টালি নিয়ে।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা লোগো কো জোড়না হয়।

এই সুরের সাথে নিয়ে আজকের মতো এখানেই এতে টানছি কথায় সুরে। কথায় সুরে আবার আগামীকাল ঠিক একই সময়ে আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু করছি মহিলা মজলিশ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিশ। সকলে ভালো আছেন নিশ্চয়ই। আজকের মহিলা মজলিশের আসরে প্রথমেই শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই দুপুরে আবার আমি জুলি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার আমার সকলের প্রিয় নারী মন অনুষ্ঠান নিয়ে। অনেকে ফোন করে তাদের মতামত জানিয়েছে, তাদের সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 8373837996। আবার বলি 8373837996। আরেকটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য 9800088152598008815। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা হল নারীমন প্রযত্নে জুলি ঘোষ, সুকান্তপল্লী, নেয়ার, বলাকা মোড়, পোস্ট, শিলিগুড়ি বাজার, জেলা জলপাইগুড়ি। পিন নাম্বার 7340005। প্রিয় বন্ধুরা, জীবনে অনেক সময় আমরা ভুলের ফাঁদে ধরা পড়ে কঠিন মূল্য চুকাতে হয়। অনেক সময় অনেকের জীবন হয়তো একটাই ভুলে সব কিছু শেষ হয়ে যায়, তেমনই একটা ঘটনা যা মিতার জীবনে ঘটেছিল। কিন্তু ভাগ্যচক্রে মিতা পুনরায় বেঁচে ওঠার সুযোগ পেয়েছিল। আসুন শুনে নেওয়া যাক মিতার জীবনের ঘটনা।
1: এই যে মানিকদা, কোথায় চললে?
2: ও তাপসী, তুমি? আরে আমি ওই দোলাদের বাড়ি যাচ্ছি।
1: দোলাদের বাড়ি মানে? ওই দোলা তো মধুসূদনদার মেয়ে, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ, আরে ওর মেয়ে দোলার সাথেই তো আমার মেয়ে মিতা পড়ে। এই দেখো না, কাল সন্ধ্যায় টিউশন পড়তে গিয়ে আর ফিরেনি, কোথায় যে গেল কিছুই বুঝতে পারছি না।
1: তুমিও পারো মেয়েকে পড়াশোনা শেখাবে। এত করে বলি, থাক তোমার পড়াশোনা, অঘটন ঘটার আগে মেয়েটাকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দাও। শুনলে আমার কথা? এখন বোঝো?
2: কি কথা তুমি বলছো? একটাই মেয়ে আমার, তার স্বপ্ন পূরণ না করে বিয়ে দিয়ে দেব? আরে বাবা, কত বা বয়স ওর, এই তো ক্লাস টেনে পড়ছে। কি যে বলো না তুমি, না না না না, আমি বাবা হয়ে এমন কাজ করতে পারবো না।
1: ঠিক আছে, পরে পস্তালে আমাকে আর কিছু বলবে না, বুঝলে? এই তো মধুসূদনদার বাড়ি এসে গেছে। এই এই তো ওর মেয়ে দোলা, চলো তাড়াতাড়ি কথা বলে নাও।
2: এই দোলা।
3: ও কাকু, আপনি আসুন আসুন, ভেতরে আসুন।
2: না রে মা, আমি ভিতরে যাব না। আচ্ছা তুই বলতে পারিস আমাদের মিতা কোথায় গেছে?
3: কেন, বাড়িতে কিছু বলে যায়নি ও?
2: না রে, সেই তো গতকাল সন্ধ্যায় টিউশন পড়তে গেছিল, তারপর আর কোনো খবর নাই ওর।
3: টিউশন? না না, ও তো টিউশন যায়নি।

0: ওর মোবাইলে বারবার ফোন আসছিল, তাই ও বলে ওর নাকি দরকারি কাজ আছে। আমরা টিউশনে যাই আর ও লতাকে সাথে নিয়ে স্টেশনের দিকে যায়। সন্ধ্যার দিকে আমি ওকে ফোনও করি।
1: ও ফোনে কি বলল?
0: ফোন ধরলে তো কিছু বলবে, ওর ফোনটাই অফ ছিল। আমি ভাবলাম হয়তো বাড়িতে পড়াশোনা করছে।
2: এখন তাহলে কি হবে?
1: সেটাই তো আমি ভাবছি। এখনো ওর ফোন বন্ধ, কোথায় গেল মেয়েটা, কোথায় খুঁজি বলো তো? আমার তো আর মাথাও কাজ করছে না, কোথায় খুঁজবো মেয়েটাকে?
2: চলো ওই লতার কাছে যাই, ওই হয়তো কিছু বলতে পারবে।
1: চলো চলো তার কাছে যাই। আসি রে দোলা, আর শোন না, কোনো খবর পেলে আমাকে জানিয়ে দিস রে মা, আমাকে জানাস।
0: ঠিক আছে কাকু।
3: কোথায় যে গেল মেয়েটা আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে তো কখনো না বলে কোথাও যায় না, কোথায় যেতে পারে? আরে বাবা, মোবাইলটাও বন্ধ রেখেছে। না, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। আর ওই দেখো, ওইদিকে ওর বাবা, সে যে গেল, এখনো তার খবর নেই কোনো। কি যে করি, যত সব জ্বালা আমারই। এই তো এসে গেছে। আরে কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? তোমার শরীরটা ঠিক আছে তো? ওগো, তোমার কি হয়েছে?
1: সর্বনাশ হয়ে গেছে মিতার মা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে।
3: আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে, এভাবে ভেঙে পড়লে চলবে? কেন এমন করছো? মিতা কোথায়? হ্যাঁ গো, মিতা কোথায়? মিতার কিছু হয়নি তো?
1: আর কি হওয়ার বাকি আছে মিতার মা, আর কি বাকি আছে? আমাদের মেয়ে আমাদের মান সম্মান সব শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে।
3: কি করেছে মিতা? আর এখন সে কোথায় আছে?
1: কোথায় গেছে তা তো আমি বলতে পারবো না, কিন্তু লতা বলল ও নাকি রতন বলে একটা ছেলের সাথে পালিয়ে গেছে।
3: কি বলছো তুমি? এসব তুমি কি কথা বলছো?
1: হ্যাঁ ঠিকই বলছি। আর ওই রতন, ওই রতনকে নাকি কেউ দেখেনি। অনেকদিন থেকে মিতার সাথে ফোনেই আলাপ, তারা নাকি একে অপরকে ভালোবাসে।
3: মিতা এত বড় একটা কাজ করে ফেললো আর আমরা কিছুই জানতে পারলাম না। আর ও কেমন মেয়ে গো? আমরা ওকে এত ভালোবাসি, ও আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলো না। হায় হায়, এখন আমরা কি করি? হায় হায়।
1: আমি তো সেই কথাটাই ভাবছি, আমি ভেবেই পাচ্ছি না, মেয়েটা একবারও আমাদের মান সম্মানের কথা ভাবলো না। ওই অপরিচিত ছেলেটা এতই আপন হয়ে গেল তার কাছে, ওকে ও এত ভালোবাসে। আমরা মেয়েটাকে কত ভালোবাসতাম, ওর তো কোনো কিছুর অভাব বুঝতে দিতাম না। এছাড়া জানো আমার খুব চিন্তা হচ্ছে, জানো কোথায় আছে মেয়েটা, ও এখন কিভাবে আছে, কিভাবে আছে ওখানে? না না না না, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
3: না গো না, তুমি এভাবে ভেঙে পড়ো না, এভাবে ভেঙে পড়লে আমাদের চলবে না, তোমাকে শক্ত হতে হবে। এই চলো না, আমরা একবার থানায় গিয়ে ঘটনাটা জানাই, তারা যদি আমাদের কিছু সাহায্য করতে পারে।
1: হে, তুমি ঠিকই বলেছো, চলো আর দেরি না করে আমরা থানায় যাই, ওরাই আমাদেরকে সাহায্য করবে।
4: মিতার মা বাবা মিতাকে পাগলের মতন খুঁজতে লাগলো, কিন্তু কোথায় পাবে তাকে? রতন বলে যে ছেলেটা মিতার সাথে ফোনে কথা বলতো, তাকে তো কেউই দেখেনি, কেউই জানে না তার সত্যিকারের ঠিকানা। আর এদিকে মিতা রতনের কথা মতো তার আপনজনদের সাথে প্রতারণা করে অপরিচিত সেই রতনের ভালোবাসার টানে আলিপুরদুয়ার থেকে মালদায় এসে হাজির হয়। কিন্তু কোথায় রতন? রাত গড়িয়ে ভোর হলো, দিন পেরিয়ে আবার সন্ধে হতে লাগলো, রতন কোথায়?
5: না, এ হতে পারে না, রতন আমাকে এভাবে ঠকাতে পারে না।

0: এখন আমি কোথায় যাব? কোথায় যাব আমি? সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমি কোথায় যাব? আমি ভাবতে পারছি না। রতনকে ভালোবেসে আমার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ঠকিয়ে আমি এখানে চলে এলাম, আর রতন, ওর কোনো খবর নেই, ওর ফোনটাও বন্ধ। কি করি আমি, কি করি? আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি বড্ড ভুল করে ফেলেছি। এখন আমি কোথায় যাই? বাড়ি ফিরে মা বাবাকে কি করে মুখ দেখাবো? কেউ তো আর আমাকে বিশ্বাস করবে না। এখন আমি কি করব? ঈশ্বর আমাকে রক্ষা করো, আমাকে পথ দেখাও, আমি কি করব?
1: হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর হয়তো মিতার অসহায়তা দেখে তার প্রার্থনা শুনেছিল, তাই এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় সে তার বাড়ি ফিরতে পেরেছিল। তার বাবা ও মা তাকে ক্ষমা করে আগের মতো আপন করে নিয়েছিল, কিন্তু মিতার মতো অনেক মেয়েকে আজ এই রকম ভুয়ো ফোন কলের মাধ্যমে অল্পদিনের স্বল্প পরিচিত ব্যক্তিদের দ্বারা ভালোবাসার ছলনায় পড়ে জীবনে চরম মূল্য চুকাতে হয়েছে। তাই প্রিয় বন্ধু, সতর্ক থাকুন ও অন্যকে সতর্ক করুন, যাতে আর কোনো মেয়ের জীবন এই রকম ফাঁদে ধরা না পড়ে। কি প্রিয় বন্ধু, এগিয়ে আসবেন তো? আজ এই পর্যন্তই, আবার অনেক কথা হবে আগামী দিনে ঠিক একই সময়। তাই বিদায় নেবার আগে আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার আরেকবার জানিয়ে দিই। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 8373837996। আবার বলি, 8373837996। এছাড়াও 9800881525। আবার বলি, 9800881525। আমাদের চিঠি লেখার ঠিকানা হল নারীমন প্রযত্নে জুলি ঘোষ, সুকান্ত পল্লী, নেয়ার বলাকা মোড়, পোস্ট শিলিগুড়ি বাজার, জেলা জলপাইগুড়ি। পিন নাম্বার 7340005। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি বিদায় নিই, নমস্কার।
2: এতক্ষণ আপনারা শুনলেন নারীমন, এখন রয়েছে আজকের পরবর্তী নির্ধারিত অনুষ্ঠান। গত পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল পেশা হিসেবে সাংবাদিকতা, এবং আমাদের সঙ্গে আসরে উপস্থিত ছিলেন সাংবাদিক কিশোর সাহা। উনি আজও আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। কিশোরবাবু, আপনাকে আবার আমাদের আসরে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: গত পর্বে আমরা শেষ করেছিলাম প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, এইগুলির মধ্যে তফাত কোথায়, কীভাবে নিজেকে যোগ্য করে তুলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আমাদের আলোচনা পরবর্তী স্তরে এগিয়ে নিয়ে যাব। এবার আজকে প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা হলো, যে পরিসংখ্যান কি বলছে, বর্তমান প্রজন্ম কতটা আগ্রহী হচ্ছেন এই পেশায় আসার জন্য?
3: দেখুন, সাংবাদিকতা পেশায় একটা সময়ে একটা হিসেবে দেখা যাচ্ছে, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বলে একটি সংস্থা, এগুলো ওরা সমীক্ষা করে প্রত্যেক মাসে, ওরা ডেটা কালেকশন করে যে বিভিন্ন পেশায় কত লোক কোথায় যুক্ত, একটা মোটামুটি ওরা ঠিকঠাকই করে তথ্য দেয়। সেই তথ্যর উল্লেখ করার আগে একটা জিনিস বলি, সাংবাদিকতা পেশাটা ছিল একটা সময়ে, মানে 70 দশক অবধি, প্রথম 10টা আকর্ষণীয় পেশার অন্যতম পেশা। এখন দেখা যাচ্ছে, মানে এই 2023 সালের হিসেবে দেখা যাচ্ছে, সেই প্রথম 10-এ সাংবাদিকতা পেশাটা নেই, এখন এটা প্রথম 20-র মধ্যে আছে।
2: আচ্ছা।
3: তো যদিও এখনও আকর্ষণীয় আছে, প্রথম 20-তে আছে, এটা একটা ভালো দিক। যেটা বলছিলাম, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির যে এমপ্লয়িজ ডেটা, তাতে দেখা যাচ্ছে 2016 সালে সাংবাদিকতা পেশায় আমাদের দেশে, মানে

0: ভারতবর্ষে 10,30,000 জন যুক্ত ছিলেন সাংবাদিকতা পেশায়, সেই হিসেবে 2016 সালে। আর 2021 সালে সেই সংস্থা সার্ভে করে দেখেছে আমাদের দেশে 2021 সালে যুক্ত সংখ্যা হচ্ছে 2,40,000। এই যে সময়টা 16, 17, 18, 19, 20 এবং 21-এর গোড়া, এর মধ্যে এই 4.5 বছরের মধ্যে 78% লোক সাংবাদিকতার থেকে সরে পড়েছে বা তাদের চাকরি চলে গেছে। শুধু পূর্ব ভারতে, ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতের মধ্যে সবথেকে বড় যে প্রকাশনা সংস্থা রয়েছে বা তার প্রথম তিনটে প্রকাশনা সংস্থা, তাদের প্রায় 50% কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
1: আচ্ছা,
0: তো এমনকি নিয়মিত যারা কর্মী তাদের একাংশকে মাইনেটা বন্ধ করে দেওয়া হয়েছে, দিয়ে তাদের খবর পিছু টাকা দেওয়া হচ্ছে। এটা শুধু যে প্রিন্ট মিডিয়া না, ডিজিটাল মিডিয়াতেও তাই হয়েছে। ও একদিন সকালবেলা উঠে কেউ গিয়ে দেখেছে তার চাকরি নেই, একদিন সে তাকে মেল করে বলা হয়েছে চাকরি নেই। এই কারণেই হয়তো সাংবাদিকতার প্রতি আগ্রহটা প্রথম 10টা আকর্ষণীয় পেশার থেকে প্রথম 20-তে চলে এসছে।
1: আচ্ছা,
0: কিন্তু এখনও এই পেশাটা আকর্ষণীয়, এই পেশার বিড়ম্বনা হিসাবে এই যে হঠাৎ করে ছাঁটাইটা একটা এখন চিহ্নিত হচ্ছে।
1: তো আপনি ঠিক যেই সময়টির কথা বললেন, সেই 2016 থেকে 2021-এর যে সময়টা, এর মধ্যে কি বেশিরভাগ ছাঁটাই সেই কোভিডের সময়ে হয়েছে বলে মনে হয়?
0: না, এই তথ্য বলছে 2018-এর মধ্যেই ছাঁটাইগুলো বেশিরভাগ হয়েছে।
1: আচ্ছা,
0: মানে এই 78% মধ্যে মোটামুটি 82% হচ্ছে কোভিডের আগে, আর বাকিটা হচ্ছে কোভিড পিরিয়ডে, কোভিডের সময়। যদিও এইটা যে কোনো পেশাতেই এগুলো রয়েছে, এটা পেশার বিড়ম্বনা হিসেবেই দেখা উচিত। তাই বলে পেশাটা কখনোই এখনো ডিগ্লোরিফাই, মানে পেশা কিন্তু সেই সম্মানজনক জায়গাতেই আছে এখনো।
1: আগ্রহটা হয়তো বা কিছুটা কমে এসেছে নতুন প্রজন্মের এই কারণে মধ্যে। আচ্ছা, এই যে আপনি বললেন যে নিউজ বেসিসে টাকা পেমেন্ট করা হয় হচ্ছে এখন, তো এক্ষেত্রে ফ্রিল্যান্স সাংবাদিকতার একটা জায়গা চলে আসে। আপনি নিজেও বোধহয় সেই জগতেই রয়েছেন, তো আমি এই বিষয়ে একটু বিশদে জানতে চাইব যে এটা ঠিক কি, এবং কেউ যদি ফ্রিল্যান্স ভাবে সাংবাদিকতা করতে চান তো কিভাবে এগোবেন?
0: দেখো, ফ্রিল্যান্স সাংবাদিকতা হচ্ছে আপনি কোথাও চাকরি করবেন না অথচ সাংবাদিক হিসাবে নিজের ভূমিকা পালন করবেন। তার আগে আমি বলিনি, ডিজিটাল মিডিয়া কিন্তু সাংবাদিকতার একটা নতুন দিক খুলে দিয়েছে। মানে এখন যে কেউ একটা ফেসবুকে পেজ করতে পারেন, পেজ করে তাতে বিভিন্ন খবরাখবর পোস্ট করতে পারেন।
1: আচ্ছা,
0: যে কেউ, এবং আপনি দেখবেন ফেসবুক পেজে নানা রকম জায়গার নাম দিয়ে অমুক খবর, তমুক খবর, ঘটনাচক্রে দেখবেন আপনিও পড়েন, আমিও পড়ি, আপনারাও পড়েন। কিন্তু এই ফেসবুক পেজে যে নিউজগুলো চলছে সেগুলোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ কে কতটা সত্যি লিখছে, কে কতটা লিখছে না, এটা তো আমরা জানি না। সেক্ষেত্রে একটু সাবধান হওয়া দরকার, এবং এইটা নিয়ে একটা নীতি প্রণয়ন নিশ্চয়ই আজক কালক হবে। তো আমি যেটা বলছিলাম যে এই ফেসবুক পেজগুলো আপনার নতুন দিক খুলে দিয়েছে। কীরকম? ধরুন ফ্রিল্যান্স জার্নালিজম। ফ্রিল্যান্স জার্নালিজম মানে আপনি কোনো কাগজের সঙ্গে, কোনো ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত নন, সরাসরি কোথা থেকেও মাইনে নেন না, কিন্তু আপনি সাংবাদিক হিসাবে অনেকের কাছে পরিচিত, এবং এই সব জায়গাগুলো আপনি লেখা পাঠালে বা খবর পাঠালে তারা অ্যাকসেপ্ট করতে পারে, এবং সেই লেখা বা খবর অনুযায়ী আপনাকে তারা টাকা দেবে।
1: আচ্ছা,
0: এটা দুভাবে হয়। এক হচ্ছে প্রথমে আপনি তাদের সাথে একটা প্রাইমারিলি কথা বলে নিতে হবে যে আমি আপনার ফেসবুক পেজে খবর পাঠাবো, আমার খবর যদি আপনি নেন, আপনার পেজে যদি পোস্ট করেন, আপনি আমাকে কত টাকা দেবেন।
1: আচ্ছা,
0: হয়তো বললো যে না আমি আপনাকে টাকা দেবো না, কেউ বললো আপনাকে আমি পার খবর 10 টাকা দেবো, কেউ বললো 50 টাকা দেবো, বা বিদেশি সংস্থাগুলো বললো আপনি ইংরেজিতে আমাকে যদি খবর পাঠান, প্রত্যেকটা খবর আমরা যদি নিই তাহলে $1 বা $2 দেবো। এখন অনলাইনে এইভাবে কাজ হয়। যদি যোগাযোগ করে আপনার সাথে চুক্তি হয়ে যায় ইমেল মারফত, তখন খবর পাঠানো শুরু করলেন, তাহলে এর থেকে আপনার অল্প বিস্তর আয় হতে পারে। আবার ধরুন আপনি কোনো বিষয়ে, কোনো রেসিপির বিষয়ে খুব স্পেশালিস্ট, যে আপনি নানা ধরনের রান্না জানেন, সেই রেসিপিগুলো আপনি নির্দিষ্ট জায়গায় দেবেন যে আপনার ফেসবুক পেজে আমি নিয়মিত রেসিপি পাঠাবো। আপনি তাদের সাথে আগে যোগাযোগ করবেন যে আপনাদের এখানে রেসিপি আমি পাঠাবো ছবি টবি সহ, আপনারা আমাকে প্রত্যেকটা যদি পোস্ট করেন কত করে দেবেন।
1: আচ্ছা,
0: এবার ওরা বললো দেখুন আমরা তো আপনাকে টাকা দেবো না, আপনার নাম থাকবে, আপনার ছবি থাকবে। এবার আপনি শুরুর জন্য সে কাজটা বিনা পয়সায় করতে পারেন। এবার যখন আপনার ওইটা প্রচার হয়ে যাবে, পরিচিতি পেয়ে গেলেন, তখন আপনি বলবেন আমি আর বিনা পয়সা দেবো না, এখন আমাকে টাকা দিতে হবে।
1: তো সেক্ষেত্রে এটাও কি সাংবাদিকতার মধ্যেই পড়ছে, আপনি যেটা রেসিপির কথা বললেন?
0: এটাও সাংবাদিকতা।

0: এই সাংবাদিকতা ঘরোয়া সাংবাদিকতা আসছে।
1: আচ্ছা,
0: আপনি যে কোনো কিছু, যেমন ধরুন ডিজিটাল মিডিয়া বা এই দেখবেন আপনি নিউজ পেপারে থাকে অমুক রান্না খান, একটা নিউজ পেপার তো একটা ছাপার কথা না, তাই না? ইভেন হেসেল টেসেল নিয়ে প্রতিযোগিতা ডিজিটাল মিডিয়া হয়, তো সেটা করা যেতে পারে। এবার ডিজাইনের উপরে, ফ্যাশনের উপরে, রূপচর্চার উপরে আপনি বিশেষ কিছু জানেন যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, এবার সেই পরামর্শটা আপনি বিনা পয়সার প্রথম দিকে প্রচারের জন্য দেবেন। যদি আপনি ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে কাজ করতে চান, ফ্রিল্যান্স স্পেশালিস্ট হিসেবে কাজ করতে চান, তাহলে আপনাকে আগেই কথা বলে নিতে হবে যে আমি তো এত টাকা না দিলে আমি দেব না। আপনি ধরুন এক বছর যদি এটা বিভিন্ন জায়গায় বিনা পয়সায় করেন, এক বছর পরে দেখবেন আপনি টাকা চাইতে পারবেন।
1: আচ্ছা,
0: এইটা একটা নতুন দিক ডিজিটাল মিডিয়ার। এবং প্রিন্ট মিডিয়াতেও আপনি পাঠাতে পারেন, প্রিন্ট মিডিয়াতেও টাকা দেয়।
1: হ্যাঁ, তো এই যে এখানে যেটা পেমেন্ট করা হচ্ছে, একজনের আয় হওয়ার জন্য কি যথেষ্ট?
0: একজনের ধরুন প্রথম দিকে যথেষ্ট নয়, আপনি হয়তো প্রথম দিকে হয়তো 1,000-2,000 টাকা ইনকাম হবে, কিন্তু আপনি যদি হিন্দি মাধ্যম, ইংরেজি মাধ্যম, ইংরেজিতে আয়ের সম্ভাবনাটা প্রচুর। কারণ ইংরেজিতে বিদেশিরা যখনই জানবে যে আপনি একটা নতুন ধরনের রেসিপি দিলেন বা নতুন রূপচর্চার একটা আইডিয়া, বা আপনি একটা এমন একটা জায়গায় বেড়াতে গিয়েছেন ট্রেক করে বা বাইক নিয়ে যেটা অন্যরা জানেই না, সেই জায়গাটা ধরুন আপনি ইংরেজিতে যদি দেন, অনলাইন যে ট্রাভেল ম্যাগাজিন আছে তারা অনেক টাকা দেবে।
1: আচ্ছা,
0: আবার বাংলা ট্রাভেল ম্যাগাজিনও অনেক আছে যারা হয়তো পার লেখার জন্য 500-1,000 টাকা দেবে। এটা আপনাকে টাইম বেছে নিতে হবে যে আমি এইটা রাত্রির 10টা থেকে 12টা 1টা অবধি করবো, করে আপনাকে বসে রেডি করে এক সপ্তাহে ধরুন আপনি 3টে 4টে 5টা রেডি করে পাঠালেন। প্রাথমিকভাবে আপনাকে একটু পড়াশোনা করতে হবে যে এই ডিজিটাল মিডিয়ায় যেখান থেকে আয়ের চেষ্টা করবেন তারা কী ধরনের খবরাখবর নেয়, সেই প্রিন্ট মিডিয়াতে কী ধরনের এই খবরাখবর ছাপা হচ্ছে, আপনি কী ধরনের দিতে আপনি এক্সপার্ট সেইটা দেখবেন। এবং আপনাকে সব বিষয়ে কম বেশি একটু, যেমন ধরুন নারী নির্যাতন আইনও জানতে হবে, সংবিধানও জানতে হবে, সব অল্প অল্প জেনে রাখতে হবে আপনাকে।
1: জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান যেটা, বা বিভিন্ন তথ্যগুলি নিজের কাছে রাখাটা অত্যন্ত জরুরি,
0: একদমই তাই।
1: পড়াশোনার সাথে সবসময় যুক্ত থাকতে হবে।
0: হ্যাঁ, ফ্রিল্যান্স জার্নালিজম করতে গেলে আপনাকে প্রতি মুহূর্তে নিজেকে ডিজিটালি আপডেট করতে হবে। এইসব ইয়েতে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, খুব বড় লেখা কখনো লিখবেন না। আপনি ডিজিটাল মিডিয়াতেই লিখুন, ফেসবুকেই পোস্ট করুন, সবসময় চেষ্টা করবেন 300 ওয়ার্ডস থেকে 500 ওয়ার্ডসের মধ্যে লিখতে।
1: আচ্ছা,
0: কারণ মানুষ খুব বড় লেখা পড়ে না,
1: সময় নেই মানুষের,
0: সময় নেই,
1: খুব কম সময়ের মধ্যে অনেক কিছু জেনে যাওয়া,
0: অনেক কিছু জেনে যেতে চাইছে।
1: আচ্ছা, তো ভারতবর্ষে সাংবাদিকতার পেশায় ভবিষ্যৎ কি বলছে?
0: এটা একটা খুব বড় প্রশ্ন, মানে সাংবাদিকতার ভবিষ্যৎ, ওইভাবে তো কোনো ভবিষ্যতের রূপরেখা আমি তো বলতে পারবো না, তবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভারতবর্ষের সাংবাদিকতা একটা খুবই সম্মানজনক পেশা হিসাবে এখনও স্বীকৃত। যে কোনো সাংবাদিক, সে একদম গ্রামীণ স্তরে থেকে শুরু করে আমাদের নয়াদিল্লিতে থাকা কোনো সাংবাদিক, দুজনেরই নিজের নিজের এলাকায় সমমর্যাদা। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, একজন গ্রামীণ সাংবাদিক তিনি হয়তো খুবই সামান্য সাম্মানিক পান, আর দিল্লিতে যিনি থাকেন তিনি হয়তো মানে প্রচুর টাকা সাম্মানিক পান। এই গ্রামীণ সাংবাদিকের ওপরে গ্রামের লোকজন তাকে ঘিরে যে আশা যে আমার গ্রামের এই ব্রিজটা হচ্ছে না, আমার গ্রামের এটা হচ্ছে না, আমার গ্রামের এই মেয়েটা ফার্স্ট হয়েছে, এই মেয়েটি দৌড়ে জেলায় প্রথম হয়েছে, সেই খবরটা এ যেন তুলে ধরে। আবার দিল্লির সেই নামী সাংবাদিকের কাছেও দেশের মানুষের প্রত্যাশা যে এখানে এই এই হচ্ছে, রাষ্ট্র এই কাজগুলো নিয়ে মানুষের কিছু বক্তব্য আছে, বা রাষ্ট্রের কিছু ভালো কাজ ওই সাংবাদিকের মাধ্যমে রাষ্ট্র তুলে ধরতে চাইছে, দুজনের মর্যাদাটা এই জায়গায়। ফলে এই যে সমমর্যাদার জায়গা বলছি, এইখান থেকেই ভারতবর্ষের সাংবাদিকতার ভবিষ্যৎটা খুব, আমার কাছে মনে হয় খুবই সম্ভাবনাময়। এখনও সাংবাদিকদের ওপরে হয়তো অনেক চাপ থাকে, অনেক ধরনের অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকে, সাংবাদিকরা সব জায়গায় সম্মানজনক পারিশ্রমিক পান না, কিন্তু সাংবাদিকরা যে সম্মানটা পান সেটাই এই পেশার ভবিষ্যতের রাস্তাটাকে বন্ধ করতে দিচ্ছে না। সেই সম্মানের জন্য, সবাই তো সবসময় শুধু টাকার জন্যই কাজ করেন না, কিছু সম্মান চান মানুষ, কিছু সমাজের জন্য কাজ করতে চান, সেই জায়গা থেকে আমাদের সাংবাদিকতার আগামী দিনে প্রসার আরও বেশি হবে বলে আমার মনে হয়। এবং আমি যা দেখছি যে ভারতবর্ষে প্রিন্ট মিডিয়ার সঙ্গে বিরোধের জায়গা থেকে ডিজিটাল মিডিয়া প্রচুর দূর এগিয়ে গেছে, আগামী দিনে যদি ডিজিটাল মিডিয়া এই গতিতে চলে তাহলে সাংবাদিকতা একটা ভারতবর্ষে একটা নতুন ধরনের

0: দিগন্ত তৈরি হয়ে যাবে।
1: খুব ভালো বললেন আপনি। আচ্ছা, আমাদের হাতে খুব বেশি সময় আর নেই, তো সবার শেষ প্রশ্নে আমি চলে আসি। সর্বোপরি একজন ভালো সাংবাদিক হতে গেলে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আর কী কীভাবে নিজেকে যোগ্য করে তুলতে হবে বা কীভাবে নিজেকে তৈরি করবেন?
0: হ্যাঁ, সাংবাদিকতার প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে নিরপেক্ষতা। নিরপেক্ষতা অর্থ আপনারা সবাই বোঝেন, কখনোই যেন কোনো আপনার লেখায় বা বর্ণনা করার ক্ষেত্রে বা অডিও ভিজুয়াল মিডিয়ার ক্ষেত্রে যে আপনি কোনো পক্ষের হয়ে কথা বলছেন মনে না হয়, তাহলে কিন্তু আপনি সাংবাদিকতায় খুব বেশি দিন টিকতে পারবেন না বা এগোতে পারবেন না। এবং যদি আপনি যে সংস্থার হয়ে কাজ করছেন তারাও যদি আপনাকে বলে যে আপনি নিরপেক্ষ না, এটা আপনি এই পক্ষের হয়ে বলুন, আপনি চেষ্টা করবেন সেটা এড়িয়ে যেতে, কারণ তাতে আপনার ক্যারিয়ারটাই নষ্ট হবে, ওই সংস্থাটা কিন্তু আলাদা বিনিয়োগ করে এগিয়ে যাবে। কাজে সাংবাদিককে প্রথমেই হচ্ছে নিরপেক্ষ থাকতে হবে, এটা একদম এক নম্বরে আমি রাখি। দু নম্বরে হচ্ছে আপনাকে সময় সচেতন হতে হবে। সময় সচেতন মানে দশটা পাঁচটা দশটার সময় যাব এরকম নয়, মানে ধরুন একটা ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে আপনার প্রেক্ষাপটটা অ্যানালিসিস করে বের করতে হবে এই ধরনের ঘটনা এর আগে কবে ঘটেছে।
1: আচ্ছা,
0: ঘটেছে সেইটা উল্লেখ করতে হবে। আর পুরনো কোনো ঘটনা, দশ বছর বা পাঁচ বছর বা দশ দিন বা পনেরো দিন আগের কোনো ঘটনা আপনি একটু মোড়ক লাগিয়ে প্রচার করার চেষ্টা যদি করেন আপনি ধরা পড়ে যাবেন। তো এই সচেতনতা আপনার মধ্যে থাকতে হবে। আর হচ্ছে তথ্য যাচাই, তিন নম্বর। ধরুন আপনি বাড়িতে বসেই সাংবাদিকতা করছেন, আপনাকে একটা খবর দেওয়া হলো যে অমুক নদীতে চারটে ইলিশ মাছ ধরা পড়েছে, খুব আপনার বিশ্বাসী কোনো বন্ধু বলল, আপনি সঙ্গে সঙ্গে যদি ওটা লিখে ফেসবুকে আপনি যেখানে আপনি খবর পাঠিয়ে টাকা পান লিখে দিলেন যে অমুক নদীতে আর চারটে ইলিশ মাছ পাওয়া গেছে, এই এই হচ্ছে, তো পরে দেখলেন যে ওটা ফেক, সত্যি নয়, তখন কী হবে? সেই জন্য তথ্য যাচাই হচ্ছে মাস্ট। সাংবাদিকতা একটা কথা বলে যে আপনার বাবা মাও যদি আপনাকে বলেন ওই দেখ ওই গাছে কতগুলো ফল ধরেছে, আপনাকে কিন্তু গিয়ে গাছটায় দেখে আসতে হবে সত্যি ফল ধরেছে কি। বিশ্বাসের কোনো জায়গা নেই সাংবাদিকতায়। মানে আপনাকে আপনার বসও যদি বলেন যে তুমি একটু লিখে দাও যে ওই পাড়ায় তিনজন মারা গেছে, আপনি লিখবেন না, আপনি সেইখানে খোঁজ নিতে হবে আপনাকে। তো আমার বক্তব্য হচ্ছে যারা সাংবাদিকতা করতে চান, আগামী দিনে সাংবাদিক হবেন, তাকে তাদের বলছি যে আপনাকে যদি আপনি যে সংস্থায় কাজ করবেন সেখান থেকেও যদি কিছু বলা হয় তুমি এটা করো, তুমি এটা লিখতে পারো, তুমি এটা দেখাতে পারো, আপনি নিজে নিশ্চিত না হয় সেটা করবেন না। কারণ যখন কোনো রকম অসুবিধা সমস্যা বিপদ তৈরি হবে প্রথমে আপনি কিন্তু তাতে সমস্যায় পড়বেন, তারপরে আপনার সংস্থা পড়বে। আর তখন যদি আপনার সংস্থা আপনার সঙ্গে না থাকে তাহলে তো আপনার সমূহ বিপদ।
1: একদম।
0: তো সেটাই বলছিলাম যে এক নম্বর হচ্ছে নিরপেক্ষতা, দু নম্বর হচ্ছে যেটা বললাম যে সময়ের সচেতনতা, আর তথ্য যাচাই, এটা তো থাকলোই। আর আরেকটা যেটা আছে সততা, যেটা যেটা যে কোনো প্রফেশনেই, সমস্ত প্রফেশনেই সততা থাকা জরুরি, সাংবাদিকতায় তার সঙ্গে জরুরি হচ্ছে এই তথ্য যাচাই, নিরপেক্ষতা এবং সময়ে সচেতনতা।
1: বেশ,
0: এইটা হলে আর ডিজিটাল জার্নালিজমের যুগে আপনি যতটা সম্ভব, আপনারা যারা এটা শুনছেন যারা বাড়িতে বসে কাজ করতে চান, তারা কিন্তু যখনই সুযোগ পাবেন দেখবেন প্রত্যেকটা ইয়েতে ফ্রি, সেগুলো যখনই সুযোগ পাবেন এক সপ্তাহ দু সপ্তাহে নিয়ে নেবেন।
1: আর নিশ্চয়ই বয়সের কোনো মাপকাঠি
0: না? বয়সের কোনো মাপকাঠি নেই।
1: তাহলে যে কোনো বয়সেই কিন্তু আপনারা শুরু করতে পারেন, যদি মনে করেন আপনাদের মধ্যে এই সম্ভাবনাগুলি রয়েছে বা আপনার মধ্যে সেই দক্ষতা রয়েছে। তো এই কাজে নেমে পড়তে গেলে কিন্তু সব রাস্তাই বলে দিলেন কিশোরবাবু আমাদেরকে। কিশোরবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান তথ্যগুলি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য, আমাদের শ্রোতাবন্ধুদেরকে জানানোর জন্য, আমাদের আসরে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
0: আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আজ আসর এখানেই শেষ করতে হবে, আমরা ফিরে আসব আবার অন্য পর্বে অন্য দিন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।
2: শেষ হলো মহিলা মজলিশ উপস্থাপনায় অনুশ্রী রায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলার সংবাদ এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ সংসদে উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ-ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ভারোত্তোলক লাভপ্রীত সিং কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পেয়েছেন। ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক পেলেন সীমা কালিরামনা। প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভার প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা পর্যন্ত এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য সাংসদদের আবেদন জানান।
1: आपको जनता ने चुनकर भेजा है संसद में चर्चा संवाद के लिए। आप सदन की पवित्रता को समाप्त कर रहे हैं, उसकी गरिमा को समाप्त कर रहे हैं। मैं आपसे पुनः आग्रह करता हूं कि आप अपनी अपनी सीट पे विराजें।
0: দুপুর 12টার পর সভার কাজ শুরু হলে প্রিসাইডিং অফিসার দিলীপ শইকিয়া জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে এই বিল পেশ করেন। তুমুল হৈহট্টগোলের মধ্যে কোনোরকম আলোচনা ছাড়াই বিলটি পাশ হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আলোচনায় বিরোধীদের অংশগ্রহণ না করার জন্য সমালোচনা করেন। এদিকে রাজ্যসভার অধিবেশন আজ বেলা 11টায় শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন বিষয় সংক্রান্ত রিপোর্ট সভায় পেশ করেন। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টও পেশ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক বিবৃতি দিয়ে জানান, তাঁর মন্ত্রকে ভুয়ো খবর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পর্যালোচনা সমন্বিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির 22তম রিপোর্টে বিভিন্ন সুপারিশ কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এরপর চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়াজ শুরু করলে বিভিন্ন সাংসদ গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের দাবি জানান। বিরোধী সাংসদদের স্লোগান এবং হৈহট্টগোলে সভার কাজ ব্যাহত হওয়ায় চেয়ারম্যান সোমবার পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন।
2: The House stands adjourned to meet at 11 a.m. on Monday, 3rd August 2026.
0: স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ার এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ

মাধ্যমে এক বার্তায় বলেছেন এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় যে বিক্ষোভ মোকাবিলায় সামনের সারিতে থাকা আধিকারিকদের ঘিরে ফেলে পাথর ছোঁড়া হয় এবং আন্দোলনকারীদের মধ্যে অনেকেই তাঁদের শারীরিক হেনস্থা করেন। আহত পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে এই ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জন আন্দোলন চলাকালীন পুলিশদের আরও বেশি নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে। সয়াবিন উৎপাদনের ক্ষেত্রে নিখুঁত বা সুনির্দিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত একটি গবেষণা প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের একজন কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে $528,137 অর্থ সাহায্য পেয়েছেন। এই প্রকল্পটি 2026 সালের অক্টোবর থেকে 2029 সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রকল্পের লক্ষ্য হল সয়াবিন উৎপাদন ও চাষাবাদের উন্নতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি ব্যবস্থা গড়ে তোলা। গবেষকরা ফসল, মাটি ও আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্মার্ট সেন্সর, তারবিহীন নেটওয়ার্ক, ড্রোন থেকে প্রাপ্ত তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবেন। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদ উধম সিংয়ের আত্মবলিদান দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন, শহীদ উধাও সিংয়ের অসাধারণ সাহসিকতা, আত্মত্যাগ দেশবাসী সারা জীবন মনে রাখবে এবং দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় তার এই আত্মবলিদান পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রসিদ্ধ হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ মুন্সী প্রেমচাঁদকে গল্পের সম্রাট বলে অভিহিত করেন। আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল STF। সূত্রের খবর, হামিদ মণ্ডল নামে ওই জঙ্গি সাজ্জাদ ভাট গোষ্ঠী রাজধৃতকে আদালতে পেশ করা হবে। হামিদ মণ্ডলের মোবাইল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজরদারি করা হচ্ছিল বলে তথ্য মিলেছে। মুখ্যমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে। কেরালার 11টি জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও 9টি জেলায় কমলা সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার জন্য 2টি উড়ানের যাত্রাপথ তিরুবনন্তপুরম বিমানবন্দর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগোর কোচি থেকে মালেগামী এবং এয়ার ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে কোচিগামী বিমান দুটিকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের মুহুর্মুহু আঘাতে শুক্রবার ভোরের দিকে চীন, তিব্বত ও নেপালের কিছু অংশ বিপর্যস্ত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী চীনে আঘাত আনা শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল 4.5। NCS জানিয়েছে আজ ভোরে চীনের 10 কিলোমিটার গভীরে 4.5 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর আগে ভারতীয় সময় রাত 12:50 নাগাদ তিব্বতে 4.2 মাত্রার এবং রাত 1:18 3.4 মাত্রার শক্তিশালী কম্পন তিব্বতে অনুভূত হয়েছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে বিস্ফোরণের ফলে কমপক্ষে 32 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। 10 জন শ্রমিক এখন আটকে রয়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমনা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। গতকাল দিনের শুরুতে নীরজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জসবীর সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। পাশাপাশি ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রভেল এবং সেলভা প্রভু থিরু মারানো ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে পুরুষদের ডেকাথলনে পদক জয়ের লড়াইয়ে এখনও টিকে আছেন তেজস্বী শঙ্করও। 5টি ইভেন্ট শেষে 4,339 পয়েন্ট নিয়ে তিনি প্রথম দিন দ্বিতীয় স্থান থেকে শেষ করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে 3টি স্বর্ণ, 10টি রৌপ্য এবং 4টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। ডুরান্ট কাপের 135তম আসর আজ শিলংয়ে শুরু হচ্ছে। এই শহরে টুর্নামেন্টের গ্রুপ ইর অন্তর্গত মেঘালয়ের 3টি ফুটবল ক্লাব শিলং, লাজং, নং শেহ স্পোর্টস অ্যান্ড সোশ্যাল কালচারাল ক্লাব, লাং সনিং

ফুটবল ক্লাব ও মুম্বাই ফুটবল ক্লাবের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বিকেল তিনটেয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ সংসদে উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভায় আজ জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। খবর এখন এই পর্যন্তই, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের কুখ্যাত জঙ্গিকে হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, ধৃত জঙ্গি সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্য, আজ তাকে আদালতে পেশ করা হবে। ওই জঙ্গির মোবাইল থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি সংক্রান্ত নানা তথ্য মিলেছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর ওপর হামলার ষড়যন্ত্রের পরিকল্পনাও করা হচ্ছিল বলে সন্দেহ। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও লকার থেকে 3.5 কেজি সোনা উদ্ধারের ঘটনার তদন্তে নেবে দক্ষিণ কলকাতার শর্ট স্ট্রিট ও খিদিরপুর সহ রাজ্যের 12টি স্থানে একযোগে অভিযান চালাচ্ছে ইডি। এই বিপুল পরিমাণ সোনা কোনো দুর্নীতি বা তোলাবাজির টাকায় কেনা হয়েছিল কিনা এবং তার ঘোষিত আয়ের সঙ্গে এই সম্পত্তি সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখে সোনার আসল উৎসের সন্ধান করতেই তদন্তকারীরা এই তল্লাশি চালাচ্ছেন। সরকার রাজ্যের 3টি বিমানবন্দরকে কেন্দ্রীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করার জন্য প্রস্তাব পাঠিয়েছে। পুরুলিয়া, বালুরঘাট ও মালদা বিমানবন্দরকে হস্তান্তর করার জন্য কেন্দ্রীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, পুরুলিয়ার ছড়রা এয়ারস্ট্রিপের পরিকাঠামো উন্নয়নের জন্য আবেদন জানিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। কালীঘাট তৃণমূল কংগ্রেসকে ভবিষ্যতে আদালতের নির্দেশ যথাযথভাবে মেনে চলার জন্য সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাই শহীদ দিবসে সভা করা নিয়ে কালীঘাট শিবিরের বিপক্ষে আজ রিপোর্ট পেশ করেছে রাজ্য। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হয়নি এবং শর্ত দেওয়া সত্ত্বেও সেদিন 2টি রাস্তা অবরুদ্ধ করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য তার নির্দেশে স্পষ্ট উল্লেখ করেছেন, এরপর যদি আদালতের নির্দেশ অমান্য করা হয় তবে আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখবে। নিট ইউজি পরীক্ষায় কম নম্বর পাওয়ার অভিযোগে জাল নথি পেশ করে মামলা করায় 2 পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএর আইনজীবী আদালতে জানান, পরীক্ষার্থীর দাখিল করা স্কোর কার্ড ও ওএমআর শিট জাল ও বিকৃত। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ করেন যে আদালতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই ভুয়ো নথি জমা দেওয়া হয়েছিল। এরপর হাইকোর্ট মামলাটি খারিজ করে দেয় এবং অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করার জন্য এনটিএকে নির্দেশ দেয়। হত্যার চেষ্টার একটি মামলায় দোষীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে হুগলির চুঁচুড়া আদালত। জানা গেছে, 2020 সালে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে অরবিন্দ ঘোষ নামে ওই ব্যক্তি এক বৃদ্ধাকে ট্রাক্টরের চাকায় পিষে হত্যার চেষ্টা করে। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 10,000 টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত দায়রা বিচারক। প্রায় 2 দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন। আজ 12:30 নাগাদ তিনি বিমানবন্দরে নামেন। আগামীকাল রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যে 3টি সংগঠনের উদ্যোগে তসলিমার কলকাতায় আসা, তাদের পক্ষ থেকে বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, 2007 সালে তাঁর লেখা দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, উত্তাল হয়ে ওঠে মহানগর। তৎকালীন বামফ্রন্ট সরকার নিষেধাজ্ঞা জারি করে বইটির ওপর প্রবল বিক্ষোভের মুখে কলকাতা ছাড়তে বাধ্য হন তসলিমা। 2011 সালে রাজ্যে পালাবদল হলেও তাঁর কলকাতায় ফেরা হয়নি। বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর এই ফিরে আসা নিয়ে কলকাতা সাংস্কৃতিক এবং পাঠক মহলে তৈরি হয়েছে আগ্রহ। জলপাইগুড়ি জেলায় কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো সিবিসি ও বাহাদুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী আলোচনাচক্রের আজ শেষ দিন। ভারতীয় ন্যায় সংহিতা, নেশামুক্ত ভারত, হারঘর তিরঙ্গা নিয়ে আলোচনা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, লোকনৃত্য ও গীতের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর জলপাইগুড়ি শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রেম শেরপা জানিয়েছেন, সরকারি পরিষেবা মানুষ কীভাবে পাবেন এবং তাদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে। স্কুলছুট শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে জাতীয় মুক্ত বিদ্যালয় এনআইওএস এর সঙ্গে সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। গতকাল বিকাশ

10 মিনিটে। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পে রেণুকা ডাকুয়া।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান শিল্পে রেণুকা ডাকুয়া। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ যথাক্রমে।